শুনছেন ভক্তিমূলক গানের অনুষ্ঠান বন্দনা। অনুষ্ঠানে এবারের গানখানি শুনবেন প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে।

এই গানটির সাথে শেষ হল ভক্তিমূলক গানের অনুষ্ঠান বন্দনা আকাশবাণী শিলচর। এখন শুনবেন অনুষ্ঠান ক্ষেতে খামারে।

কৃষক বন্ধুরা, উচ্ছে দেখতে করলার মতোই, তবে করলার মতো লম্বা নয়, আকারে অনেকটা ছোট এবং করলার মতো আশ্রয় সামগ্রী বেয়ে গাছগুলো ওঠে না, মাটিতে খোর বা বিচালিকে আঁকড়ে বেড়ে ওঠে। ভাজা খাওয়ার জন্য, বিশেষ করে ডায়াবেটিস রোগীদের পক্ষে উচ্ছে খুবই ভালো একটি সবজি। উচ্ছে পাতার রস খেলেও রক্তের শর্করা নিয়ন্ত্রণে থাকে। উচ্ছেতে প্রচুর বিটা ক্যারোটিন থাকে, যা মানুষের চোখকে ভালো রাখতে খুবই সাহায্য করে। উচ্ছে এক ধরনের এনজাইম বাড়িয়ে শরীরের কোষগুলির চিনি গ্রহণের ক্ষমতা বাড়িয়ে দেয়। শরীরে থাকা কোষের ভেতর চিনির বিপাক এবং ক্রিয়াও বৃদ্ধি করে, ফলে রক্তে চিনির মাত্রা কমে যায়। নিয়মিত উচ্ছে খেলে নানা রকম রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। জ্বর, সর্দি, কাশি প্রভৃতি ছোট ছোট সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় নিয়মিত উচ্ছে খেলে। এছাড়াও জ্বর, সর্দি, বদহজম ইত্যাদি অসুখ হলেও মুখের রুচি অনেক সময় চলে যায়। উচ্ছে খেলে এই মুখের অরুচির ভাবও চলে যায়। উচ্ছের কোনো উন্নত জাত নেই, তবে স্থানীয় জাতের মধ্যে চৈতালি নামক জাতটি উত্তর পূর্বাঞ্চল এবং বোরাকেও চাষ করা হয়। প্রায় সব ধরনের মাটিতে উচ্ছের চাষ করা গেলেও দোআঁশ ও বেলে দোআঁশ মাটি হচ্ছে উচ্ছে চাষের পক্ষে উপযুক্ত। সে মাটিতে যথেষ্ট জৈব পদার্থ থাকতে হবে। হঠাৎ বৃষ্টি হলে বা জলসেচ দেবার পর যাতে গাছের গোড়ায় জল না জমে থাকে, এজন্য জল নিকাশের ব্যবস্থা থাকা প্রয়োজন। কৃষক বন্ধুরা, এই সবজিটি রোপণের আগে বিঘা প্রতি মাটিতে কম করেও 15 কুইন্টাল পচা গোবর বা যে কোনো রকমের জৈব পচন সার প্রয়োগ করতে হবে। এছাড়াও 12 কেজি ইউরিয়া, একক সুপারফসফেট 24 কেজি এবং মিউরেট অফ পটাশ 6 কেজি প্রয়োগ করা দরকার। বীজ থেকে চারা গজানোর পর যে কোনো সময়ে পাতায় লাল কুমড়ো পোকার আক্রমণ হতে পারে। এরা পাতা খেয়ে ঝাঁঝরা করে দেয়। পোকার আক্রমণ ঠেকাতে হলে প্রথমেই রাসায়নিক কীটনাশক প্রয়োগ না করে উনুনের ঠান্ডা ছাই মিহি গুঁড়ো করে প্রয়োগ করা উচিত। জৈব যে কোনো রকম কীটনাশক প্রয়োগ করেও সুফল পাওয়া যাবে না, কারণ কীটনাশক প্রয়োগ করা মাত্রই পোকাগুলো উড়ে পালিয়ে যাবে। কৃষক বন্ধুরা, এ সময় ছাই গুঁড়োয় কাজ না হলে এবং পোকার আক্রমণ তীব্র আকার ধারণ করলে সেভিন শতকরা 5 ভাগ শক্তিবিশিষ্ট অথবা ফলিডল শতকরা 2 ভাগ শক্তিবিশিষ্ট ডাস্টার দ্বারা 5 কেজি হারে ছড়িয়ে দিন। যদি ডাস্টারের অভাব হয় তাহলে গুঁড়ো কীটনাশক একটা পাতলা কাপড়ে, বিশেষ করে একটা সুতির মশারির কাপড়ে পুটুলির মতো বেঁধে একটা লাঠির মাথায় নিয়ে আর একটা লাঠি দিয়ে ধীরে ধীরে আঘাত করে প্রয়োগ করবেন। প্রয়োগের আগে কীটনাশক রোদে রেখে শুকিয়ে নেবেন এবং প্রয়োগের সময় বাতাসের অনুকূলে মুখ রেখে প্রয়োগ করবেন।

0: নিমেষ দেবের পরিবেশনায় এতক্ষণ শুনলেন লোকগীতি আকাশবাণী শিলচর।
1: এক জমানে সে কাহানি হ্যায় সুনা রহি আকাশবাণী, ফির আয়া এন্টারটেইনমেন্ট কা রেভোলিউশন, জব কোনে কোনে পৌঁছা দূরদর্শন, কাহানি নহি বদলি স্টাইল গয়া হ্যায় বদল, জো কাহানিয়া হম সুনতে আয়ে দেখতে আয়ে আব বহি বেসি হি কাহানি সুনায়েগা ডিজিটাল।
2: ডাউনলোড ওয়েভস ওটিটি অ্যাপ নাও এন্ড ওয়াচ ফর ফ্রি।
0: এখন শুনবেন আজকের অনুষ্ঠান পরিচিতি। সুপ্রভাত সকাল 7:05, দেশবন্দনা শুনবেন সকাল 7:20, রবীন্দ্রসঙ্গীত শুনবেন রেজওয়ানা চৌধুরী বন্যার কণ্ঠে সকাল 7:40 ও দুপুর 1:45, নির্বাচনী ফলাফল নিয়ে দ্বিভাষিক আলোচনা শুনবেন দিল্লি কেন্দ্র থেকে সকাল 8:40, সকাল 9:10, বেলা 10:10, দুপুর 2:30, রাত 7:10, রাত 9:15 ও বেলা 11:10। এর অব্যবহিত পরেই শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে লোকগীতি। বিশেষ নির্বাচনী বুলেটিন শুনবেন সকাল 9:00, বেলা 10:00, বেলা 11:00, বেলা 12:00, দুপুর 1:00, দুপুর 2:00, দুপুর 3:00 ও বিকেল 5:00। নির্বাচনী ফলাফল নিয়ে বিশেষ আলোচনা শুনবেন বেলা 12:05 ও দুপুর 1:05। সকাল 9:05 আধুনিক গান শুনবেন ভূপেন হাজারিকার কণ্ঠে। বেলা 10:05 শুনবেন বাংলা ছবির গান। বিভিন্ন শিল্পীর কণ্ঠে গজল শুনবেন বেলা 11:05। দুপুর 2:05 শুনবেন ভজন সন্ধ্যা গোস্বামীর কণ্ঠে। মণিপুরী অনুষ্ঠান বিকেল 5:05, ডিমাসা অনুষ্ঠান বিকেল 5:35, যুবা বন্ধুদের জন্য অনুষ্ঠান যুববাণী শুনবেন সন্ধে 6:15, চাষ আমাদের কথা অনুষ্ঠানটি শুনবেন সন্ধে 6:45, এতে ছাগল পালন নিয়ে বলবেন রহেশ্বরী ডেকা। রাত 8:00 বিভিন্ন শিল্পীর কণ্ঠে শুনতে পাবেন বাংলা গান। রাত 8:30 শুনবেন অশোক কুমার রায়ের শরদ বাদন। রাত 10:00 শুনবেন নাটক। শুনলেন আজকের অনুষ্ঠান পরিচিতি।

আকাশবাণী শিলচর, অল্প কিছুক্ষণের মধ্যেই শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রথমে সংস্কৃত ও পরে হিন্দিতে সংবাদ।

0: उत्तराखंड, मध्य प्रदेश, ओडिशा और विदर्भ में आंधी और ओलावृष्टि का अनुमान है। इसके साथ ही समाचार बुलेटिन समाप्त हुआ।
1: অনুষ্ঠান শুনছেন আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে। প্রচারিত হচ্ছে একযোগে মিডিয়াম ওয়েভ 372.32 মিটারে, অর্থাৎ 828 কিলোহার্জে, এবং FM 102.3 মেগাহার্জে। শ্রোতা বন্ধুদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের সুপ্রভাত অনুষ্ঠান। আজ সোমবার, 14ই বৈশাখ 1948 শকাব্দ, 20ই বৈশাখ 1433 বঙ্গাব্দ, এবং 4ঠা মে 2026 খ্রিস্টাব্দ। চলুন শ্রোতা বন্ধুরা প্রথমেই দেখে নেওয়া যাক ইতিহাসের পৃষ্ঠায় 4ঠা মে, অর্থাৎ আজকের দিনটি। 1801 সালে উইলিয়াম কেরি ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা ভাষার অধ্যাপক নিযুক্ত হন। আজকের দিনে 1886 সালে মার্কিন পুলিশ 8 জন শ্রমিক নেতাকে প্রাণদণ্ড দেয়। 1956 সালে আজকের দিনে বিপ্লবী বাঘা যতীনের পার্শ্ব সহচর ও বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী পূর্ণচন্দ্র দাস কলকাতায় আততায়ীর ছুরিকাঘাতে নিহত হন। দেখে নেওয়া গেল ইতিহাসের পৃষ্ঠায় আজকের দিনটি। এবারে আজকের প্রসঙ্গ। ভারতের স্বাধীনতা লাভের পেছনে এদেশের যে সমস্ত বীর সন্তানদের অবদান অনস্বীকার্য, তেমনি এক সাহসী ও নির্ভীক সন্তান হলেন বিপ্লবী পূর্ণচন্দ্র দাস। নিজের পড়াশোনা পরিত্যাগ করে ইংরেজ শাসনের শৃঙ্খল থেকে দেশবাসীকে মুক্ত করার লড়াইয়ে তিনি ব্রিটিশ বিরোধী মাদারীপুর সমিতি প্রতিষ্ঠা করেছিলেন। ভারতের স্বাধীনতার জন্য দফায় দফায় 25 বছর জেলে কাটিয়েছেন তিনি। প্রথম গ্রেফতার হন 1913 সালে, অস্ত্র কেনার জন্য অর্থের প্রয়োজনে ডাকাতি করতে গিয়ে ধরা পড়ে গিয়েছিলেন। প্রমাণের অভাবে অবশ্য সেবার রক্ষা পেয়ে যান। পরে পূর্ণচন্দ্র দাস যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় ওরফে বাঘা যতীনের সংস্পর্শে আসেন। যতীন্দ্রনাথের বালাসুর পরীক্ষা যুদ্ধে যে 4 জন যোদ্ধা প্রাণ হারান তারা সবাই ছিলেন পূর্ণচন্দ্র কর্তৃক প্রশিক্ষিত। 1913 সালেই ফরিদপুর ষড়যন্ত্র মামলায় পূর্ণচন্দ্র গ্রেফতার হন এবং 5 মাস পরে মুক্তি পান। কিন্তু পরের বছরই ভারতরক্ষা আইনে ফের ধরা পড়েন তিনি। 1923 সাল পর্যন্ত জেলে বন্দী থাকেন। বেরিয়ে নেতাজি সুভাষচন্দ্রের নবগঠিত ফরওয়ার্ড ব্লকের সঙ্গে যুক্ত হন এবং 1940 সালে পুনরায় গ্রেফতার হয়ে 6 বছর পর মুক্তি পান। দেশ বিভাগের পর দলীয় রাজনীতি ত্যাগ করেন এবং কলকাতায় উদ্বাস্তু পুনর্বাসন বোর্ডের সদস্য হয়ে বাস্তুহারাদের কল্যাণে তৎপর থাকেন। কিন্তু অত্যন্ত বেদনা ও পরিতাপের কথা, বালিগঞ্জে সুবোধ নামে এক প্রাক্তন বিপ্লবীর ছুরির আঘাতে 1956 সালে আজকের মতো 4ঠা মে তারিখে মৃত্যু হয় বীর বিপ্লবী পূর্ণচন্দ্র দাসের। দীর্ঘ কারাবাসের পর পূর্ণচন্দ্র যখন মুক্তি পেয়েছিলেন তাঁকে অভিনন্দন জানিয়ে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম রচনা করেছিলেন পূর্ণ অভিনন্দন কবিতাটি। আজ মৃত্যুদিনে এই কবিতার অংশবিশেষ পাঠ করে আমরা বিপ্লবীর প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। এসো অষ্টমী পূর্ণচন্দ্র, এসো পূর্ণিমা পূর্ণ চাঁদ, ভেদ করে পুনবন্ধ কারার অন্ধকারের পাষাণ ফাঁদ, এসো অনাগত নবপ্রলয়ের মহাসেনাপতি মহামহিম, এসো অক্ষত মহান্ধ ধৃতরাষ্ট্র মুক্ত লৌহ ভীম, স্বাগত ফরিদপুরের ফরিদ মাদারীপুরের মর্দবীর, বাংলা মায়ের বুকের মানিক মিলন পদ্মা ভাগীরথীর।

0: গানখানি শুনলেন দ্বিজেন মুখোপাধ্যায়ের কণ্ঠে। গল্পপথের আসরে আজ শুনবেন রবীন্দ্রনাথ ঠাকুরের রবিবার গল্প থেকে ধারাবাহিক পাঠ।
1: সে কথা বুঝলাম, কিন্তু মেয়েদের গায়ের গয়না আমাদেরই আনন্দ দেবার জন্যে। আমরা যত সামান্যই হই, কারো বিলেত যাবার জন্যে নয়, তিনি যত বড়ই হন না, আমাদের মতো পুরুষদের দৃষ্টিকে এ তোমরা প্রথম থেকে উৎসর্গ করে রেখেছ। এই হারখানি চুনির সঙ্গে মুক্তোর মিল করা, এ আমি একদিন তোমার গলায় দেখেছিলাম যখন আমাদের পরিচয় ছিল অল্প। সেই প্রথম পরিচয়ের স্মৃতিতে এই হারখানি এক হয়ে মিশিয়াছে। ওই হার কি একলা তোমার, ও যে আমারও? আচ্ছা, এই হারটা না হয় তুমি নিলে? তোমার সত্তা থেকে ছিনিয়ে নেওয়া হার একেবারেই যে নিরর্থক, সে যে হবে চুরি। তোমার সঙ্গে নেব ওকে সব শুদ্ধ, সেই প্রত্যাশা করেই বসে আছে।

ইতিমধ্যে ওই হার হস্তান্তর করো যদি তবে ফাঁকি দেবে আমাকে। গয়নাগুলো মা দিয়ে গেছেন আমার ভাবি বিবাহের যৌতুক। বিবাহটা বাদ দিলে ও গয়নার কি সংজ্ঞা দেব? যাই হোক, কোনো শুভ কিংবা অশুভ লগ্নে এই কন্যাটির শালং করা মূর্তি আশা করো না। অন্যত্র পাত্র স্থির হয়ে গেছে বুঝি, হয়েছে বৈতরণীর তীরে। বরঞ্চ এক কাজ করতে পারি, তুমি যাকে বিয়ে করবে সেই বধূর জন্য আমার এই গয়না কিছু রেখে যাব। আমার জন্য বুঝি বৈতরণীর তীরে বধূর রাস্তা নেই?

0: হয়েছে বৈতরণের তীরে, বরঞ্চ এক কাজ করতে পারি, তুমি যাকে বিয়ে করবে সেই বধূর জন্য আমার এই গয়না কিছু রেখে যাব। আমার জন্য বুঝি বৈতরণের তীরে বধূর রাস্তা নেই? ও কথা বলো না, সজীব পাত্রী সব আঁকড়ে আছে তোমার কুষ্ঠে। মিথ্যে কথা বলবো না, কুষ্ঠির ইশারাটা একেবারে অসম্ভব নয়। শরীর দশায় সঙ্গিনীর অভাব হঠাৎ মারাত্মক হয়ে উঠলে পুরুষের আসে ফাঁড়ার দিন, তা হতে পারে, কিন্তু তার কিছুকাল পরেই সঙ্গিনীর আবির্ভাবটাই হয় মারাত্মক, তখন ওই ফাঁড়াটা হয়ে ওঠে মুশকিলের যাকে বলে পরিস্থিতি, ওই যাকে বলে বাধ্যতামূলক উদ্বন্ধন। প্রসঙ্গটা যদিচ হাইপথেটিক্যাল, তবু সম্ভাবনার এত কাজ ঘেঁষা যে এ নিয়ে তর্ক করা মিথ্যে। তাই বলছি, একদিন যখন লাল চেলি পরা আমাকে হঠাৎ দেখবে পরহস্তগতং ধনং, তখন আর ভয় দেখিও না, তখন আমিও হঠাৎ আবিষ্কার করব পরহস্তের অভাব নেই। ছি ছি মধুকরি, কথাটা তো ভালো শোনালো না তোমার মুখে। পুরুষেরা তোমাদের দেবী বলে স্তুতি করে, কেননা তাদের অন্তর্ধান ঘটলে তোমরা শুকিয়ে মরতে রাজি থাকো।
1: চলুন শ্রোতা বন্ধুরা, এবারে দেখে নেওয়া যাক স্থানীয় দৈনিক পত্রিকাগুলোর গুরুত্বপূর্ণ শিরোনাম। পরিবর্তন না প্রত্যাবর্তন, অপেক্ষার আর মাত্র কয়েক ঘন্টা, আজ ভোট গণনায় সবকিছু ফসলা হয়ে যাবে। বরাক উপত্যকা থেকে প্রকাশিত সবকটি বাংলা পত্রিকা আজ এ সংক্রান্ত প্রতিবেদনেই সর্বাধিক গুরুত্ব দিয়েছে। সাময়িক প্রসঙ্গ লিখেছে, পরিবর্তন না প্রত্যাবর্তন, ফয়সলা আজ। নববর্তা প্রসঙ্গে ছাপা হয়েছে, আজ মহারণের ফল, 40 কেন্দ্রে ভোট গণনা, এনডিএর সামনে টানা তৃতীয়বারের চ্যালেঞ্জ, আশায় বিরোধী শিবির। বার্তালিপির শিরোনাম, হ্যাট্রিকের দৌড়ে এনডিএ, প্রত্যাবর্তনের অঙ্ক কষছে কংগ্রেস, সঙ্গে বক্স আইটেম, আজ খুলবে ইভিএম, কার হাতে দিশপুরের চাবি, গণনার আগে প্রার্থীদের ভোকাল টনিক হিমন্ত বিশ্ব শর্মার, জানিয়েছে বার্তালিপি। নববার্তা প্রসঙ্গের প্রতিবেদন, বিজেপি একাই পাচ্ছে 80, বিপিএফ ও এজিপি মিলে 20, 61 আসনে জয়ী হচ্ছে এনডিএ, প্রবল আশাবাদী দিলীপ শইকিয়া। সাময়িক প্রসঙ্গের সংবাদ, ভোট গণনার আগে পর্যালোচনা বৈঠক সারলেন হিমন্ত দিলীপ। সাময়িক প্রসঙ্গের আরও কয়েকটি উল্লেখযোগ্য খবর, ফল ঘোষণার পরই বাড়বে গ্যাস পেট্রোপণ্যের দাম, বদলের বাংলাদেশেও প্রতিহিংসা রাজনীতি চলছেই, 2024 সালের সরকারি চাকরিতে সংরক্ষণ বিরোধী গণ অভ্যুত্থানের সময় রাজধানী ঢাকার মোহাম্মদপুরে বিএনপির শাখা সংগঠন ছাত্রদলের কর্মী আশিককে হত্যার চেষ্টা মামলায় এবার প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে চার্জশিট দায়ের করল পুলিশ। গতি আজ সবচেয়ে গুরুত্ব দিয়েছে প্রার্থীদের ভাগ্য, ইভিএম বন্দি, রাজনৈতিক শিবিরগুলিতে জল্পনা, দিনভর উৎকণ্ঠা, আজ ভোট যুদ্ধের ফয়সলা, রামনগরের নিরাপত্তার ঘেরাটোপে গণনা কেন্দ্র, প্রত্যাবর্তন না পরিবর্তন, ফয়সলা আজ, ডিলিমিটেশনের ফল, মহিলা ভোট গড়তে পারে ফারাক, বিজেপি বিরোধী অসন্তুষ্ট ভোটে ভরসা বিরোধীদের, লিড নিউজ যুগসংখ্যের। এক্সিট পোল কিছু নয়, টিআরপির খেলা মাত্র, বললেন গৌরব গগৈ। খবরটি রয়েছে নববর্তা প্রসঙ্গে, গতি লিখেছে বেসরকারি উপগ্রহ দৃষ্টির সফল উৎক্ষেপণ, মোদির অভিনন্দন। দিল্লির বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঘুমের মধ্যে ঝলসে মৃত অন্তত নয়। বার্তালিপি লিখেছে ইম্ফল বিমানবন্দরের কার্গো টার্মিনালে বিস্ফোরণ, নাগরিক চাপে 24 ঘন্টার মধ্যে মেহেরপুরে শুরু নালা সাফাইয়ের কাজ। দৈনিক যুগসংখ্যের শিরোনাম, বঙ্গসহ 4 রাজ্যেরও ফলাফল আজ, হরমুজ ছেড়ে বিকল্প বাণিজ্য পথের পরিকল্পনা মধ্যপ্রাচ্যের একাধিক দেশের। দেখে নিলাম পত্রিকাগুলোর গুরুত্বপূর্ণ শিরোনাম। এবারে চোখ রাখ।

করেছি পত্রিকাগুলোর সম্পাদকীয় শিরোনামে। দৈনিক যুগসংখ্যের সম্পাদকীয় শিরোনাম ফল ও শান্তি, সাময়িক প্রসঙ্গ লিখেছে ব্যাংকগুলির গ্রাহক বান্ধব হওয়া এখন বাঞ্ছনীয়। গতির এডিটোরিয়াল টিআরপির চক্করে বিশ্বাসযোগ্যতা তলানিতে। নববার্তা প্রসঙ্গ লিখেছে স্ট্রেট অফ ট্রাম্প। সবশেষে বার্তালিপির সম্পাদকীয় শিরোনাম প্রকল্পের ভোট। দেখে নিলাম পত্রিকাগুলোর সম্পাদকীয় শিরোনাম। শ্রোতা বন্ধুদের সবাইকে আবারও অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজ এখানেই শেষ করছি সুপ্রভাত অনুষ্ঠান। আগামীকাল এই অনুষ্ঠানটি শোনার আপনাদের কাছে আমন্ত্রণ রইল। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার। আকাশবাণী শিলচর, দেশ বন্দনা।

দেশবন্ধনা অনুষ্ঠানে এতক্ষণ দেশাত্মবোধক গান শুনলেন ক্যালকাটা কয়ারের পরিবেশনায়। আকাশবাণী শিলচর, আমাদের স্টুডিওর ঘড়িতে এখন সময় সকাল 7:24:45। শুনবেন প্রথমে কলকাতা কেন্দ্র থেকে বাংলায় জাতীয় সংবাদ, এরপর আমাদের কেন্দ্রের আঞ্চলিক সংবাদ।

0: আকাশবাণী খবর পড়ছি প্রবাল বন্দ্যোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর। পশ্চিমবঙ্গের ফলতা বাদে 293টি আসনের ভোট গণনা আর কিছুক্ষণ পরেই শুরু হচ্ছে। ফলতা বিধানসভা কেন্দ্রের পুনর্নির্বাচন 21 মে, গণনা 24 মে। অসম, কেরলম, তামিলনাড়ু ও কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে ভোট গণনার যাবতীয় প্রস্তুতি সম্পূর্ণ। সকাল 8টা থেকে গণনা শুরু হবে। যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে গণনা কেন্দ্রগুলিতে কড়া নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ উত্তরপ্রদেশের প্রয়াগরাজে নর্থটেক সিম্পোসিয়ামের উদ্বোধন করবেন। ভারতের প্রথম মহাকাশ স্টার্টআপ গ্যালাক্সি আই গতকাল ক্যালিফোর্নিয়া থেকে বিশ্বের প্রথম অপটোসার উপগ্রহ মিশন দৃষ্টি সফলভাবে উৎক্ষেপণ করেছে। উপরাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী শুভেচ্ছা জানিয়েছেন। তেহরানের 14 দফা শান্তি প্রস্তাব মার্কিন যুক্তরাষ্ট্র খারিজ করে দেওয়ার পর পশ্চিম এশিয়ার অশান্তি নিরসনের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। আইপিএল ক্রিকেটে আজ মুম্বাই ইন্ডিয়ান্স লখনৌ সুপার জায়ান্টসের মুখোমুখি হবে। আসছে বিস্তারিত খবরে। পশ্চিমবঙ্গ, অসম, কেরালাম, তামিলনাড়ু ও কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে ভোট গণনা যাবতীয় প্রস্তুতি সম্পূর্ণ। সকাল 8টা থেকে গণনা শুরু হবে। প্রথমে পোস্টাল ব্যালট গণনা করা হবে, তারপর ইভিএম এর গণনা শুরু হবে সকাল 8:30 থেকে। দুপুরের মধ্যে গণনার গতি প্রকৃতি বোঝা যাবে। উল্লেখ্য, পশ্চিমবঙ্গের প্রথম দফায় 152টি আসনে ভোট গ্রহণ হয় গত 23 এপ্রিল, দ্বিতীয় দফায় গত মাসের 29 তারিখে 142টি আসনে ভোট গ্রহণ হয়েছিল। নির্বাচন কমিশন দক্ষিণ 24 পরগনার বিধানসভা কেন্দ্রের ফলতা বিধানসভা কেন্দ্রের সমগ্র ভোটগ্রহণ প্রক্রিয়া বাতিল করেছে। চলতি মাসের 21 তারিখে সহায়ক বুথ সহ মোট 285 ভোট কেন্দ্রে পুনরায় ভোট নেওয়া হবে। ফল ঘোষণা 24 মে। এদিকে কলকাতা সহ রাজ্যের 293টি বিধানসভা আসনে 77টি ভোট গণনা কেন্দ্রে আজ কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে ত্রিস্তরীয় নিরাপত্তার পাশাপাশি রাজনৈতিক দলের সমর্থকদের গণনা কেন্দ্রে 200 মিটারের বাইরে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একটি প্রতিবেদন।
1: রাজ্য জুড়ে 77টি গণনা কেন্দ্রে সকাল 8টা থেকে ভোট গণনা শুরু হতে চলেছে। প্রথমে পোস্টাল ব্যালট, এরপর শুরু হবে ইভিএম এর ভোট গণনা। যাবতীয় প্রস্তুতি ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। ভোট গণনার কাজে নিযুক্ত কর্মীরা নির্দিষ্ট সময়ের আগেই কেন্দ্রে পৌঁছে গেছেন। উল্লেখ্য, রাজ্যে মোট 294টি বিধানসভা আসন থাকলেও আজ 293টি আসনের ভোট গণনা। ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থায় মুড়ে ফেলা হয়েছে গণনা কেন্দ্রগুলিকে। প্রতিটি কেন্দ্রে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী নিয়ে একটি ত্রিস্তরীয় নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। গণনার কাজে রাজ্য জুড়ে 200 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। গণনা কেন্দ্রের 100 মিটারের মধ্যে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার 163 ধারা বলবৎ করা রয়েছে। প্রয়োজন অনুযায়ী এই পরিসর আরও বাড়ানো হতে পারে। কর্তব্য পালনে কোনো প্রকার অবহেলা বা গাফিলতি ধরা পড়লে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে নির্বাচন কমিশন। সমগ্র গণনা প্রক্রিয়াটি রিটার্নিং অফিসার, অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার এবং পর্যবেক্ষকদের তত্ত্বাবধানে পরিচালিত হবে। তবে এবারের নির্বাচনে উল্লেখযোগ্য বিষয় হল পুলিশ পর্যবেক্ষকদের উপস্থিতি। এই প্রথমবার সিনিয়র আইপিএস অফিসারদের পুলিশ পর্যবেক্ষক হিসেবে গণনার কাজে নিযুক্ত করা হয়েছে। প্রতিটি গণনা টেবিলে রয়েছে সুপারভাইজার, কাউন্টিং অ্যাসিস্ট্যান্ট ও মাইক্রো অবজার্ভার। সুপারভাইজার এবং কাউন্টিং অ্যাসিস্ট্যান্ট রাজ্য বা কেন্দ্রীয় সরকারি কর্মচারী হতে পারেন, কিন্তু মাইক্রো অবজার্ভারকে অবশ্যই কেন্দ্রীয় সরকারি বা কেন্দ্রীয় রাষ্ট্রায়ত্ত সংস্থার কর্মী হতে হবে। ফলতা বিধানসভা কেন্দ্রে পুনর্নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী 21 মে, ফলাফল ঘোষণা 24 মে। এই কারণেই আজ রাজ্যের 294টি আসনের পরিবর্তে 293টি আসনের গণনা অনুষ্ঠিত হতে চলেছে। আকাশবাণী সংবাদের জন্য কল্যাণ লাহা।
0: ভবানীপুর কেন্দ্রের ভোট গণনার প্রস্তুতি সম্পর্কে জানাচ্ছেন আমাদের প্রতিনিধি কাশফিন নাহার।
2: হ্যাঁ প্রবালদা, আমি এই মুহূর্তে রয়েছি ভবানীপুর বিধানসভা আসনের গণনা কেন্দ্র শাখাওয়াত মেমোরিয়াল গার্লস হাই স্কুলে। ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা যেরকম আগেই কমিশন বলেছিল, ঠিক সেরকমই আমরা এসে থেকেই দেখতে পাচ্ছি। রাজ্যের পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী এই ত্রিস্তরীয় নিরাপত্তার মধ্য দিয়ে আর কিছুক্ষণের মধ্যেই গণনা শুরু হতে চলেছে। এই মুহূর্তে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এমনকি সংবাদ মাধ্যমের কর্মীদেরকেও কিন্তু বহু দূরেই আটকে দেওয়া হয়েছে। এই কেন্দ্রে ভবানীপুর বিধানসভা আসনের 267টি বুথের গণনা হবে এবং 20টি রাউন্ডেই গণনা হবে এখনো পর্যন্ত যা খবর পেয়েছি। প্রবালদা
0: ধন্যবাদ কাশফিন। অসমে আজ বিধানসভা নির্বাচনের গণনায় মোট 722 জন প্রার্থীর ভাগ্য নির্ধারিত হবে। অবাধ ও স্বচ্ছ গণনা প্রক্রিয়া সুনিশ্চিত করতে বহুস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। 126 জন গণনা পর্যবেক্ষক গণনা তদারকিতে থাকবেন। তাদের সঙ্গে রাজ্য জুড়ে থাকবেন প্রায় 6000 কর্মী এবং 2300

500 বেশি মাইক্রো অবজারভার। অসমে গত 5 বিধানসভা নির্বাচনের মধ্যে এবার সর্বোচ্চ ভোট পড়েছে। এদিকে কেরলেও ভোট গণনার জন্য নিশ্চিত্র নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। 140টি বিধানসভা কেন্দ্রে ভোট গণনার জন্য 32,000-এরও বেশি পুলিশ আধিকারিক মোতায়েন করা হয়েছে। অন্যদিকে তামিলনাড়ুতে এবার বহুমুখী লড়াই প্রত্যক্ষ করা যাচ্ছে। মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে শাসক দলের ডিএমকে নেতৃত্বাধীন সেকুলার প্রোগ্রেসিভ অ্যালায়েন্স এবং বিরোধী দল এআইডিএমকে নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্সের মধ্যে। তবে কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে 294 জন প্রার্থীর ভাগ্য নির্ধারণে মোট 6টি গণনা কেন্দ্র স্থাপন করা হয়েছে। ভোট গণনার কাজে 859 জন আধিকারিককে নিয়োগ করা হয়েছে। নাগাল্যান্ডের মোকোকচুং জেলার কোরিডাং বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের আজ ভোট গণনা। গণনা অনুষ্ঠিত হবে ডেপুটি কমিশনারের কার্যালয়ে। 3 রাউন্ড গণনার জন্য মোট 10টি টেবিল স্থাপন করা হয়েছে। উল্লেখ্য, বিজেপি বিধায়ক ইমকং এল ইমেচেনের প্রয়াণে এই আসনটি উপনির্বাচন হয়। মহারাষ্ট্রের বারামতি ও রাহুরি কেন্দ্রের উপনির্বাচনে ভোট গণনাও আজ হচ্ছে। গুজরাটের আনন্দ জেলার উমরেট বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে ভোট গণনা আজ অনুষ্ঠিত হচ্ছে। বিজেপি বিধায়ক গোবিন্দ পরমারের প্রয়াণের ফলে এই উপনির্বাচন অনুষ্ঠিত হয়। আজ আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ সকাল 10টা থেকে বিকেল 4টে পর্যন্ত গীতাঞ্জলি প্রচার তরঙ্গে বিশেষ নির্বাচনী অনুষ্ঠান জনমত 2026 সম্প্রচার করবে। এর দ্বিতীয় পর্ব শোনা যাবে রাত 8:05 থেকে 9টা পর্যন্ত। নির্বাচনী সংবাদের পাশাপাশি এতে থাকবে ভোট গণনার গতি প্রকৃতি, ফলাফল বিশ্লেষণ ও রাজনৈতিক ব্যক্তিত্বদের মতামত। আকাশবাণী শিলিগুড়ি, শান্তিনিকেতন ও মুর্শিদাবাদ কেন্দ্র দুটি পর্ব রিলে করবে। এছাড়া ডিটিএইচ পরিষেবা, ফেসবুক পেজ আকাশবাণী সংবাদ কলকাতা এবং ইউটিউব চ্যানেল আরএনইউ কলকাতা, সোশ্যাল মিডিয়াতেও জনমত 2026 শোনা যাবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ উত্তরপ্রদেশের প্রয়াগরাজে নর্থ টেক সিম্পোসিয়ামের উদ্বোধন করবেন। এই সম্মেলনের বিষয় হল রক্ষা ত্রিবেণী সঙ্গম, যেখানে প্রযুক্তি ও শিল্পের মেলবন্ধন ঘটে। প্রতিরক্ষা মন্ত্রক থেকে জানানো হয়েছে, এই সম্মেলন বর্তমান সময়ে বিভিন্ন চ্যালেঞ্জের মোকাবিলায় দেশীয় প্রযুক্তির বিভিন্ন দিককে তুলে ধরবে। এক প্রদর্শনীর মাধ্যমে সম্মেলনে অংশগ্রহণে বিভিন্ন এমএসএমই, বেসরকারি প্রতিরক্ষা প্রযুক্তি সংস্থা, স্টার্ট আপ ও উদ্ভাবকরা অংশ নিচ্ছেন। 280 বেশি কোম্পানি তাদের সাম্প্রতিক উদ্ভাবন ও প্রযুক্তি এই সম্মেলনে উপস্থিত হচ্ছে। ভারতের প্রথম মহাকাশ স্টার্ট আপ গ্যালাক্সি আই গতকাল সাফল্যের সঙ্গে বিশ্বের প্রথম অপটোসায়ার স্যাটেলাইট মিশন দৃষ্টি ফ্যালকন 9 রকেটের মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া থেকে উৎক্ষেপণ করেছে। 190 কিলোগ্রাম ওজনের ভারতের বেসরকারিভাবে নির্মিত বৃহত্তম স্যাটেলাইটটি ভূ পর্যবেক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল গতকাল রাঁচিতে হাইকোর্টের আইনজীবীদের একটি সম্মেলনে যোগদান করেন। সম্মেলনে বিচার ব্যবস্থার বিভিন্ন চ্যালেঞ্জ, সংস্কার এবং আইনজীবীদের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। শ্রী মেঘওয়াল বিচার ব্যবস্থাকে আরও সহজলভ্য ও শক্তিশালী করতে আইনজীবীদের সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলতি অশান্তি নিরসনের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। তেহরানের প্রস্তাবিত যুদ্ধবিরতি সংক্রান্ত প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ওয়াশিংটন। ইরান সরকারের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন, যুদ্ধবন্ধের লক্ষ্যে তেহরানের দেয়া 14 দফা প্রস্তাবে জবাব দিয়েছে যুক্তরাষ্ট্র। বর্তমানে জবাবটি পর্যালোচনা করছে তারা। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলি সংবাদ মাধ্যমকে বলেন, তিনি ইরানের প্রস্তাবটি গ্রহণযোগ্য নয়। ট্রাম্পের এই মন্তব্য পরোক্ষভাবে মধ্যস্থতা প্রক্রিয়ায় ওয়াশিংটনের কঠোর অবস্থান ইঙ্গিত দিচ্ছে। উল্লেখ্য, ইরান মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে লেবানন সহ সব ফ্রন্টে যুদ্ধ শেষ করার বিষয়ে একটি 14 দফা প্রস্তাব দিয়েছিল। এদিকে পশ্চিম এশিয়ার পরিবর্তিত পরিস্থিতির প্রেক্ষাপটে জ্বালানি সরবরাহ, সামুদ্রিক কার্যক্রম এবং ভারতীয় নাগরিকদের সহায়তা নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক জানিয়েছে যে এলপিজির মজুতদারি ও কালোবাজারি রোধে সারা দেশজুড়ে অভিযান অব্যাহত আছে। পশ্চিম এশিয়া সংঘর্ষের কারণে বিমান চলাচল বন্ধ থাকার পর সংযুক্ত আরব আমির শাহী ভারতের বিভিন্ন গন্তব্যে আবার নিয়মিত বিমান চলাচল শুরু করেছে। সেদেশের অসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছেন, দেশের আকাশসীমায় সতর্কতামূলক ব্যবস্থা সাময়িকভাবে প্রত্যাহৃত হওয়ায় বিমান চলাচল স্বাভাবিক হচ্ছে। ভারতের আবহাওয়া দপ্তর আইএমডি উত্তর ভারতের বেশ কিছু অঞ্চলে আজ ভারী বৃষ্টিপাতের সঙ্গে ঝড়ের কমলা সতর্কতা জারি করেছে। ছত্তিশগড়, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ, ওড়িশা এবং বিদর্ভ অঞ্চলে ঝড়ের সঙ্গে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে পশ্চিমবঙ্গে ভোট গণনার দিন আজ দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে কলকাতার আলিপুর আবহাওয়া দপ্তর।
মুম্বাইয়ের ওয়াংকার স্টেডিয়ামে আজ মুম্বাই ইন্ডিয়ান্স লখনৌ সুপার জায়ান্টসের মুখোমুখি হবে। খেলা শুরু হবে সন্ধ্যে 7:30। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে গতরাতে আইপিএল এর ম্যাচে গুজরাট টাইটান্স 4 উইকেটে পাঞ্জাব কিংসকে হারিয়ে দিয়েছে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরের কিছু অংশ আবার পড়ছি। পশ্চিমবঙ্গের ফলতাবাদে 293টি আসনে ভোট গণনা আর কিছু

আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি সৌমিত্র চৌধুরী। আসাম বিধানসভার 126টি আসনে ভোট গণনা আজ সকাল 8টা থেকে শুরু হচ্ছে। প্রথমে ডাক ব্যালট গণনার মাধ্যমে গণনা প্রক্রিয়া শুরু হচ্ছে। ভোট গণনার জন্য 35টি জেলার মুখ্য কার্যালয়ে মোট 40টি কেন্দ্র স্থাপিত হয়েছে। আজ 59 জন মহিলাসহ 722 জন প্রার্থীর রাজনৈতিক ভাগ্য নির্ধারণ করা হবে। উল্লেখযোগ্য প্রার্থীদের মধ্যে রয়েছেন বিজেপির প্রবীণ নেতা তথা মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা, আসাম প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি গৌরব গগৈ, বিধানসভার অধ্যক্ষ বিশ্বজিৎ দৈমারী, বিরোধী দলনেতা দেবব্রত শইকিয়া, এআইইউডিএফ দলের প্রধান বদরুদ্দিন আজমল, রাইজোর দলের সভাপতি অখিল গগৈ, অসম জাতীয় পরিষদ দলের সভাপতি লুরিনজ্যোতি গগৈ প্রমুখ। এদিকে ভোট গণনা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরিচালনা করার জন্য নিরাপত্তা ব্যবস্থা কঠোর করে তোলা হয়েছে। এছাড়া স্ট্রংরুমগুলো নিরাপত্তা ব্যবস্থার প্রতি সতর্ক দৃষ্টি রাখা হচ্ছে। ভোট গণনা প্রক্রিয়া নিরীক্ষণের জন্য 126 জন গণনা পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে এবং এই প্রক্রিয়ায় 5,981 জন গণনা আধিকারিক ও 2,347 জন মাইক্রো অবজারভার নিয়োগ করা হয়েছে। প্রতিটি বিধানসভা কেন্দ্রের ভোটদানের হারের উপর ভিত্তি করে 15-28টি রাউন্ডে গণনা করা হবে। এদিকে বিধানসভা নির্বাচনে ভোট গণনা ও ফলাফল ঘোষণার প্রতি লক্ষ্য রেখে আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে জেলা প্রশাসনের পক্ষ থেকে বেশ কিছু নিষেধাজ্ঞা জারি করা হয়। জেলা প্রশাসনের অনুমতি ছাড়া শোভাযাত্রা বের করা, বাজি ফাটানো এবং মাইক বাজানোর ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ভোট গণনা কেন্দ্রের 100 মিটার ব্যাসার্ধের মধ্যে 5 জন বা ততোধিক ব্যক্তির সমাবেশ, লাউডস্পিকারের ব্যবহার করার ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। ভোট গণনার পরিপ্রেক্ষিতে আজ রাজ্য জুড়ে ড্রাই ডে ঘোষণা করা হয়। কাছাড় জেলা প্রশাসনের পক্ষ থেকে আজ ভোট গণনার প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করতে যাবতীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জেলা আয়ুক্ত আয়ুষ গার্গ ইতিমধ্যে জানান যে আজ শিলচর রামনগর আন্তঃরাজ্য ট্রাক টার্মিনাসে স্থাপন করা স্ট্রংরুম ও গণনা কেন্দ্রে সকাল 8টা থেকে প্রথমে ডাক ব্যালট ও সকাল 8:30 থেকে ইভিএম এর ভোট গণনা শুরু হবে। জেলা আয়ুক্ত শ্রী গার্গ জানান যে জেলার 7টি বিধানসভা কেন্দ্রের ভোট গণনা একসঙ্গে অনুষ্ঠিত হবে এবং প্রতিটি বিধানসভা কেন্দ্রে 14টি করে টেবিল থাকবে। একমাত্র কাটিগড়া বিধানসভা কেন্দ্রে 21 রাউন্ডে গণনা প্রক্রিয়া সম্পন্ন করা হবে। বাকি বিধানসভা কেন্দ্রগুলিতে 16-17 রাউন্ডে গণনা সম্পন্ন হবে বলে জেলা আয়ুক্ত জানিয়েছেন। কাছাড় জেলায় গণনা প্রক্রিয়ায় 700 জন গণনা কর্মী সহ 500 জন নিরাপত্তা কর্মীকে নিয়োজিত করা হয়েছে বলেও জেলা আয়ুক্ত জানান। শ্রীভূমি জেলার 4টি বিধানসভা আসনের মধ্যে উত্তর করিমগঞ্জ, দক্ষিণ করিমগঞ্জ ও রামকৃষ্ণনগর বিধানসভা আসনে 14টি করে টেবিলে এবং পাথারকান্দি আসনে 12টি টেবিলে ভোট গণনা করা হবে। নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা অনুযায়ী গণনা কক্ষে প্রবেশের জন্য কিউআর কোডযুক্ত পরিচয়পত্র বাধ্যতামূলক করা হয়। শুধুমাত্র প্রার্থী, তাদের নির্বাচনী প্রতিনিধি, নির্ধারিত সরকারি আধিকারিক এবং কাউন্টিং এজেন্টের প্রবেশের অনুমতি দেওয়া হবে। কাউন্টিং এজেন্টের সকাল 7:30টার মধ্যে প্রবেশ করতে বলা হয়েছে। নির্ধারিত সময়ের পর কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না। ভোট গণনাকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা কঠোর করা হয়েছে। গণনা কেন্দ্র ও স্ট্রংরুম এলাকায় ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। শ্রীভূমি জেলার 4টি বিধানসভা আসনের ভোট গণনা শ্রীভূমি শহরের করিমগঞ্জ কলেজে অনুষ্ঠিত হচ্ছে। এখানেও গণনা প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করতে গণনা কেন্দ্র ও তার পার্শ্ববর্তী এলাকায় জারি করা নির্ধারিত বিধি নিষেধ কার্যকর থাকবে। এছাড়া শহরের যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে শ্রীভূমি জেলা পুলিশের যানবাহন নিয়ন্ত্রণ শাখা থেকে কিছু নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সে অনুসারে আজ সকাল 6টা থেকে ভোট গণনা প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত শহরের ছন্তর বাজার পয়েন্ট থেকে এওসি পয়েন্ট পর্যন্ত সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে। শিলচরের দিক থেকে আসা গাড়ি ও নীলামবাজারের দিক থেকে আসা গাড়ি সুভাষনগর হয়ে যাবে। লাতু, লঙ্গাই, ফকিরাবাজার থেকে আসা গাড়িগুলোকে সন্তরবাজার, চরবাজার হয়ে যেতে হবে। এছাড়া আজ করিমগঞ্জ কলেজের সম্মুখে সড়ক ও ফুটপাথের দুপাশে কোনো ধরনের দোকান বসানো যাবে না। হাইলাকান্দি জেলার 2টি বিধানসভা আসনে ভোট গণনা হাইলাকান্দি শহরের ভিএম উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হচ্ছে। আসাম বিধানসভা নির্বাচনে ভোট গণনার পরিপ্রেক্ষিতে আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ বিভাগ আজ সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত

0: এক ঘন্টা পরপর বিশেষ নির্বাচনী সংবাদ প্রচার করবে। এছাড়া বেলা বারোটা পাঁচ মিনিট থেকে রাজ্যের বিধানসভা নির্বাচন, ভোট গণনা প্রক্রিয়া, ফলাফল এবং পরবর্তী সরকার গঠন সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা শোনা যাবে। আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ আমাদের ইউটিউব চ্যানেল এআইএন নিউজ শিলচরের মাধ্যমে শোনা যাচ্ছে। এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং অ্যাকসেন্ট্রাল এট দ্য রেট এআইএন নিউজ আন্ডারস্কোর শিলচরের মাধ্যমে এই সংবাদ শোনা যাবে। আঞ্চলিক সংবাদ এখনকার মতো শেষ হল। পরবর্তী বিশেষ নির্বাচনী সংবাদ সকাল নটায়।
1: আকাশবাণী শিলচর।

0: अफको नैनो उर्वरकों का कमाल, हर खेत किसान बने खुशहाल।
1: রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠানে আজকের শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা।

0: को नैनो उर्वरकों का कमाल, हर खेत किसान बने खुशहाल।
1: জানিয়ে দিচ্ছি আপনাদের আবারও আজকের বাকি অনুষ্ঠান সূচি সম্পর্কে। নির্বাচনী ফলাফল নিয়ে দ্বিভাষিক আলোচনা শুনবেন দিল্লি কেন্দ্র থেকে সকাল 8:40, সকাল 9:10, বেলা 10:10, দুপুর 2:30, রাত 7:10, রাত 9:15 ও বেলা 11:10। এর অব্যবহিত পরেই লোকগীতি শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। বিশেষ নির্বাচনী বুলেটিন শুনবেন সকাল 9:00, বেলা 10:00, বেলা 11:00, বেলা 12:00, দুপুর 1:00, দুপুর 2:00, দুপুর 3:00 ও বিকেল 5:00। নির্বাচনী ফলাফল নিয়ে বিশেষ আলোচনা শুনবেন বেলা 12:05 ও দুপুর 1:05। সকাল 9:05 আধুনিক গান শুনবেন ভূপেন হাজারিকার কণ্ঠে। বেলা 10:05 শুনতে পাবেন বাংলা ছবির গান। বেলা 11:05 শুনবেন গজল বিভিন্ন শিল্পীর কণ্ঠে। রবীন্দ্রসঙ্গীত শুনবেন দুপুর 1:45, রেজওয়ানা চৌধুরী বন্যার কণ্ঠে। ভজনী শিল্পী সন্ধ্যা গোস্বামী দুপুর 2:05। বিকেল 5:05 মণিপুরী অনুষ্ঠান, ডিমাসা অনুষ্ঠান শুনবেন বিকেল 5:35। যুববন্ধুদের জন্য অনুষ্ঠান যুববাণী সন্ধ্যে 6:15, চাষ আবাদের কথা সন্ধ্যে 6:45। এতে ছাগল পালন এনে বলবেন রহেশ্বরী ডেকা। রাত 8:00 বিভিন্ন শিল্পীর কণ্ঠে শুনবেন বাংলা গান। রাত 8:30 শুনবেন অশোক কুমার রায়ের শরদ বাদন। রাত 10:00 শুনবেন নাটক। আপনাদের আবারও জানিয়ে দিলাম আজকের বাকি অনুষ্ঠান সূচি সম্পর্কে।

আকাশবাণী শিলচর। অল্প কিছুক্ষণের মধ্যে শুনবেন প্রথমে দিল্লি কেন্দ্র থেকে হিন্দি ও ইংরেজিতে প্রভাতী সংবাদ, এরপর শিলং কেন্দ্র থেকে শুনবেন উত্তর পূর্বাঞ্চলীয় সংবাদ।

আকাশবাণী শিলচর বিশেষ নির্বাচনী সংবাদ পড়ছি মৌসুমী ধর। আসাম সহ পশ্চিমবঙ্গ, কেরালাম, তামিলনাড়ু এবং পুডুচেরি বিধানসভার মোট 823টি আসনের নির্বাচনের ভোট গণনা আজ সকাল 8টা থেকে শুরু হয়েছে। এছাড়া দেশের 5টি রাজ্যের 7টি কেন্দ্রের উপনির্বাচনের ভোট গণনাও শুরু হয়েছে। প্রথমে পোস্টাল ব্যালট গণনা শুরু হয়েছে এবং পরে ইভিএম এর ভোট গণনা শুরু হয়েছে। এদিকে বরাক উপত্যকার 13টি আসন সহ আসামের 126টি বিধানসভা আসনের জন্য আজ ভোট গণনা শুরু হয়েছে। ভোট গণনার এ পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী রাজ্যে বিজেপি 14টি আসনে, অসম গণ পরিষদ দল 2টি এবং কংগ্রেস দল 1টি আসনে এগিয়ে রয়েছে। শিলচর রামনগর আইএসটিটিতে আজ সকাল 7টায় স্ট্রং রুম খোলা হয়েছে।

0: হচ্ছে সকাল 8টা থেকে প্রথমে পোস্টাল ব্যালট ও সকাল 8:30 থেকে ইভিএম এর ভোট গণনা প্রক্রিয়া শুরু হয়েছে। জেলার 7টি বিধানসভা কেন্দ্রের ভোট গণনা একসঙ্গে অনুষ্ঠিত হচ্ছে এবং প্রতিটি বিধানসভা কেন্দ্রে 14টি করে টেবিল রয়েছে। একমাত্র কাটিগড়া বিধানসভা কেন্দ্রে 21 রাউন্ডে ভোট গণনা সম্পূর্ণ করা হচ্ছে। বাকি বিধানসভা কেন্দ্রগুলোতে 16-17 রাউন্ডে গণনা সম্পূর্ণ হবে বলে জেলা আয়ুক্ত আয়ুষ গর্গ জানিয়েছেন। গণনা প্রক্রিয়ায় 700 জন গণনা কর্মী সহ 500 জন নিরাপত্তা কর্মীকে নিয়োজিত করা হয়েছে বলে জেলা আয়ুক্ত জানান। শ্রীভূমি জেলার 4টি বিধানসভা আসনের ভোট গণনা আজ করিমগঞ্জ কলেজে অনুষ্ঠিত হচ্ছে। আজ সকাল 8টা থেকে আনুষ্ঠানিকভাবে ভোট গণনা শুরু হয়েছে। উত্তর করিমগঞ্জ, দক্ষিণ করিমগঞ্জ এবং রামকৃষ্ণনগর বিধানসভা আসনে 14টি টেবিলে এবং পাথারকান্দি কেন্দ্রের 12টি টেবিলে ভোট গণনা করা হচ্ছে। নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা অনুযায়ী গণনা কক্ষে প্রবেশের জন্য কিউআর কোডযুক্ত পরিচয়পত্র বাধ্যতামূলক করা হয়েছে। শুধুমাত্র প্রার্থী, তাদের নির্বাচনী প্রতিনিধি, নির্ধারিত সরকারি আধিকারিক এবং কাউন্টিং এজেন্টদের প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে। ভোট গণনাকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা আরো কঠোর করা হয়েছে। গণনা কেন্দ্র ও স্ট্রংরুম এলাকায় ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অনুরূপভাবে হাইলাকান্দি শহরের ভিক্টোরিয়া মেমোরিয়াল উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের 2টি গণনা কক্ষে আজ সকাল 8টা থেকে ভোট গণনা শুরু হয়েছে। হাইলাকান্দি আসনের জন্য 12টি টেবিলে ভোট গণনা শুরু হয়েছে। 14টি রাউন্ডে ভোট গণনা করা হচ্ছে। আলগাপুর কাটলিছড়া আসনের জন্য 14টি টেবিলে ভোট গণনা করা হচ্ছে। এই আসনের জন্য 25 রাউন্ডে ভোট গণনা করা হবে। এবারের বিধানসভা নির্বাচনে বরাক উপত্যকার 3 জেলার 13টি আসনের মধ্যে কাছাড় জেলার 7টি আসনের মোট প্রার্থীর সংখ্যা 49 জন। শিলচর আসনে যেসব প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন তারা হচ্ছেন ভারতীয় জনতা পার্টির ডাক্তার রাজদীপ রায়, ভারতীয় জাতীয় কংগ্রেসের অভিজিৎ পাল, এসইউসিআইসি দলের ভবতোষ চক্রবর্তী এবং নির্দল প্রার্থী পাপলুনাথ, সুব্রত কুমার চন্দ, রানু দাস ও গৌতম দাস। ধলাই তপশিলী সংরক্ষিত আসনে বিজেপির অমিয়কান্তি দাস, কংগ্রেসের ধ্রুবজ্যোতি পুরকায়স্থ, এসইউসিআইসি দলের গৌরচন্দ্র দাস এবং নির্দল প্রার্থী পরিমল দাস। বরখলা বিধানসভা আসনে কংগ্রেসের ডাক্তার অমিত কালোয়ার, বিজেপির পক্ষ থেকে প্রাক্তন বিধায়ক কিশোর নাথ, এসইউসিআইসি দলের সম্পাদক এবং নির্দল প্রার্থী জাহারুল ইসলাম বরভুইয়া, হিফজুর রহমান লস্কর এবং অমলেন্দু দাস। কাটিগড়া আসনে বিজেপি প্রার্থী বর্তমান বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ, কংগ্রেস প্রার্থী প্রাক্তন বিধায়ক অমরচন্দ জৈন, তৃণমূল কংগ্রেস প্রার্থী ফজলুর রহমান লস্কর, এসইউসিআইসি দলের হিল্লোল ভট্টাচার্য, বিকাশ ইন্ডিয়া পার্টির প্রার্থী আব্দুল ওয়াদুদ চৌধুরী, নির্দল প্রার্থী কৌশিক দাস, নুরুল আলম বরভুইয়া, রাজু দাস, সন্দীপ দাস, ইবাজুল হক লস্কর, নাসির উদ্দিন বরভুইয়া, সালে আহমেদ মজুমদার, শিবানারায়ণ সিং এবং সঞ্জু মুন্ডা। সোনাই আসনে কংগ্রেস প্রার্থী, আসাম বিধানসভার প্রাক্তন উপাধ্যক্ষ আমিনুল হক লস্কর, অসম গণপরিষদ দলের প্রার্থী তথা বর্তমান বিধায়ক করিম উদ্দিন বরভুইয়া ও তৃণমূল কংগ্রেস প্রার্থী শাহজাহান লস্কর, এসইউসিআইসি দলের অঞ্জন কুমার চন্দ, এআইইউডিএফ এর মিনার হোসেন মাজার ভুইয়া, বিকাশ ইন্ডিয়া পার্টির আব্দুল মতলিব লস্কর এবং নির্দল প্রার্থী এম এম মুজাহিদুল মজুমদার, পতনলাল রবিদাস, নজরুল ইসলাম লস্কর, হাসান আহমেদ বরভুইয়া, জয়নুল হক মজুমদার এবং আলম হোসেন লস্কর। লক্ষ্মীপুর আসনে বিজেপির পক্ষ থেকে রাজ্যের বর্তমান মন্ত্রী কৌশিক রায় এবং কংগ্রেস প্রার্থী ডাক্তার এম শান্তিকুমার সিংহ। উধারবন্দ আসনে বিজেপি প্রার্থী রাজদীপ গোয়ালা, কংগ্রেসের প্রার্থী রাজ্যের প্রাক্তন মন্ত্রী অজিত সিং, তৃণমূল কংগ্রেস প্রার্থী তাপস দাস এবং এসইউসিআইসি দলের দিলীপ কুমার রি নির্বাচনী আসনে রয়েছেন। শ্রীভূমি জেলার 4টি বিধানসভা আসনের মোট 47 জন প্রার্থীর আজ রাজনৈতিক ভাগ্য নির্ধারণ করা হবে। উত্তর করিমগঞ্জ আসনে 14 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। এদের মধ্যে উল্লেখযোগ্য প্রার্থীরা হচ্ছেন বিজেপির প্রার্থী সুব্রত ভট্টাচার্য, কংগ্রেস প্রার্থী জাকারিয়া আহমেদ। দক্ষিণ করিমগঞ্জ আসনে 15 জন প্রার্থী মধ্যে এই আসনে উল্লেখযোগ্য প্রার্থীদের মধ্যে বিজেপির মিত্রজোট অসম গণপরিষদ দলের প্রার্থী ইকবাল হোসেন, কংগ্রেসের আমিরুর রশিদ চৌধুরী রয়েছেন। পাথারকান্দি আসনে 8 জন প্রার্থী রয়েছেন। এই আসনে বিজেপি প্রার্থী তথা রাজ্যের বর্তমান মন্ত্রী কৃষ্ণেন্দু পাল, কংগ্রেসের হয়ে প্রাক্তন বিধায়ক কার্তিক সেনা সিনহা রয়েছেন। রামকৃষ্ণনগর তপশিলী সংরক্ষিত আসনে 9 জন প্রার্থী নির্বাচনী আসনে রয়েছেন। এই আসনে উল্লেখযোগ্যদের মধ্যে বিজেপি প্রার্থী বর্তমান বিধায়ক বিজয় মালাকার, কংগ্রেস প্রার্থী সুরুচি রায় এবং নির্দল প্রার্থী শশাঙ্ক শেখর দাস নির্বাচনী আসনে রয়েছেন। হাইলাকান্দি জেলার 2টি আসনে মোট প্রার্থীর সংখ্যা 27। আলগাপুর কাটলিছড়া আসনে 15 জন প্রার্থী নির্বাচনী আসনে রয়েছেন। এর মধ্যে বিজেপির মিত্রজোট অসম গণপরিষদের প্রার্থী বর্তমান বিধায়ক জাকির হোসেন লস্কর, 2 নির্দল প্রার্থী বর্তমান বিধায়ক নিজামুদ্দিন চৌধুরী ও সুজামুদ্দিন লস্কর এবং কংগ্রেস প্রার্থী জুবের এনাম মজুমদার রয়েছেন। অন্যদিকে হাইলাকান্দি বিধানসভা আসনে মোট 12 জন প্রার্থী নির্বাচনী ময়দানে রয়েছেন। এই আসনে উল্লেখযোগ্য প্রার্থীদের মধ্যে বিজেপির ডক্টর মিলন দাস, কংগ্রেসের প্রাক্তন বিধায়ক রাহুল রায় রয়েছেন। বিশেষ নির্বাচনী সংবাদ শেষ হলো। পরবর্তী বিশেষ নির্বাচনী সংবাদ সকাল 10টায়।
1: এতক্ষণ শুনলেন প্রথমে নির্বাচনী ফলাফল নিয়ে দ্বিভাষিক আলোচনা দিল্লি কেন্দ্র থেকে, এরপর আমাদের কেন্দ্র থেকে শুনলেন বিশেষ নির্বাচনী সংবাদ আকাশবাণী।

শুনলেন ভূপেন হাজারিকার কণ্ঠে আধুনিক গান আকাশবাণী শিলচর। এখন শুনবেন প্রথমে নির্বাচনী ফলাফল নিয়ে দ্বিভাষিক আলোচনা দিল্লি কেন্দ্র থেকে, এরপর আমাদের কেন্দ্র থেকে শুনবেন বিশেষ নির্বাচনী সংবাদ।

আকাশবাণী শিলচর। বিশেষ নির্বাচনী সংবাদ পড়ছি পঞ্চতপা চৌধুরী। বরাক উপত্যকার ১৩টি আসন সহ আসামের ১২৬টি বিধানসভা আসনের ভোট গণনার এ পর্যন্ত প্রাপ্ত খবর অনুযায়ী রাজ্যে বিজেপি ৪৪টি আসনে, অসম গণ পরিষদ দল ৫টি এবং কংগ্রেস দল ১৩টি আসনে এগিয়ে রয়েছে। বড়োল্যান্ড পিপলস ফ্রন্ট ৬টি আসনে, অসম জাতীয় পরিষদ ৩টি আসনে এবং এআইইউডিএফ ১টি আসনে এগিয়ে রয়েছে। বিজেপির বিকন চন্দ্র ডেকা টংলা বিধানসভা আসনে নিকটতম প্রতিদ্বন্দ্বী থেকে এগিয়ে রয়েছেন। জাগিরোডে পীযূষ হাজারিকা, বিশ্বনাথে পল্লব লচন দাস, সিসি বড়গাঁও আসনে জীবন গগৈ, তিনসুকিয়া আসনে পুলক গোহাই, টিংখং আসনে বিমল বড়া, গোলাঘাটে অজন্তা নেয়ং, ভবানীপুর সর্বঘাস আসনে রঞ্জিত কুমার দাস, নলবাড়ী আসনে জয়ন্ত মল্লবড়ুয়া, ধেমাজি আসনে ডাক্তার রনোজ পেগু নিকটতম প্রতিদ্বন্দ্বী থেকে এগিয়ে রয়েছেন। অন্যদিকে পাঁকা বেদবাড়ি আসনে কংগ্রেসের জাকির হোসেন শিকদার এবং মঙ্গলদুই আসনে রিজুমনি তালুকদার এগিয়ে রয়েছেন। লাহুরিঘাটে কংগ্রেস প্রার্থী ডক্টর আসিফ মোহাম্মদ নজর, বঙ্গাইগাঁও আসনে গিরিশ বড়ুয়া, ধুবড়ী বেবি বেগম রহা আসনে উৎপল বনিয়া, অভয়পুরীতে প্রদীপ সরকার এগিয়ে রয়েছেন। শিলচর রামনগর আইএসটিতে আজ সকালে প্রথম রাউন্ডের গণনা শেষে এ পর্যন্ত

তথ্য অনুযায়ী লক্ষ্মীপুর আসনে বিজেপি প্রার্থী কৌশিক রায় 8,053টি ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। এই আসনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের ডাক্তার এম শান্তিকুমার সিংহ পেয়েছেন 576টি ভোট। এই আসনে প্রথম রাউন্ডের গণনার পর নোটায় 174টি ভোট পড়েছে। উধারবন্দ আসনে বিজেপি প্রার্থী রাজদীপ গোয়ালা 6,508টি ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। এই আসনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেস প্রার্থী অজিত সিং পেয়েছেন 1,038টি ভোট। উধারবন্দ আসনের নির্দল প্রার্থী তাপস দাস পেয়েছেন 115টি ভোট এবং দিলীপ কুমার দাস পেয়েছেন 84টি ভোট। এছাড়া এই আসনে নোটায় 85টি ভোট পড়েছে। বরখলা আসনে বিজেপি প্রার্থী কিশোর নাথ এগিয়ে রয়েছেন বলে খবর পাওয়া গেছে। শ্রীভূমি জেলার 4টি বিধানসভা আসনের ভোট গণনা আজ করিমগঞ্জ কলেজে অনুষ্ঠিত হচ্ছে। উত্তর করিমগঞ্জ, দক্ষিণ করিমগঞ্জ এবং রামকৃষ্ণনগর বিধানসভা আসনে 14টি টেবিলে এবং পাথারকান্দি কেন্দ্রের 12টি টেবিলে ভোট গণনা করা হচ্ছে। এ পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী শ্রীভূমি জেলার পাথারকান্দি বিধানসভা কেন্দ্রে প্রথম রাউন্ড গণনা শেষে বিজেপি প্রার্থী কৃষ্ণেন্দু পাল 7,992টি ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। এই আসনে কংগ্রেস প্রার্থী কার্তিক সেনা সিনহা পেয়েছেন 1,098টি ভোট। অন্যদিকে দক্ষিণ করিমগঞ্জ আসনে কংগ্রেস প্রার্থী আমিনুর রশিদ চৌধুরী 4,620টি ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। এই আসনে অসম গণ পরিষদ দলের প্রার্থী ইকবাল হোসেন পেয়েছেন 1,805টি ভোট। এই আসনে তৃণমূল কংগ্রেস প্রার্থী পেয়েছেন 1,362টি ভোট এবং ইউডিএফ প্রার্থী 63টি ভোট পেয়েছেন। উত্তর করিমগঞ্জ আসনে প্রথম রাউন্ডের গণনা শেষে কংগ্রেস প্রার্থী জাকারিয়া আহমেদ 7,616টি ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। এই আসনে বিজেপি প্রার্থী সুব্রত ভট্টাচার্য পেয়েছেন 2,556টি ভোট। রামকৃষ্ণনগর বিধানসভা আসনের পোস্টাল ব্যালটের গণনা শেষে বিজেপি প্রার্থী বিজয় মালাকার 615টি ভোট পেয়েছেন। ওই আসনে কংগ্রেসের সুরুচি রায় 6টি ভোট পেয়েছেন। হাইলাকান্দি আসনে প্রথম রাউন্ড গণনার পর কংগ্রেস প্রার্থী রাহুল রায় 5,374টি ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। এই আসনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির ডক্টর মিলন দাস 2,593টি ভোট পেয়েছেন। আলগাপুর কাটলিছড়া আসনে কংগ্রেস প্রার্থী জুবের এনাম মজুমদার 6,759টি ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। এই আসনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এজিপির জাকির হুসেন লস্কর 1,508টি ভোট পেয়েছেন। বিশেষ নির্বাচনী সংবাদ এখানে শেষ হল। পরবর্তী বিশেষ নির্বাচনী সংবাদ সকাল 11টায়।

এতক্ষণ শুনলেন প্রথমে নির্বাচনী ফলাফল নিয়ে দ্বিভাষিক আলোচনা দিল্লি কেন্দ্র থেকে, এরপর আমাদের কেন্দ্র থেকে শুনলেন বিশেষ নির্বাচনী সংবাদ। আকাশবাণী শিলচর, এখন শুনবেন বাংলা ছবির গান। অনুষ্ঠানের প্রথম গানখানি শুনবেন গোপী গায়েন বাঘা বাইন ছবি থেকে, গেয়েছেন অনুপ ঘোষাল।

শুনছেন বাংলা ছবির গান অনুষ্ঠানে। এবারের গানটি শুনবেন কবিতা কৃষ্ণমূর্তির কণ্ঠে, টকঝাল মিষ্টি ছবি থেকে।

এই গানটির সাথে শেষ হল বাংলা ছবির গানের অনুষ্ঠান আকাশবাণী শিলচর। এখন শুনবেন নির্বাচনী ফলাফল নিয়ে দ্বিভাষিক আলোচনা দিল্লি কেন্দ্র থেকে, এবং তারপরেই শুনবেন আমাদের কেন্দ্র থেকে বিশেষ নির্বাচনী সংবাদ।

আকাশবাণী শিলচর বিশেষ নির্বাচনী সংবাদ পড়ছি মণিদীপা দেব। আসাম সহ পশ্চিমবঙ্গ, কেরালাম, তামিলনাড়ু এবং পদুচুরি বিধানসভার মোট 823টি আসনের নির্বাচনের ভোটগণনা আজ কড়া নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে এগিয়ে চলেছে। এছাড়া দেশের 5টি রাজ্যের 7টি কেন্দ্রের উপনির্বাচনের ভোটগণনাও আজ চলছে। বরাক উপত্যকার 13টি আসন সহ আসামের 126টি বিধানসভা আসনের ভোটগণনার এ পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী রাজ্যে বিজেপি 78টি আসনে, অসম গণ পরিষদ দল 10টি এবং কংগ্রেস দল 25টি আসনে এগিয়ে রয়েছে। বড়োল্যান্ড পিপলস ফ্রন্ট 10টি আসনে, রাইজর দল 1টি আসনে এবং এআইইউডিএফ 2টি আসনে এগিয়ে রয়েছে। বিজেপির প্রবীণ নেতা তথা মুখ্যমন্ত্রী ডঃ হিমন্ত বিশ্ব শর্মা জালুকবাড়ি আসনে এগিয়ে রয়েছেন। এ পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী তিনি 5,989টি ভোট পেয়েছেন। শিলচর আসনে তৃতীয় রাউন্ড ভোট গণনার পর কংগ্রেস প্রার্থী অভিজিৎ পাল 16,960টি ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। এই আসনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী ডাক্তার রাজদীপ রায় 12,473টি ভোট পেয়ে পিছিয়ে রয়েছেন। এ পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী শ্রীভূমি জেলার পাথারকান্দি বিধানসভা কেন্দ্রে দ্বিতীয় রাউন্ড গণনা শেষে বিজেপি প্রার্থী কৃষ্ণেন্দু পাল 11,777টি ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। ওই আসনে কংগ্রেস প্রার্থী কার্তিক সেনা সিনহা পেয়েছেন

0: 5241টি ভোট। অন্যদিকে দক্ষিণ করিমগঞ্জ আসনে প্রথম রাউন্ড গণনা শেষে কংগ্রেস প্রার্থী আমিনুর রশিদ চৌধুরী 4620টি ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। এই আসনে অসংগণ পরিষদ দলের প্রার্থী ইকবাল হোসেন পেয়েছেন 1805টি ভোট। ওই আসনে তৃণমূল কংগ্রেস প্রার্থী পেয়েছেন 1362টি ভোট এবং এআইইউডিএফ প্রার্থী 63টি ভোট পেয়েছেন। উত্তর করিমগঞ্জ আসনে দ্বিতীয় রাউন্ডের গণনা শেষে কংগ্রেস প্রার্থী জাকারিয়া আহমেদ 14224টি ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। এই আসনে বিজেপি প্রার্থী সুব্রত ভট্টাচার্য পেয়েছেন 5595টি ভোট। রামকৃষ্ণনগর বিধানসভা আসনের তৃতীয় রাউন্ড গণনা শেষে বিজেপি প্রার্থী বিজয় মালাকার 15830টি ভোট পেয়েছেন। ওই আসনে কংগ্রেসের সুরুচি রায় 11271টি ভোট পেয়েছেন। হাইলাকান্দি আসনে দ্বিতীয় রাউন্ডের গণনার পর কংগ্রেস প্রার্থী রাহুল রায় 612টি ভোটে বিজেপি প্রার্থী ড মিলন দাস থেকে এগিয়ে রয়েছেন। এই আসনে কংগ্রেস প্রার্থী রাহুল রায় পেয়েছেন 8290টি ভোট এবং বিজেপি প্রার্থী ড মিলন দাস পেয়েছেন 7680টি ভোট। এই আসনে 12 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। অন্যদিকে আলগাপুর কাটলিছড়া আসনে দ্বিতীয় রাউন্ড গণনার পর কংগ্রেস প্রার্থী জুবের এনা মজুমদার 9194টি ভোট পেয়ে অসমগণ পরিষদ দলের প্রার্থী জাকির হোসেন লস্কর থেকে এগিয়ে রয়েছেন। এই আসনে কংগ্রেস প্রার্থী জুবের এনা মজুমদার পেয়েছেন 13285টি ভোট এবং অসমগণ পরিষদ দলের প্রার্থী জাকির হোসেন লস্কর পেয়েছেন 4091টি ভোট। এই আসনে 15 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। উধারবন্দ বিধানসভা আসনের চতুর্থ রাউন্ডের গণনার পর বিজেপি প্রার্থী রাজদীপ গোয়ালা তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেস প্রার্থী অজিত সিং থেকে এগিয়ে রয়েছেন। শ্রী গোয়ালা পেয়েছেন 23414টি ভোট এবং শ্রী সিং পেয়েছেন 13458টি ভোট। এই আসনে তৃণমূল কংগ্রেস প্রার্থী তাপস দাস পেয়েছেন 707টি ভোট এবং এসইউসিআই দলের দিলীপ কুমার রি পেয়েছেন 244টি ভোট। দ্বিতীয় রাউন্ডের গণনার পর নোটাতে 177টি ভোট পড়েছে। ধলাই আসনে দ্বিতীয় রাউন্ডের গণনার পর বিজেপি প্রার্থী অমিয় কান্তি দাস 14464টি ভোট পেয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেস প্রার্থী ধ্রুবজ্যোতি পুরকায়স্থ থেকে এগিয়ে রয়েছেন। শ্রী পুরকায়স্থ পেয়েছেন 3541টি ভোট। ধলাই আসনে এসইউসিআই প্রার্থী গৌরচন্দ্র দাস পেয়েছেন 253টি ভোট। বরখলা আসনে চতুর্থ রাউন্ডের গণনার পর বিজেপি প্রার্থী কিশোরনাথ তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেস প্রার্থী ডাক্তার অমিত কালওয়ার থেকে এগিয়ে রয়েছেন। বিজেপি প্রার্থী শ্রী নাথ পেয়েছেন 29368টি ভোট। কংগ্রেস প্রার্থী শ্রী কালওয়ার পেয়েছেন 8607টি ভোট। সোনাই আসনে দ্বিতীয় রাউন্ডের গণনার পর কংগ্রেস প্রার্থী আমিনুল হক লস্কর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অগব প্রার্থী করিম উদ্দিন বরভিয়া থেকে এগিয়ে রয়েছেন। শ্রী লস্কর পেয়েছেন 11859টি ভোট এবং শ্রী বড়ভুইয়া পেয়েছেন 6743টি ভোট। কাটিগড়া আসনের দ্বিতীয় রাউন্ডের গণনার পর বিজেপি প্রার্থী কমলক্ষ দে পুরকায়স্থ তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের অমরচাঁদ জৈন থেকে এগিয়ে রয়েছেন। শ্রী পুরকায়স্থ পেয়েছেন 12447টি ভোট এবং কংগ্রেস প্রার্থী শ্রী জৈন পেয়েছেন 6393টি ভোট। লক্ষ্মীপুর আসনে পঞ্চম রাউন্ড গণনার পর বিজেপির কৌশিক রায় 39231টি ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। এই আসনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের ডাক্তার এম শান্তিকুমার সিংহ 7815টি ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। এদিকে পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভার 294টি আসনের মধ্যে বিজেপি 83টি আসনে এগিয়ে রয়েছে। তৃণমূল কংগ্রেস পেয়েছে 44টি আসন। বিশেষ নির্বাচনী সংবাদ এখনকার মতো শেষ হলো। আমাদের পরবর্তী সংবাদ বেলা 12টায়।
1: আকাশবাণী শিলচর, শুনলেন বিশেষ নির্বাচনী সংবাদ। এখন শুনবেন গজল গোলাম আলীর কণ্ঠে।

0: গজল শুনলেন গোলাম আলীর কণ্ঠে। আকাশবাণী শিলচর, এখন শুনবেন নির্বাচন ফলাফল নিয়ে দ্বিভাষিক
1: 2026। আসাম, কেরলম, তামিলনাড়ু, পশ্চিম বঙ্গাল আর পুদুচেরি কে চুনাব নতিজো পর বিশেষ কার্যক্রম।
2: নমস্কার, আপ সুন রহে হ্যায় কার্যক্রম জনাদেশ 2026। পাঁচ চার রাজ্যো আর এক কেন্দ্র শাসিত প্রদেশ কে চুনাব নতিজে আব আ রহে হ্যায় আর লগাতার হাম সুবহ সে আপ তক তাজা রুঝান আর নতিজো কে বারে মে পল পল কি জানকারি আপ তক পৌঁছা রহে হ্যায়। হামারে সংবাদদাতা ভি চুনাব ওয়ালে রাজ্যো মে মৌজুদ হ্যায় আর উনসে ভি হাম জানকারি লে রহে হ্যায় বীচ বীচ মে। আর হামারে সাথ কার্যক্রম মে আজ মেরে সাথ হ্যায় অনুভা রোহতগি, মেরে মেরি কো হোস্ট। জি অনুভা,
3: thank you Vishal, and welcome once again to Janadesh 2026. As Vishal just said, we are giving you the latest trends and results coming in from the assembly elections that were held in the month of April for four states and one union territory. The states were of course Assam, Tamil Nadu, West Bengal, Keral and the union territory of Puducherry. And to discuss these trends and the implications for the state politics in the coming days, we have with us two very distinguished people, panelists with us. We have senior journalist Umesh Chaturvedi with us and political analyst Ashok Tandon. Mr. Tandon and Mr. Chaturvedi, welcome to the program.
4: Thank you.
3: Ji, and let's, before we begin the program, let's quickly have a look at what the trends are at the moment. Before we do that, yeah, so let's look at the trends. As in Assam, the trends are showing that the

আকাশবাণী শিলচর বিশেষ নির্বাচনী সংবাদ পড়ছি শান্তশ্রী সোম। পঞ্চম রাউন্ডের গণনা শেষে শিলচর আসনে বিজেপি প্রার্থী রাজদীপ রায় 8,325 ভোটে কংগ্রেসের প্রার্থীর থেকে এগিয়ে রয়েছেন। এই আসনে কংগ্রেস প্রার্থী অভিজিৎ পাল পেয়েছেন 19,330 ভোট এবং ডক্টর রায় পেয়েছেন 27,655 ভোট। লক্ষ্মীপুর আসনে সপ্তম রাউন্ডের গণনা শেষে বিজেপি প্রার্থী রাজ্যের বর্তমান মন্ত্রী কৌশিক রায় তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের ডাক্তার শান্তিকুমার সিংহের থেকে 43,204 ভোটে এগিয়ে রয়েছেন। এই আসনে শ্রী রায় পেয়েছেন 54,591 ভোট এবং ডাক্তার সিংহ পেয়েছেন 11,387 ভোট। ধলাই আসনে পঞ্চম রাউন্ডের গণনা শেষে বিজেপি প্রার্থী অমিয়কান্তি দাস 25,132 ভোটের ব্যবধানে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেস প্রার্থী ধ্রুবজ্যোতি পুরকায়স্থর থেকে এগিয়ে রয়েছেন। শ্রী দাস পেয়েছেন 35,497 ভোট এবং শ্রী পুরকায়স্থ পেয়েছেন 10,365 ভোট। এদিকে উধারবন্দ বিধানসভা আসনের সপ্তম রাউন্ডের গণনা শেষে বিজেপি প্রার্থী রাজদীপ গোয়ালা তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেস প্রার্থী অজিত সিং থেকে 17,320 ভোটে এগিয়ে রয়েছেন। শ্রী গোয়ালা পেয়েছেন 40,972 ভোট এবং শ্রী সিং পেয়েছেন 23,652 ভোট। অন্যদিকে কাটিগড়া আসনে তৃতীয় রাউন্ডের গণনা শেষে বিজেপি প্রার্থী কমলাক্ষ দে পুরকায়স্থ তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের অমরচাঁদ জৈন থেকে 8,882 ভোটে এগিয়ে রয়েছেন। শ্রী পুরকায়স্থ পেয়েছেন 19,072 ভোট এবং কংগ্রেস প্রার্থী শ্রী জৈন পেয়েছেন 10,190 ভোট। বরখলা আসনে ষষ্ঠ রাউন্ডের গণনা শেষে বিজেপি প্রার্থী কিশোর নাথ তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেস প্রার্থী ডাক্তার অমিত কালোয়ার থেকে 34,266 ভোটে এগিয়ে রয়েছেন। বিজেপি প্রার্থী

0: নাথ পেয়েছেন 45,304টি ভোট, কংগ্রেস প্রার্থী শ্রী কালোয়ার পেয়েছেন 11,038টি ভোট। শ্রীভূমি জেলার পাথারকান্দি বিধানসভা কেন্দ্রে চতুর্থ রাউন্ডের গণনা শেষে বিজেপি প্রার্থী কৃষ্ণেন্দু পাল 22,857 ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। ওই আসনে কংগ্রেস প্রার্থী কার্তিক সেনা সিনহা পেয়েছেন 10,018টি ভোট। অন্যদিকে দক্ষিণ করিমগঞ্জ আসনে পঞ্চম রাউন্ডের গণনা শেষে কংগ্রেস প্রার্থী আমিনুর রশিদ চৌধুরী 28,377টি ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। এই আসনে অসম গণ পরিষদ দলের প্রার্থী ইকবাল হোসেন পেয়েছেন 9,149টি ভোট। এই আসনে তৃণমূল কংগ্রেস প্রার্থী পেয়েছেন 5,449টি ভোট। উত্তর করিমগঞ্জ আসনে চতুর্থ রাউন্ডের গণনা শেষে কংগ্রেস প্রার্থী জাকারিয়া আহমেদ 23,413টি ভোট পেয়ে এগিয়ে আছেন। এই আসনে বিজেপি প্রার্থী সুব্রত ভট্টাচার্য পেয়েছেন 15,780টি ভোট। রামকৃষ্ণনগর বিধানসভা আসনের চতুর্থ রাউন্ডের গণনা শেষে বিজেপি প্রার্থী বিজয় মালাকার 24,780 ভোটে এগিয়ে রয়েছেন। এই আসনে কংগ্রেসের সুরুচি রায় 13,131টি ভোট পেয়েছেন। হাইলাকান্দি আসনে ষষ্ঠ রাউন্ড গণনা শেষে বিজেপি প্রার্থী ডক্টর মিলন দাস 5,802 ভোটে কংগ্রেস প্রার্থী রাহুল রায় থেকে এগিয়ে আছেন। এই আসনে বিজেপি প্রার্থী ডক্টর মিলন দাস পেয়েছেন 25,702টি ভোট এবং কংগ্রেস প্রার্থী রাহুল রায় পেয়েছেন 19,900টি ভোট। এই আসনে 12 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। অন্যদিকে আলগাপুর কাটলিছড়া আসনে পঞ্চম রাউন্ডের গণনা শেষে কংগ্রেস প্রার্থী জুবের এনাম মজুমদার 28,032 ভোটে অসম গণ পরিষদ দলের প্রার্থী জাকির হোসেন লস্কর থেকে এগিয়ে রয়েছেন। এই আসনে কংগ্রেস প্রার্থী জুবেন এনাম মজুমদার পেয়েছেন 25,816টি ভোট এবং অসম গণ পরিষদ দলের প্রার্থী জাকির হোসেন লস্কর পেয়েছেন 7,784টি ভোট। এই আসনে 15 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। আসামের 126টি বিধানসভা আসনে এ পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী বিজেপি রাজ্যে মোট আসনের মধ্যে 79টিতে, কংগ্রেস দল 25টি আসনে, অসম গণ পরিষদ 9টিতে, বড়োল্যান্ড পিপলস ফ্রন্ট 10টিতে, রাইজোর দল 1টি আসনে এবং এআইইউডিএফ 2টি আসনে এগিয়ে রয়েছে। রাজ্যের বিশিষ্ট বিজেপি প্রার্থীদের মধ্যে বর্তমান মন্ত্রী রঞ্জিত কুমার দাস ভবানীপুর সর্বক আসনে, প্রদ্যুৎ বরদলৈ দিশপুর আসনে, রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জালুকবাড়ি আসনে, মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া নলবাড়ি আসনে, চন্দ্রমোহন পাটোয়ারি ডিহুয়া আসনে, বিধানসভার অধ্যক্ষ বিশ্বজিৎ দৈমারী তামুলপুর আসনে, হোজাই আসনে শিলাদিত্য দেব এগিয়ে রয়েছেন। এদিকে রাজ্যে কংগ্রেস প্রার্থী যারা এগিয়ে রয়েছেন তারা হলেন গোলকগঞ্জ আসনে কার্তিক চন্দ্র রায়, রহা আসনে উৎপল বানিয়া, হাজো সোয়ালকুচি আসনে নন্দিতা দাস, সামাগুড়ি আসনে তনজি হোসেন প্রমুখ। আমাদের পরবর্তী অনুষ্ঠান ভোট গণনা সংক্রান্ত বিশেষ নির্বাচনী আলোচনা এই সংবাদের পরেই শুরু হবে। বরাক উপত্যকার 13টি সহ রাজ্যের 126টি বিধানসভা আসনের ভোট গণনার ফলাফল কেন্দ্রিক নির্বাচনী বিশ্লেষণে অংশ নিচ্ছেন আসাম বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ডক্টর দেবাশিস ভট্টাচার্য এবং দুজন অভিজ্ঞ সাংবাদিক অরিজিত আদিত্য ও বিভূতিভূষণ গোস্বামী। সঞ্চালনায় রয়েছেন আকাশবাণী শিলচর কেন্দ্রের প্রোগ্রাম হেড হিতব্রত ভট্টাচার্য। আমাদের পরবর্তী বিশেষ নির্বাচনী সংবাদ বেলা 1টায়।
1: নমস্কার শ্রোতা বন্ধুরা, বিশেষ নির্বাচনী ফলাফলের সমীক্ষায় আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আমরা সবাই জানি বিধানসভা নির্বাচনের ভোটের ফলাফল আজকে প্রকাশিত হচ্ছে, আজকে গণনা চলছে বিভিন্ন জায়গায়। আমাদের রাজ্য আসামেও 35টি জেলা সদরে ভোট গণনা কার্য চলছে, আমাদের বরাক উপত্যকার 3 জেলার জেলা সদরেও চলছে ভোট গণনা, চাপানোতেও চলছে, কেউ এগিয়ে যাচ্ছেন কেউ পিছিয়ে যাচ্ছেন। তো আমরা আজকে এ ব্যাপারে আসাম বিশেষ করে বরাক উপত্যকা নিয়েই আমাদের এই বিশ্লেষণ সীমাবদ্ধ রাখার চেষ্টা করব। অতি অবশ্যই বাকি রাজ্যগুলোর ফলাফলও কিছুটা হয়তো আমাদের আলোচনায় উঠে আসবে, তবে আমরা মূলত বরাক উপত্যকা এবং আসাম কেন্দ্রিক আলোচনাতেই অংশ নেব। আমাদের সঙ্গে বিশেষজ্ঞ হিসেবে স্টুডিওতে উপস্থিত আছেন রাষ্ট্রবিজ্ঞানের একজন প্রথিতযশা অধ্যাপক ডক্টর দেবাশিস ভট্টাচার্য এবং প্রবীণ ও অভিজ্ঞ সাংবাদিক শ্রী বিভূতিভূষণ গোস্বামী। আপনাদের স্টুডিওতে স্বাগত জানাই। এই নির্বাচনে সবচেয়ে বড় যে দুটো শব্দ উঠে আসছে অর্থাৎ জনমানসে, সেটা হলো প্রত্যাবর্তন এবং পরিবর্তন। এখন পর্যন্ত যা দেখা যাচ্ছে ভোটের গণনার যে গতি প্রকৃতি দেখা যাচ্ছে, তাতে দেখা যাচ্ছে যে সম্ভবত আমাদের রাজ্য আসামে প্রত্যাবর্তন ঘটছে, অর্থাৎ শাসক।

0: দলই আবার ক্ষমতায় ফিরে আসতে চলেছে। কিন্তু পরিবর্তন ঘটছে আমাদের প্রতিবেশী রাজ্য পশ্চিমবঙ্গে এবং সম্ভবত তামিলনাড়ুতেও। তো এই যে ব্যাপারটা, এটা কিন্তু খুব আগ্রহ জাগানোর মতো যে আমাদের রাজ্য আসামে এই বিপুলভাবে এই প্রত্যাবর্তন ঘটছে, এর পেছনে কারণটা কি, এবং এখানে একটা তাত্ত্বিক ব্যাপার হয়তো থেকে যায় এর কারণগুলো পেছনে। তো অধ্যাপক ভট্টাচার্যর কাছে প্রথমে আমি জানতে চাইছি যে এর তাত্ত্বিক কারণটা কি বলে আপনার মনে হয়।
1: দেখুন, গণতন্ত্রের বৈশিষ্ট্য যা হলো সেটা হলো যে ইলেকশনের মাধ্যমে গণতন্ত্র, গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় জনগণ নিজেদের প্রতিনিধি নির্বাচন করেন এবং নিজেরাই ঠিক করে নেন কারার দ্বারা শাসিত হবেন বা কে শাসন কার্য পরিচালনা করবেন, সেটা সম্পূর্ণ জনগণের উপর নির্ভর করে। এখন পরিবর্তন বা প্রত্যাবর্তন কোনোটাই কিন্তু আমরা ব্যক্তিবিশেষের উপর নির্ভর করে না, সেটা জনগণের ইচ্ছার উপর নির্ভর করে। প্রত্যাবর্তন যদি হয়, যদি যারা পূর্ববর্তী সময়ে শাসন ক্ষমতায় অধিষ্ঠিত ছিলেন তারা যদি ভালোভাবে শাসন করতে পারেন, জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন তাদের কাজের মাধ্যমে ঘটিয়ে থাকেন বা জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারেন, তবে জনগণ ওদেরকে পুনরায় নির্বাচিত করেন। আর বিরোধী দল যারা থাকেন, ওরা যে প্রোগ্রামগুলো সামনে তুলে ধরেন, জনগণ যদি সে ব্যাপারে কনভিন্সড হন, অর্থাৎ জনগণ যদি সেই ব্যাপারে স্থির নিশ্চয় হন, হ্যাঁ বিরোধীরা ওই জিনিসগুলো করে দিতে পারবেন, তাহলে জনগণ বিরোধীদেরকে ভোট দেন। কাজেই পরিবর্তন এবং প্রত্যাবর্তন কোনোটাই কিন্তু কোনো ব্যক্তি বিশেষের উপর নির্ভর করে না, সেটা নিজেদের পারফরমেন্সের উপরে, নিজেদের ট্র্যাক রেকর্ডের উপরে নির্ভর করে, বা নিজেরা যেটা আমরা বলি ইলেকশন ম্যানিফেস্টো, যে
0: ভোটের ইস্তেহার,
1: ভোটের ইস্তেহার যেটা প্রকাশ করেন দলীয়ভাবে বা ব্যক্তিগতভাবে যেগুলো করেন, তার উপর নির্ভর করে পরিবর্তন না প্রত্যাবর্তন। এখন বলুন,
0: এবার বিভূতি দা, আপনার কাছে যেটা জানতে চাইছি, এই যে প্রত্যাবর্তন যেটা দেখা যাচ্ছে সম্ভবত আসামে ঘটতে চলেছে, তার পেছনে মূল কারণগুলো কি কি আছে বলে আপনার মনে হয়?
2: হ্যাঁ, তো প্রথমত আমি ইতিমধ্যে আমরা খেয়াল করি সকাল থেকে দেখছি যে পাঁচটা একটা ইউনিয়ন টেরিটরি এবং চারটা যে রাজ্যে নির্বাচন হচ্ছে, যে প্রত্যাবর্তনের প্রশ্নে আমরা লক্ষ্য করলাম শুধু আসামেই প্রত্যাবর্তন করছে এবং বাকি স্টেটগুলোতে যদিও সব জায়গাতে একটা ইতিবাচকভাবে পরিবর্তন করছে, সেটা আপনি আমাদের প্রতিবেশী ধরুন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ধরুন, তামিলনাড়ুতেও পরিবর্তন করছে, পুডুচেরিতেও পরিবর্তন করছে এবং কেরালাতেও পরিবর্তন। এখন যদি জনসাধারণ যদি চায় সেই পরিবর্তন, এটাকে আমরা ইতিবাচক পরিবর্তন বলেই মনে করি, কারণ জনসাধারণ প্রফেসর ভট্টাচার্য যা বলেছেন যে হ্যাঁ জনসাধারণ যা চাইবে তাই আমাদের মেনে নিতে হবে।
0: আমি আপনাকে যেটা জানতে চাইছি সেটা হলো মানে আমাদের রাজ্যের ক্ষেত্রে, আসামের ক্ষেত্রে যে প্রত্যাবর্তনের যে সম্ভাবনাটা দেখা যাচ্ছে, এর পেছনে মূল কারণগুলো কি আপনার মনে হয়?
2: সেটাই দেখুন, আসামের ক্ষেত্রে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে ডাইনামিক লিডারশিপ সবচেয়ে বড় কথা। এমনি তো আসাম গভর্নমেন্টের যে পারফরমেন্স সেটা গত 10 বছরে বিজেপি গভর্নমেন্ট যা করে দেখিয়েছে তা পুরোপুরি হচ্ছে প্রো পিপল, জনসাধারণের জন্য যা করা উচিত তাই করে চলেছে। বিভিন্ন স্কিম আছে এসছে যেগুলো একদম গ্রাসরুট লেভেলে, যেটা তৃণমূল পর্যায়ে মানুষের উপকারে আসে, তাদের জীবনে প্রভাব ফেলে, সেইগুলোর সঙ্গে চিফ মিনিস্টার গত 5 বছরে যিনি মুখ্যমন্ত্রী ছিলেন ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা, তিনি ওদের আত্মার সঙ্গে এক ধরনের সম্পর্ক তৈরি করেছেন, ওদের দৈনিক জনজীবনের সঙ্গে, ওদের অর্থনৈতিক অবস্থার সঙ্গে, ওদের সংস্কৃতির সঙ্গে একটা এমন সম্পর্ক তৈরি করেছেন যেটাকে সাধারণ মানুষ প্রত্যাখ্যান করার কোনো উপায় নেই। 2 নম্বর হচ্ছে বিজেপির মাথার উপরে যিনি আছেন সর্বভারতীয় নেতৃত্বে, যে নরেন্দ্র মোদী, সেই নরেন্দ্র মোদীর নামটাই অনেক সময় আমরা মনে করি যথেষ্ট। সেই নরেন্দ্র মোদী এমন একটা ভাবমূর্তি তৈরি করেছেন নেতৃত্বের ক্ষেত্রে যে এই মুহূর্তে অন্তত ভারতে জাতীয় পর্যায়ে নরেন্দ্র মোদীর আশেপাশে কেউ আসার নেই।
0: আপনার কথা থেকে যেটা বললেন, আপনি রাজ্যের ক্ষেত্রে বলুন বা সর্বভারতীয় ক্ষেত্রে বলুন, তার মানে ব্যক্তি প্রভাবটা বেশি কাজ করছে বলে আপনার মনে হচ্ছে?
2: ব্যক্তি প্রভাবের চেয়ে যেটা আমি বলতে চাইছি যে নরেন্দ্র মোদী হন বা ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা হন, ওরা হচ্ছে কি একটা পার্টিকে প্রেজেন্ট করছে, রিপ্রেজেন্ট।

0: করছেন এবং এই যে পার্টি বিজেপির যে তার যে চিন্তাধারা, তার যে সেই পার্টিটা কি হয়েছে, তার যে চিন্তাধারা সেই চিন্তাধারাকে রিপ্রেজেন্ট করছেন নরেন্দ্র মোদী এবং হিমন্ত বিশ্ব শর্মা। এট দ্য সেম টাইম তারা কি করছেন যে পার্টির যে কর্মসূচি, যেগুলো উন্নয়নমূলক কর্মসূচি বা সাংস্কৃতিক সামাজিক যে কর্মসূচি, অর্থনৈতিক কর্মসূচি, সেই কর্মসূচিগুলোকে কিভাবে কাজে লাগানো যায় সেই ব্যাপারটাকে অভূতপূর্বভাবে তারা করে দেখিয়েছেন আমার মনে হচ্ছে। এবং যার ফলে যে আনপ্রেসিডেন্টেড, একটা গভর্নমেন্ট যখন দুবার সরকারে থাকে একটা অ্যান্টি ইনকাম্বেন্সি কিছু থাকে, কিন্তু এখানে আসামে এবার আমরা এখন পর্যন্ত যে রেজাল্ট দেখছি 100 পার হয়ে গেছে বিজেপি, প্রায় 100 পার
1: এখন পর্যন্ত দেখা যাচ্ছে এগিয়ে আছে।
0: ফলে এই একটি দুবার সরকারে থাকা একটি দলের পক্ষে এই রেজাল্ট করাটা যদি খুবই ভালো, জনগণের সঙ্গে, জনগণের আত্মার সঙ্গে জুড়ে যাওয়া, ওদের দৈনিক জীবনের সঙ্গে জুড়ে যাওয়া যে যদি সম্ভব না হয়, এই রেজাল্ট করা সম্ভব না। এবং বিজেপি আমার মনে হয় এটাই করতে সক্ষম হয়েছে।
1: আমরা আনন্দিত যে আমাদের সঙ্গে স্টুডিওতে এই মাত্র যোগ দিয়েছেন প্রবীণ সাংবাদিক এবং সম্পাদক অরিজিৎ আদিত্য। অরিজিৎ, স্টুডিওতে স্বাগত জানাই তোমাকে।
2: নমস্কার।
1: শেষে আমরা বরাক উপত্যকার দিকে যদি একটু চোখ রাখি, আমি যে শেষ যে তথ্যগুলো আমাদের কাছে এসে পৌঁছচ্ছে সেটা নিয়ে যদি আমরা বলি, যে শিলচর আসনে পঞ্চম রাউন্ডের গণনা শেষ হয়ে গেছে, ভারতীয় জনতা পার্টির প্রার্থী রাজদীপ রায় এগিয়ে আছেন। অন্যদিকে সপ্তম রাউন্ডের গণনা শেষে কৌশিক রায় লক্ষ্মীপুর কেন্দ্রে এগিয়ে আছেন। পঞ্চম রাউন্ডে গণনার শেষে ধলাই আসনে বিজেপি প্রার্থী অমিয়কান্তি দাস এগিয়ে আছেন। অন্যদিকে উদারবন্দ বিধানসভা আসনে সপ্তম রাউন্ডের গণনা শেষ হয়ে গেছে এবং সেখানে ভারতীয় জনতা পার্টির রাজদীপ গোয়ালা এগিয়ে আছেন। কাটিগড়া আসনে তৃতীয় রাউন্ডের গণনা মাত্র শেষ হয়েছে এবং সেখানে বিজেপি প্রার্থী কমলাক্ষ দেপুর কায়স্থ এগিয়ে আছেন। বরখলায় ষষ্ঠ রাউন্ডের গণনা শেষ হয়েছে এবং সেখানেও কিশোরনাথ, যিনি বিজেপি প্রার্থী, বর্তমানে তিনি এগিয়ে আছেন। তো এটা হলো কাছাড় জেলার ফলাফল। অন্যদিকে শ্রীভূমি জেলা
2: সোনাইটা পাওয়া যায়,
1: সোনাইটা এখন পর্যন্ত ঠিক এই মুহূর্তে আমাদের কাছে কোনো তথ্য নেই।
2: এছাড়া আমার কাছে যে তথ্যটা আছে আমি একটু শেয়ার করে দিচ্ছি আপনাদের সঙ্গে, সেটা হচ্ছে যে সোনাইয়ে কিন্তু কংগ্রেসের আমিনুল হক লস্কর বেশ ভালো ভোটের ব্যবধানে এগিয়ে আছেন
1: এই মুহূর্তে। আচ্ছা, ঠিক আছে। আর শ্রীভূমি জেলায় যেটা যে পাথারকান্দি বিধানসভা কেন্দ্রের চতুর্থ রাউন্ডের শেষে কৃষ্ণেন্দু পাল বিজেপি প্রার্থী এগিয়ে আছেন। দক্ষিণ করিমগঞ্জে পঞ্চম রাউন্ডের গণনা শেষে কংগ্রেস প্রার্থী আমিনুর রশিদ চৌধুরী এগিয়ে আছেন। আর রামকৃষ্ণনগর বিধানসভা আসনে চতুর্থ রাউন্ডের গণনা শেষ হয়েছে, ওখানে বিজেপি প্রার্থী বিজয় মালাকার এগিয়ে আছেন। আর অন্যদিকে হাইলাকান্দিতে উত্তর করিমগঞ্জের ঠিক এই মুহূর্তে আমাদের উত্তর করিমগঞ্জে চতুর্থ রাউন্ডের গণনা শেষ হয়েছে, সেখানে জাকারিয়া আহমেদ, যিনি কংগ্রেস প্রার্থী, তিনি এগিয়ে আছেন। আর হাইলাকান্দিতে ষষ্ঠ রাউন্ডের গণনার পর বিজেপি প্রার্থী মিলন দাস এগিয়ে আছেন। আর আলগাপুর কাটলিছড়া কেন্দ্রে এখানে পঞ্চম রাউন্ডের গণনার পর কংগ্রেস প্রার্থী জুবের এনাম মজুমদার অরিজিৎ, যে এই যে কারণ এবার তো আমাদের দুটো শব্দ খুব বাজারে চলছে, প্রত্যাবর্তন আর পরিবর্তন। তো এক্ষেত্রে দেখতে পাচ্ছি আমাদের রাজ্যে প্রত্যাবর্তন হতে যাচ্ছে সম্ভবত, এবং বাকি রাজ্যগুলোতে পরিবর্তনের একটা হাওয়া দেখা যাচ্ছে। এক কথায় মূল কারণগুলো কি বলে তুমি মনে করো আমাদের আমাদের রাজ্যের ক্ষেত্রে? এই
2: আমাদের রাজ্যের ক্ষেত্রে যদি আমি 1-2-3 করে বলি, তাহলে প্রথম যেটি এই যে প্রত্যাবর্তনই যদি আমরা বলি, বা এই যে অ্যান্টি ইনকাম্বেন্সি নেই বলে যে কথাটা, সেটার সঙ্গে আমি একটু খানিকটা হলেও ডিফার করবো, এই কারণেই যে এখানে যে 2023 সালের আগস্ট মাসে যেটা ডিলিমিটেশন হয়েছিল, সেখানে কিন্তু বিজেপির জয়ের ক্ষেত্রটা তৈরি হয়ে গিয়েছিল। ডিলিমিটেশনটা এমনভাবে তৈরি করা হয়েছিল যেখানে ভোটের মেরুকরণটা খুব স্পষ্ট হয়ে যায়, এবং যেখানে আগে বিধানসভাগুলোতে 35টি আসনে অন্তত সংখ্যালঘু বিধায়ক আমরা দেখতে পেতাম, সেটাকে কমিয়ে 22টি আসন করা হয়েছে।
1: না এটা যেটা তুমি বললে, এখানের মধ্যে তাহলে গণতন্ত্রকে বাদ দিয়ে এখানে সাম্প্রদায়িকতাটা উঠে আসছে কি?

0: করে
1: সাম্প্রদায়িক কথাটা তো আমরা এখন আর অস্বীকার করতে পারবো না। মেরুকরণটাই হচ্ছে গিয়ে ভোটের আলটিমেট নেগেটিভটা তৈরি করে দিচ্ছে, শুধু যে আমাদের এখানে হচ্ছে তাই নয়, সব জায়গাতেই সেটা হচ্ছে, অন্তত পশ্চিমবঙ্গে আমরা সেটা দেখতে পেয়েছি। দ্বিতীয়ত হচ্ছে যে এন্টি ইনকামবেসি যদি কিছু থেকেও থাকে, 2010 বছর হয়েছে বিজেপি সরকারের, এন্টি ইনকামবেসি যেটা ছিল যেটা কিছুটা হলো থাকবে, এটা খুব স্বাভাবিক, মানুষের মধ্যে খুব বিক্ষোভ থাকবে, সরকারের পক্ষে মানুষের সবকিছু প্রত্যাশা পূরণ করা সম্ভব নয়, কিন্তু সেই এন্টি ইনকামবেসি যে প্রতিষ্ঠান বিরোধী হাওয়া সেটাকে মূলধন করে এগিয়ে যাওয়ার মতো কোনো বিরোধী জোট, বিরোধী শক্তি আমাদের এখানে ছিল না। কংগ্রেস, কংগ্রেসের নেতৃত্বে যে বিরোধী জোটটা হয়েছে সেটা আমি ব্যক্তিগতভাবে মনে করি ওরা ততটা সিরিয়াস হয়তো তারা ছিলেন না যতটুকু তাদের হওয়া উচিত ছিল, এবং জোটটা হবে কি হবে না, হবে কি হবে না, এটার মধ্যে একটা হ্যামলেট সদৃশ একটা আমরা গৌরব গগৈ,
2: দুই মাস আগেও
1: গৌরব গগৈ কিন্তু সিদ্ধান্ত নিতে পারেন। আমি গৌরব গগৈ শিলচরে এসেছিলেন, আমি তার একটা সাক্ষাৎকার নিয়েছিলাম, সেদিন তিনি বলেছেন যে আমি

0: মানুষের মধ্যে খুব বিক্ষোভ থাকবে, সরকারের পক্ষে মানুষের সবকিছু প্রত্যাশা পূরণ করা সম্ভব নয়, কিন্তু সেই অ্যান্টি ইনকামিস্ট যে প্রতিষ্ঠান বিরোধী হাওয়া সেটাকে মূলধন করে এগিয়ে যাওয়ার মতো কোনো বিরোধী জোট, বিরোধী শক্তি আমাদের এখানে ছিল না। কংগ্রেস, কংগ্রেসের নেতৃত্বে যে বিরোধী জোটটা হয়েছে সেটা আমি ব্যক্তিগতভাবে মনে করি ওরা ততটা সিরিয়াস হয়তো তারা ছিলেন না যতটুকু তাদের হওয়া উচিত ছিল, এবং জোটটা হবে কি হবে না, হবে কি হবে না, এটার মধ্যে একটা হ্যামলেট সদৃশ একটা আমরা গৌরব গগৈ
1: দুই মাস আগেও
0: গৌরব গগৈ কিন্তু সিদ্ধান্ত নিতে পারেনি। আমি গৌরব গগৈ শিলচরে এসেছিলেন, আমি তার একটা সাক্ষাৎকার নিয়েছিলাম, সেদিন তিনি বলেছেন যে আমি তাকে জিজ্ঞেস করেছিলাম আপনি যাদের জোটে শরিক করছেন তারা তো আমরা তাদের চিনি, তারা মানে বাঙালি হিন্দু বাঙালির একটা বিরোধী অবস্থান তারা নিচ্ছেন, অখিল গগৈ এবং আমরা সিএ সময় দেখেছি। সেই দিন গৌরব গগৈ আমাকে বলেছেন যে না আমার ওদের সঙ্গে আমাদের এখনো 60% মতানৈক্য রয়ে গেছে, মানে ডিফারেন্স রয়েছে। সেদিনই আশ্চর্যজনকভাবে সেদিনই বিকালে আবার আমরা দেখতে পাচ্ছি দেবব্রত শইকিয়া সেই অখিল গগৈ এবং লুড়িনজ্যোতি গগৈর সঙ্গে গুয়াহাটিতে জোট নিয়ে বৈঠক করছেন। এতে কি প্রমাণ হয়? এতে এই জিনিসটাই প্রমাণ হয় যে প্রদেশ কংগ্রেসের নেতৃত্বের মধ্যে কোনো রকম কোঅর্ডিনেশন ছিল না। হ্যাঁ, ওরা খুব এমেচারিশভাবে যেন এই ইলেকশনটা খেলেছে। সেই জায়গাতে হিমন্ত বিশ্ব শর্মা অবিশ্বাস্য রকমের পরিশ্রম করেছেন, তিনি সেই 2023 সাল থেকে তিনি ডিলিমিটেশনটা আমরা নির্বাচন কমিশন করিয়েছে বলে বলা হলো, আমরা জানি সেটা কিভাবে হয়েছে। সেখান থেকে তিনি বারবার বলছেন, এবং লোকসভা নির্বাচনটা এটা ডিলিমিটেশনের পরে হয়েছিল 2024 সালে, সেখানে আমরা দেখতে পেয়েছি যে 92টি আসনে বিজেপি জোট এগিয়েছিল। এটার মধ্যে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, তখনও কিন্তু বিপিএফ এনডিএ সঙ্গে ছিল না, বিটিসিটা হওয়ার পরে। এবং আরেকটা জিনিস আমি খুব উল্লেখ করব যে এই যে হিমন্ত বিশ্ব শর্মা যে মানুষটি, তার রাজনৈতিক যে দূরদর্শিতা, হ্যাঁ, এটাকে মানে সেলুট করতেই হয়। এই কারণে বিটিসি নির্বাচনটা কি হতে যাচ্ছে তিনি কিন্তু আঁচ করতে পেরেছিলেন, তার জন্য তিনি মন্ত্রিসভায় একটা মন্ত্রীর পদ তিনি খালি রেখে দিয়েছেন, কারণ তিনি জানেন একটা সময় কি আমার বিপিএফ এর সঙ্গে হাত মেলাতে হবে। বিপিএফ এর সঙ্গে একটা মন্ত্রিত্বের টোপ দিয়ে চরণ বড়কে মন্ত্রী করে বিপিএফ এর যে বিপিএফ বিটিসিতে অত্যন্ত ভালো একটা শক্তিশালী জায়গা তারা নিয়েছিল, সেই বিপিএফ কে কিন্তু এনডিএতে তিনি সামিল করে নিয়ে এলেন। এই যে প্রফেশনাল অ্যাটিটিউড যেটা আমরা যদি বলি, যেটা কর্পোরেট মানসিকতা নিয়ে যে বিজেপির যে লড়াই, সেটার সঙ্গে কংগ্রেস কোনোভাবেই পাত্তা পাচ্ছে না।
2: আচ্ছা, এটা তো আমরা আসামের ক্ষেত্রে দেখলাম। অধ্যাপক ভট্টাচার্য, তত্ত্ব থেকেই তথ্য আসে, কারণ প্রত্যেকটা তথ্য বা যেটা ঘটনা ঘটছে তার পেছনে কিন্তু একটা তাত্ত্বিক কারণ থেকেই যায়। তো এই যে অরিজিৎ যেটা বলল বা তার আগে বিভূতিদা যেটা বললেন যে আসামে বিজেপির এই যে প্রত্যাবর্তনের পেছনে বিভিন্ন কারণ ওরা দেখালেন, আপনার কি মনে হয় যে এটার পেছনে তাত্ত্বিক দিকটা কি রয়েছে? কোন তত্ত্বকে ভিত্তি করে বিজেপি আজকে এই জায়গাতে এসছে যে 10 বছর পরেও প্রতিষ্ঠান বিরোধী হাওয়াটা ওদের বিরুদ্ধে প্রায় নেই বললেই চলে এই রাজ্যে?
3: দেখুন, আপনি যেটা বলছেন, তত্ত্ব থেকে প্র্যাকটিসটা আসে, থিওরি থেকে প্র্যাকটিস হয়, সেটা যেমন সত্যি, আবার এইটাও সত্যি, প্র্যাকটিস থেকে থিওরি আসে। আমরা যদি ভারতবর্ষের ইতিহাস দেখি, ভারতবর্ষের ইতিহাসে কী ছিল, অতীতে ছিল কংগ্রেস আমলে, ধরুন আমি নিজেই দেখেছি যে মাইনরিটি ভোটের উপর নির্ভরশীলতা,
2: মাইনরিটি সংখ্যালঘু ভোট নির্ভর রাজনীতি ছিল।
3: হ্যাঁ, ধর্মীয়ভাবে সংখ্যালঘু যারা, ওদের উপর ভারতবর্ষের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ভর করে, যে দলই ক্ষমতায় যায়। আমাদের শুনে এসছি ছোটোবেলা থেকে যে যদি ধর্মীয় সংখ্যালঘুদের সুযোগ সুবিধা দেওয়া না হয়, ধর্মীয় সংখ্যালঘুদের কনসলিডেট করা না হয়, তাহলে ভোটে জেতা যাবে না। কিন্তু সেটা বোধহয় বিজেপি প্রথম প্রমাণ করে দেয় যে ধর্মীয় সংখ্যালঘুর উপর নির্ভর না করেও সংখ্যাগুরু যারা, অর্থাৎ হিন্দু ভোটের উপর নির্ভর করে, নির্বাচন জয়ী হওয়া যায়। এবং বিজেপি সেই অনুযায়ী, আপনি যদি বলেন সেই যে ভারতীয় জাতীয়তাবাদ, সেই ভারতীয় জাতীয়তার প্রসঙ্গটি তুলে সামনে তুলে আনি, আপনি যদি এই ব্যাপারটা দেখেন আজকে পশ্চিমবাংলার ক্ষেত্রে, দেখুন পশ্চিমবাংলার ক্ষেত্রে কিন্তু একই ঘটেছে।

0: যে পশ্চিমবাংলার ক্ষেত্রে যেটা চেষ্টা হয়েছিল ভোট যেটা ভোটে কিন্তু অনেক কি বলবো স্ট্র্যাটেজির উপর নির্ভর করে, সব দলই নানান স্ট্র্যাটেজি, আমি পরিভাষায় বাংলায় খুঁজে পাচ্ছি না স্ট্র্যাটেজির শব্দটা কি,
1: রণকৌশল
0: কি, রণকৌশলের উপর নির্ভর সব দলই রণকৌশল গ্রহণ করে। পশ্চিমবাংলা বলুন আসাম বলুন দুটো রাজ্যের ক্ষেত্রে কিন্তু বিজেপি যে রণকৌশল নিয়েছিল আমি বলবো মোস্টলি আইডেন্টিটি পলিটিক্স। আপনি আসামে দেখুন হিমন্ত বিশ্ব শর্মা কি বলেছেন, আমার মিয়া ভোট চাই না।
1: আচ্ছা ডক্টর ভট্টাচার্য, এক মিনিটের জন্য একটু একটু আপনাকে থামাতে হচ্ছে, ক্ষমা চেয়ে নিচ্ছি। এই মুহূর্তে হাইলাকান্দি জেলার দুটি আসনের শেষ খবর আমাদের কাছে এসে পৌঁছেছে। আমি জানিয়ে দিতে চাইছি যে হাইলাকান্দি আসনে অষ্টম রাউন্ডের গণনার পর বিজেপি প্রার্থী ডক্টর মিলন দাস 7,040 ভোটে এগিয়ে আছেন কংগ্রেস প্রার্থী রাহুল রায় থেকে। আর আলগাপুর কাটলিছড়া আসনে সপ্তম রাউন্ডের গণনা শেষ হয়েছে, সেখানে কংগ্রেস প্রার্থী জুবের আনাম মজুমদার 41,527 ভোটে অসম গণ পরিষদ দলের প্রার্থী জাকির হোসেন লস্কর থেকে এগিয়ে আছেন। এটা একটা বহু বড় একটা পার্থক্য তৈরি হয়েছে আলগাপুর কাটলিছড়া আসনে, কারণ সপ্তম রাউন্ডের শেষে 41,527 ভোট,
2: একটা বিরাট পার্থক্য। আউটগোয়িং যারা এমএলএ আছেন মানে এরা সবাই ধরাশায়ী
1: হয়েছেন, যে তিনজন ছিলেন তিনজন
3: ধরলে বলা যায় যে ইউডিএফ, এখানে ইউডিএফ এর যেটা দুর্গ ছিল হাইলাকান্দি সেখানে সেই দুর্গটা ধূলিসাৎ হয়েছে,
1: ধীরে ধীরে ধূলিসাৎ হয়ে।
3: আমি একটা তথ্য
2: আসনে তো বদরুদ্দিন আজমল নিজে পিছিয়ে আছেন,
3: আমি এই মাত্র একটা তথ্য পেলাম একদমই জাস্ট মিনিট দুয়েক আগের, সেটা খুব ইন্টারেস্টিং, আমি শেয়ার না করে পারছি না। সেটা হচ্ছে জোড়হাটে 13,000 ভোটে গৌরব গগৈ পিছিয়ে পড়েছেন,
1: তাই নিজের ঘরের
3: আসনে। এবং খোয়াঙ্গে লুড়িন জ্যোতি গগৈ 7,000 ভোটে পিছিয়ে পড়েছেন। তিন গগৈ বলে যেটা খুব মানে
1: চর্চা চলছিল,
3: চর্চা ছিল, তার মধ্যে সেই গগৈর মধ্যে একজনই এখন পর্যন্ত খানিকটা মুখ রক্ষা করতে পারছেন বলে মনে হচ্ছে, সেটা হচ্ছে অখিল গগৈ 400 ভোটে, মাত্র 400 ভোটে তিনি এগিয়ে রয়েছেন
1: শিবসাগর কেন্দ্রে।
3: আমি জাস্ট এটা লোভ সামলাতে পারলাম না, এটা খুবই গুরুত্বপূর্ণ,
1: এটা গুরুত্বপূর্ণ তথ্য। মানে এতদিন ধরে যে ন্যারেটিভটা তৈরি হয়েছিল নির্বাচনের আগে এবং নির্বাচন পরবর্তী সময়ে, যেহেতু নির্বাচন এবং ভোট গণনার মধ্যে একটা বিশাল ব্যবধান ছিল আসামে, তো যে ন্যারেটিভটা তৈরি হচ্ছিল যে বিরোধীরা আশার আলো হয়তো বা কিছুটা দেখছিল যে উজান আসামে যেটা হবে বিরোধীর একটা রমরমা হবে এবং সেটা তাদের সরকার গড়তেও সাহায্য করতে পারে, কিন্তু আজকে ফলাফল গণনার দিন দেখা যাচ্ছে যে তাদের সেই আশাটা হয়তো একদমই মেটেনি। কারণ উজান আসাম, নিম্ন আসাম, মধ্য আসাম এবং বারাক উপত্যকা, আসামের প্রত্যেকটা অঞ্চলেই দেখা যাচ্ছে যে শাসক দলই বিপুল বিক্রমে এগিয়ে চলেছে। এটা কিন্তু দেখা যাচ্ছে এটা অভূতপূর্ব ব্যাপার, কারণ 10 বছর শাসন ক্ষমতায় থাকার পরেও একটা দল তৃতীয়বারের জন্য যখন এরকম একটা সংখ্যাধিক্য পেতে চলেছে বলে মনে হচ্ছে, সেটা কিন্তু অভূতপূর্ব। হ্যাঁ, তো এটার পাশাপাশি যদি আমরা একটু চর্চা করে নিই, কারণ আমাদের তো শুধুমাত্র বরাক এবং আসাম নিয়ে চর্চা করলে হবে না, কারণ দেশের প্রেক্ষাপট বলে একটা ব্যাপার আছে, এটা খুব আগ্রহের জায়গা হলো পশ্চিমবঙ্গ, সারা দেশের মনোযোগ কিন্তু পশ্চিমবঙ্গই কেড়ে নিয়েছিল। সেখানেও দেখা যাচ্ছে যে 15 বছর শাসন ক্ষমতা থাকার পর সম্ভবত শাসক দল ক্ষমতাচ্যুত হতে চলেছে,
3: মোটামুটি স্পষ্ট এরকম চিত্র, মোটামুটি স্পষ্ট।
1: তো সেক্ষেত্রে ওখানে অ্যান্টি ইনকাম্বেন্সি বা প্রতিষ্ঠান বিরোধী হাওয়া কাজ করেছে বলেই মনে হচ্ছে, যেটা তামিলনাড়ুর ক্ষেত্রে হয়েছে বলে মনে হচ্ছে, কেরালার ক্ষেত্রে হয়েছে বলে মনে হচ্ছে, এবং পুডুচেরিটা ঠিক এখনো বোঝা যাচ্ছে না,
3: বোঝা যাচ্ছে না,
1: যাই হোক, কিন্তু বড় তিনটে রাজ্যে কিন্তু প্রতিষ্ঠান বিরোধী হাওয়া প্রবল ভাবে বইছে, ঠিক সেই ক্ষেত্রে আসাম কিন্তু তার ব্যতিক্রম। তো তোমাদের সঙ্গে কথা বলে অধ্যাপক ভট্টাচার্য বললেন, বিভূতিদা বললেন, তুমিও বললে যে তার কিছু কারণ পেছনে আছে, তোমরা বিশ্লেষণ করেছো, তো আমরা এই মুহূর্তে যদি আসাম থেকে পুরো বরাক উপত্যকায় চলে আসি, বিভূতিদা আপনার কাছে জানতে চাইবো যে বরাক উপত্যকার যে ফল এই মুহূর্তে আপনার চোখের সামনে আপনি দেখছেন, আপনার কি মনে হচ্ছে যে বরাক উপত্যকার শাসক দলের যে এই এই পরিস্থিতিটা দাঁড়িয়েছে এটার পেছনে কারণ কি? এবং কংগ্রেস কিন্তু দু একটা আসনে কিন্তু খারাপ করছে না, এটাও আমরা দেখতে পাচ্ছি, তো এটার বিশ্লেষণ আপনি কিভাবে করবেন?
2: এক্স্যাক্টলি, আসলে বরাক উপত্যকা,
1: আচ্ছা আরেকটা জিনিস বিভূতিদা, তার আগে করিমগঞ্জ জেলার কিছু খবর আমাদের কাছে এসে পৌঁছে গেছে এই মাত্র, জানিয়ে দিচ্ছি, মানে শ্রীভূমি জেলায় এখন যেটা বলা হয়, শ্রীভূমি জেলার পাথারকান্দি বিধানসভা আসনে অষ্টম রাউন্ড গণনা শেষ হয়ে গেছে, ওখানে বিজেপি প্রার্থী এবং মন্ত্রী কৃষ্ণেন্দু পাল 40,493 ভোট পেয়ে এগিয়ে আছেন, পেয়েছেন, ওটা মার্জিন নয়, এগিয়ে আছেন। ওই আসনে কংগ্রেস প্রার্থী কার্তিক সেনা সিনহা।

0: এখন পর্যন্ত 22,766টি ভোট পেয়েছেন। আর দক্ষিণ করিমগঞ্জ আসনে নবম রাউন্ডের গণনা শেষ হয়েছে, সেখানে কংগ্রেস প্রার্থী আমিনুর রশিদ চৌধুরী 28,377টি ভোট পেয়ে এগিয়ে আছেন। আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অসম গণ পরিষদ দলের প্রার্থী ইকবাল হোসেন পেয়েছেন 9,149টি ভোট। আর তৃণমূল প্রার্থী ওই আসনে যিনি আছেন তিনি পেয়েছেন 5,449টি ভোট। উত্তর করিমগঞ্জ আসনে ষষ্ঠ রাউন্ডের গণনা শেষে কংগ্রেস প্রার্থী জাকারিয়া আহমেদ 31,961টি ভোট পেয়ে এগিয়ে আছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী সুব্রত ভট্টাচার্য পেয়েছেন 24,317টি ভোট। রামকৃষ্ণনগর আসনে নবম রাউন্ডের গণনা শেষ হওয়ার পর বিজেপি প্রার্থী বিজয় মালাকার 56,210টি ভোট পেয়েছেন। আর নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের সুরুচি রায় 27,227টি ভোট পেয়েছেন। তো এই হল সিংভূম জেলার সামগ্রিক চিত্র, যেখানে দেখা যাচ্ছে যে পাথারকান্দি এবং রামকৃষ্ণনগর কেন্দ্রে ক্ষমতাসীন দল এগিয়ে আছে, অন্যদিকে দক্ষিণ করিমগঞ্জ এবং উত্তর করিমগঞ্জে কংগ্রেস এগিয়ে আছে। তো হ্যাঁ বিভূতিদা, এবারে বলুন।
1: আসলে কি হয়, বরাক উপত্যকাটা এবার একটা ভূখণ্ড আমরা জানি, যেটা রাজনৈতিকভাবে ব্রহ্মপুত্র বেলির চেয়ে অনেকটা অবহেলিত। এবং এখানকার যে ন্যারেটিভ, যেটা সেই ন্যারেটিভটা তৈরি হয় কিভাবে, যেমন সারা বছর আমরা এখানে খুব ভালোভাবে থাকি, কোনো সাম্প্রদায়িক কোনো কথাবার্তা নেই, হিন্দু মুসলিম সবাই ভালোভাবে থাকে, কোনো সংঘাত নেই, সংঘর্ষ নেই। কিন্তু আশ্চর্যজনকভাবে এখন যে জিনিসটা তৈরি হয়েছে পশ্চিমবঙ্গে বা ব্রহ্মপুত্র উপত্যকায়, যে সাম্প্রদায়িক মেরুকরণ, এই সাম্প্রদায়িক মেরুকরণ বরাক উপত্যকার এটা ঐতিহ্য, কোট আনকোট।
0: আচ্ছা,
1: বরাক উপত্যকায় এই সাম্প্রদায়িক মেরুকরণটা আজ নয়, সে 4 দশক আগে থেকে ছিল। যে সারা বছর ভালো থাকি আমরা, আর ভোটের সময় হয় কি হিন্দু মুসলিম যে প্রশ্নটা তৈরি হয়, এরা সবসময়, সেটা লোকসভা ভোট হোক বা বিধানসভা ভোট হোক। সবচেয়ে দুঃখের ব্যাপার হলো যে আমরা বরাক উপত্যকা হিসাবে যে আমাদের যে পরিচিতি, যেটা সেই পরিচিতিতে আমরা, আমাদের আগে ছিল 15টা সিট, গত 2023 যে ডিলিমিটেশনে সেটা হয়েছে 13, 15 থেকে 13 হয়েছে। এটা আমাদের জন্য একটা দুঃখজনক ব্যাপার, যে কারণে সেটা করা হয়েছিল, বিজেপি নেতৃবৃন্দ যেটা বলেছিলেন যে এটা বিজেপির স্বার্থে সেটা করা হয়েছে। এমনকি কাটলিছড়ায় ভোটের আগে যে জনসভাতে প্রকাশ্যে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আহ্বান জানিয়েছিলেন হিন্দুদের পার্টিকুলারলি, যে এই ডিলিমিটেশনের সুবিধা আপনালোকে এইবার লোক আপনারা নিন, এবার ডিলিমিটেশনের সুবিধা, অর্থাৎ সরকার পক্ষ কিছুই গোপন রাখেনি। ডিলিমিটেশনটা যে একটা একটা উদ্দেশ্যে করা হয়েছে, সেই উদ্দেশ্যটা অন্তত হিমন্ত বিশ্ব শর্মা গোপন করেননি, এবং তার সেই বক্তব্য থেকেই বোঝা গেছে। কিন্তু আলটিমেটলি কি হয়েছে, আমাদের দুটো আসন কমেছে, আমাদের মানে বরাক
0: উপত্যকার
1: দুটো আসন কমেছে, কিন্তু লাভ হয়নি কিছুই। এই যে হাইলাকান্দিতে একটা যে সিট, যেটা হিন্দু, আমি বিজেপি মানে হিন্দুই বলছি, যে একটা হিন্দু ক্যান্ডিডেটকে
0: দেওয়া যাবে, আপনি বিজেপি মানে হিন্দু বলে নিচ্ছেন, এটা কিন্তু অনেক বড় স্টেটমেন্ট।
1: এটা কি হয়েছে যে যে পুরান
2: হিন্দু মানে বিজেপি না,
0: এটা এরকম দাঁড়ালো যে বিজেপি মুসলমানদের ভোট পাচ্ছে না, এবার
1: হিচড়া পাচ্ছে, এটা আমি বলছি। এই যে অধ্যাপক বৈজ্ঞানিক কিছুক্ষণ আগে বলেছেন যে আগে মনে করা হতো যে মুসলিম ভোটের উপর সব পুরা নির্ভর করবে, এটা কি কারণে ছিল যে আমরা বা বিজেপি বা কোন দল, কংগ্রেস হোক বিজেপি হোক যে কোনো দল হোক, ওরা নিজেদের হিন্দু বলতে ওরা কি করত, নিজেদের সংকোচ বোধ করত, এটা পলিসিতে বাধা ছিল, দলের নীতিতে বাধা ছিল। তখন কেউ হিন্দু ভোট লাগে মুসলিম ভোট লাগে না, এখন তো হিমন্ত বিশ্ব শর্মা প্রকাশ্যেই বলছেন যে আমাদের মুসলিম ভোট মিয়া ভোট না লাগে, আমাদের হিন্দু ভোট হলে চলবে, এটা প্রকাশ্যে চলে আসছে, এটা কোনো হিন্দু মুসলিম বলতে যেন কোনো একটা বাধা নেই, এবং বিজেপি এটা প্রকাশ্যে বলছে। এইবার আপনি বলছেন যে বিজেপি মুসলিম ভোট পেয়েছে কিনা, হ্যাঁ 10% পাচ্ছে, এবারও পাচ্ছে, গতবার লোকসভা ভোটেও পেয়েছে, হ্যাঁ এটা মুসলিম ভোট একটা অংশ, যেটা পশ্চিমবঙ্গেও হয়েছে। আজকে সকালে আমি অ্যানালিসিস দেখলাম যে পশ্চিমবঙ্গেও বিজেপি 10% মুসলিম ভোট পেয়েছে।
0: এইবার তাহলে তো ওটা দাঁড়াচ্ছে না যে বিজেপি মানেই হিন্দু, ওটা তো দাঁড়াচ্ছে না। যদি 10% মুসলমান ভোট পেয়ে থাকে বিজেপি, তাহলে কিন্তু ওই কথাটা দাঁড়াচ্ছে
1: কি, হ্যাঁ দলের সংবিধান তাই বলছে, সংবিধান অনুযায়ী মানে বিজেপি হিন্দুদের দল সেটা বলা যায় না। কিন্তু আমরা যারা

0: অবজার্ভ করি, পর্যবেক্ষণ করি,
1: মানে বাস্তবের কথা,
0: বাস্তবের কথা। এইবার কি হয়েছে, আপনি বরাক ভ্যালির কথা বলছেন,
2: আমি এখানে যদি একটু ইন্টারফিয়ার করি, উনি হয়তো আমি জানি না, আমি মানে কেড়ে নিয়ে কথা বলছি, ওনার মুখ থেকে কথাটা কেড়ে নিয়েছি। বিজেপি যেটা বলে ভারতবাসী মানেই হিন্দু, সেই অর্থে যদি উনি, আমি আমার মনে হয় অনেকটা ওই অর্থে উনি বলেছেন বিজেপি হিন্দুদের দল, না হলে পুরো একটা দল হিন্দুদের হতে পারে না।
1: হ্যাঁ, তো সেই কথাটাই হচ্ছে কথাটা হলো, এই যে ব্যাপারটা ঘটছে, এই যে আপনি বললেন সাম্প্রদায়িক মেরুকরণের যে ব্যাপারটা, সাম্প্রদায়িক মেরুকরণের ব্যাপারটা হলো, দেখুন এটাকে কি আমরা শ্রী নিউটনের ল মতে এটাকে কি আমরা প্রতিক্রিয়া বলতে পারি? কারণ আপনাদের কথার থেকে আপনারাই বলেছেন যে আগে যেটা ছিল হিন্দু সম্প্রদায়ের কথা কেউ বলতো না এবং সংখ্যালঘু ভোট ব্যাংকের দিকেই সবার নজর ছিল। তো আজকে এই যে বিজেপির উত্থান এবং সঙ্গে যেটাকে আপনারা বলছেন হিন্দুত্বের উত্থান বা হিন্দুত্ববাদের উত্থান, সেটা কি সেই ক্রিয়ারই প্রতিক্রিয়া?
3: হ্যাঁ, এটা তো অবশ্যই, এটা একদম এই কথাটা আমাদের মেনে নিতেই হবে। কারণ আমরা দেখেছি,
1: আচ্ছা অরিজিৎ একটু থামাতে হচ্ছে, টেলিফোনে আমাদের সঙ্গে হাইলাকান্দি থেকে আছে নীলোৎপল। হ্যালো, হ্যালো,
4: হ্যাঁ আমি শুনতে পাচ্ছি,
1: হ্যালো,
4: হ্যাঁ আমি শুনতে পাচ্ছি দাদা, আমি শুনতে পাচ্ছি দাদা, হ্যালো আমি শুনতে পাচ্ছি,
1: হ্যালো, হ্যাঁ নীলোৎপল তোমার কাছে এই মুহূর্তে কি খবর আছে আমাদের একটু জানাবে?
4: হ্যাঁ নিশ্চিত ভাবে, দেখা গেছে যে হাইলাকান্দি জেলায় দুটি বিধানসভা কেন্দ্র আছে এবং এই দুটো বিধানসভা কেন্দ্রের ভোট গণনা হাইলাকান্দি ভিক্টোরিয়া মেমোরিয়াল উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হচ্ছে। এবং যে ফিগার গুলো সামনে আসছে অনেক ইন্টারেস্টিং, যেখানে আলগাপুর কাটলিচড়ায় দেখা গেছে যে কংগ্রেসের রীতিমতো সুনামি চলছে। এখানে কংগ্রেস প্রার্থী জুবের এনাম মজুমদার প্রায় 30,000 ভোটে এগিয়ে আছেন এবং প্রত্যেক রাউন্ডেই দেখা গেছে যে ওনার লিড বাড়ছে। অন্যদিকে আমরা যখন হাইলাকান্দি আসনটায় দেখি, হাইলাকান্দি আসনে কংগ্রেস এবং বিজেপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে। এখানে দেখা গেছে যে এক রাউন্ডে যদি বিজেপি এগিয়ে যাচ্ছে তো অন্য রাউন্ডে কংগ্রেসে সেই এগিয়ে কংগ্রেস এগিয়ে যাচ্ছে। তো দেখা গেছে একটা হাড্ডাহাড্ডি লড়াইয়ের দিকে আমরা এগোচ্ছি হাইলাকান্দি বিধানসভা কেন্দ্রে, যেখানে ডক্টর মিলন দাস রয়েছেন বিজেপি প্রার্থী এবং কংগ্রেসের প্রার্থী প্রাক্তন বিধায়ক রাহুল রায়। 10 নম্বর রাউন্ড পর্যন্ত ফিগার এসেছে, সেখানে বিজেপি এখন পর্যন্ত লাভ করেছে হাইলাকান্দি আসনে 39,765 ভোট এবং কংগ্রেস পেয়েছে 36,061 ভোট। অর্থাৎ বিজেপি প্রার্থী ডক্টর মিলন দাস 3,704 ভোটে এগিয়ে আছেন। এবং এখানে এখানে 24 রাউন্ড ভোট গণনা হবে। এখানে হাইলাকান্দি যেটা কাউন্টিং টেবিল আছে, এখানে 12টি কাউন্টিং, যেটা কাউন্টিং হল আছে সেখানে 12টি কাউন্টিং টেবিলে ভোট গণনা হচ্ছে। 10 নম্বর রাউন্ড শেষ হয়েছে এবং 10 নম্বর রাউন্ডের শেষে দেখা গেছে যে বিজেপি প্রার্থী 3,700 ভোটে এগিয়ে আছেন। আরো 14টি রাউন্ড ভোট গণনা হবে, তারপর এখানে চিত্রটা পরিষ্কার হবে। কিন্তু আলগাপুর কাটলিচড়া আসনে দেখা গেছে যে সে চিত্র প্রায় পরিষ্কার, প্রায় বোঝাই যাচ্ছে যে এখানে জুবের এনাম মজুমদার, যিনি কংগ্রেসের প্রার্থী, যিনি যুব কংগ্রেসের রাজ্য সভাপতি, উনি ওনার রীতিমতো একটা সুনামি চলছে এবং উনি শেষ খবর আসা পর্যন্ত প্রায় 35,000 ভোটে এখন এগিয়ে গেছেন। তো হাইলাকান্দি চিত্রটা এরকম, সকালবেলা অনেক বৃষ্টি ছিল, বৃষ্টির পরও দেখা গেছে যে সমর্থকরা ভোট গণনা কেন্দ্রের বাইরে জড়ো হয়েছেন এবং প্রত্যেক রাউন্ডে যখন যেগুলো ফিগার, যখন সরকারি মাইক দিয়ে যখন ঘোষণা করা হচ্ছে তখন তাদের সমর্থকদের উল্লাস দেখা যাচ্ছে। একটা ইন্টারেস্টিং ফাইটের দিকে এগোচ্ছে হাইলাকান্দি বিধানসভা কেন্দ্র, যেখানে হার জিতের ফিগার অত্যন্ত কম হতে পারে এবং শেষ রাউন্ড পর্যন্ত কে জিতবে বা কে হারবে, মিলন দাস পরবর্তী বিধায়ক হচ্ছেন না রাহুল রায় পরবর্তী বিধায়ক হচ্ছেন হাইলাকান্দি বিধানসভা কেন্দ্রে, তা বোঝা কঠিন হয়ে দাঁড়াতে পারে।
1: ঠিক আছে নীলোৎপল, ধন্যবাদ তোমাকে খবরটা দেওয়ার জন্য। শ্রোতা বন্ধু আপনারা শুনলেন সবাই, এখানে হাইলাকান্দি কেন্দ্রে নীলোৎপল যেটা আমাদের জানালো যে 10ম রাউন্ডের গণনা শেষ হয়ে গেছে এবং সেখানে বিজেপি প্রার্থী ডক্টর মিলন দাস 39,765 ভোট পেয়েছেন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের রাহুল রায় পেয়েছেন 36,061 ভোট
3: মাত্র, মানে ডিফারেন্সটা মাত্র 3,000।
1: হ্যাঁ 3,000-এর ওখানে একটা হাড্ডাহাড্ডি লড়াই চলছে, কিন্তু
3: নেইল বাইটিং ফিনিশিং একটা হবে
1: চলছে। এবং যেখানে অন্যদিকে দেখা যাচ্ছে আলগাপুর কাটলিছড়া কেন্দ্রে কংগ্রেস প্রার্থী জুবের এনাম মজুমদার প্রায় অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলেছেন, এখন পর্যন্ত প্রায় 35,000 ভোটে তিনি অগ্রগতি লাভ করেছেন এবং এখানে মনে হচ্ছে যে আলগাপুর কাটলিছড়া তার জয় প্রায় সুনিশ্চিত কংগ্রেস প্রার্থী জুবের এনাম মজুমদারের। কিন্তু হাইলাকান্দি কেন্দ্রে একটা

0: কঠিন প্রতিদ্বন্দ্বিতা চলছে, কারণ ২৪ রাউন্ড ওখানে হবে বলে জানা যায়, হবে বলে ১০ রাউন্ড মাত্র শেষ হয়েছে এবং এখানে এখন পর্যন্ত এই হলো ফলাফল। তো যে কথাটা আগে চলছিল সে কথাটাতে
1: আরেকটা তথ্য আমি একটু যোগ করে দিতে চাইছি, শিলচরের ক্ষেত্রে মানে কাছাড়ের ক্ষেত্রে, সেটা দশম রাউন্ডের শেষে, দশ নম্বর রাউন্ডের পর উধারবন্দে রাজদীপ গোয়ালা, বিজেপির রাজদীপ গোয়ালা পেয়েছেন ৬১,০০০ ভোট, ৬১,০০০ প্লাস। আর অজিত সিং, কংগ্রেসের অজিত সিং পেয়েছেন ২৯,০০০ প্লাস,
0: বিশাল ব্যবধান,
1: বিশাল ব্যবধান। এবং সোনাইয়ের ক্ষেত্রে দেখা যাচ্ছে সোনাইয়ে কংগ্রেসের আমিনুল হক লস্কর পেয়েছেন ৩৭,০০০ প্লাস, আর এজিপির করিমউদ্দিন বরভুইয়া উনি পেয়েছেন ২৩,০০০ প্লাস।
0: আচ্ছা,
2: এটা সবই মেরুকরণের ফসল, যেটা আমি আগে বলছিলাম যে বরাক ভ্যালিতে মেরুকরণটা সাংঘাতিকভাবে এবার কাজ করেছে, এবং মুসলিম ভোট যেটা আমাদের বলতে হচ্ছে, মুসলিম ভোট গেছে কংগ্রেসের পক্ষে পুরোপুরি, এবং হিন্দু ভোট
0: এখানে। আরেকটা উল্লেখযোগ্য ব্যাপার, এবারের কিন্তু ভোট দানের যে হার বরাক উপত্যকাতে সেটাও কিন্তু প্রচন্ডভাবে বেশি ছিল, সাধারণত আমরা
1: এতটা ভোট
0: আমরা দেখি না। এবং এটা পশ্চিমবঙ্গে হয়েছে, প্রচুর ভোট পড়েছে, ওরা বলছেন ওটা এসআইআর এর ফল, প্রাথমিকভাবে বলছিলেন এসআইআর এর ফল, আসামে তো এসআইআর হয়নি,
2: এসআর
0: হয়েছে, ওটা এসআর হয়েছে।
1: এবং আমি আমার অনেককেই চিনি যারা গুয়াহাটি বা উজান অসমের দিকে থাকেন, যারা শিলচর চলে এসেছেন, অন্যবার কিন্তু তারা আসতে পারেন, আমাদের পেশার লোক আসতে পারে না, কারণ ইলেকশনের দিন সাংবাদিকের
0: কাজ থাকে,
1: কাজ থাকে, আসতে পারে না। এবার কিন্তু তারাই এসছেন সবাই, এবং ওই ভয়ে এসছেন যে আগামী বছর যদি আসামে এসআইআর যদি হয় এবং গত বছর ভোট না দেওয়ার জন্য আমার ভোটটি যদি কাটা যায়, এই একটা ভয় কিন্তু কাজ করেছে মানুষের মধ্যে, ফলে ভোটের হারটা বেড়েছে।
0: আচ্ছা, এর মধ্যেও একটা প্রশ্ন আছে, আমরা বরাবর যেটা দেখে এসেছি ভোটের অঙ্ক যারা বিশ্লেষণ করেন তারা যেটা দেখছেন যে সংখ্যালঘু ভোট মানে তথাকথিত মানে মুসলমান ভোট, সংখ্যালঘু ভোট যে ভোটের যে হার সেটা বরাবর বেশি ছিল,
1: বেশি ছিল
0: ঐতিহাসিকগতভাবেই, বরাবর ওরা বেশি ভোট দিতেন, তুলনামূলকভাবে সংখ্যাগুরু মানে হিন্দুরা ভোটটা কম হতো,
2: রিলাক্ট্যান্ট
0: থাকতেন। হ্যাঁ, তো ধীরে ধীরে কি চিত্রটা পাল্টাচ্ছে কি মনে হয়?
1: হ্যাঁ, এইটা তো এবার মানতেই হবে, কারণ শিলচর শহরের মধ্যে যেটা মূলত হিন্দু গরিষ্ঠ জায়গা, সেখানে ভোটের দিন আমি যখন বেরিয়েছিলাম তখন কিন্তু প্রচুর সংখ্যক মহিলার লাইন নজরে পড়েছে। এবং এটা একটা খুব সাধারণভাবে একটা ইকুয়েশন করা হচ্ছে যে যেহেতু অরুণোদয়ের মতো স্কিম সরকার থেকে দেওয়া হচ্ছে,
0: মাসিক ভাতার ব্যাপার,
1: মাসিক ভাতা দেওয়া একটা, প্রায় ৪০,০০০ মহিলা
0: ভোটের কিছুদিন আগেই একটা বড় টাকা,
1: একটা বড় তিন মাসের একসঙ্গে মিলিয়ে ৯,০০০ টাকা করে দেওয়া হয়েছিল, সেটা একটা। আমি আরেকটা জিনিস খুব ইন্টারেস্টিং একটু,
0: না তো অরিজিৎ তোমার এই কথা সূত্রে আমার মনে পড়ে গেল, একই ঘটনা কিন্তু পশ্চিমবঙ্গে, ওখানে লক্ষ্মীর ভাণ্ডার ওটা কিন্তু কাজ করলো না।
1: হ্যাঁ, পশ্চিমবঙ্গে লক্ষ্মীর ভাণ্ডার পান ৩,৩৮০,০০০ মহিলা, ৩,৮০,০০০ মহিলা পান, কিন্তু সেটা তো এবার কাজ করলো না,
0: করলো
3: না। একটা কারণ কাজ করতে পারে, তৃণমূল যেটা লক্ষ্মীর ভাণ্ডার হিসাবে দেয় সেটাতে ১৫,০০০ টাকা উদয় বিজেপি বলেছে মানে মাসে
2: ৩,০০০
3: একটা জিনিস আছে বিজেপির প্রতিশ্রুতি, যেটা সপ্তম বেতন কমিশন,
1: সপ্তম বেতন কমিশন
3: করা লাগু করবে, কারণ ডিএ যেটা সেন্ট্রাল কমিটির ডিএ থেকে অনেক কম, শিক্ষকরা লড়াই করেছেন সুপ্রিম কোর্টে, জাজমেন্ট এসছে ওদের পক্ষেই, জাজমেন্ট এসছে, এখন তো বিজেপি সরকার যদি আসে ওরা সেই দিয়ে দেবে, সপ্তম বেতন কমিশন লাগু করবে, আরো অনেক প্রতিজ্ঞা রয়েছে বিজেপি
1: সরকারের। যখন পোস্টাল ব্যালটটা খোলা হলো মানে সরকারি কর্মচারীদের যে ভোটের সেটা, সেটা থেকে কিন্তু বিজেপির ট্রেন্ডটা
0: বুঝে নেওয়া গেল,
1: কারণ এটা কিন্তু স্যার একদম ঠিক বলেছেন যে এই পে কমিশনের কিন্তু একটা বড় একটা ফ্যাক্টর কাজ করেছে সেখানে কর্মচারীদের মধ্যে।
0: এখানে আরেকটা বিষয়ে,
1: আরেকটা মানে পশ্চিমবঙ্গের আমি
0: না বলছি, আমরা পশ্চিমবঙ্গ থেকে যদি এখন চলে আসি আমাদের এখানেই, আমাদের বরাক উপত্যকাতেই চলে আসি, এক্ষেত্রে দেখো নির্বাচনী প্রচারে শাসক দল উন্নয়নের প্রচার করেছে, বলেছে উন্নয়ন হয়েছে, উন্নয়নের দেখেই আমাদের ভোটটা দিবেন, যেখানে বিরোধী দল বলেছে যে উন্নয়ন যেটা হয়েছে কাগজেই হয়েছে, কাজের কিছু হয়নি। সেক্ষেত্রে কিন্তু আমরা দেখেছিলাম যে কিছু কিছু বিক্ষোভ শাসক দলের বিরুদ্ধে সাধারণ জনমানুষও ছিল।

0: যে যতটুকু প্রতিশ্রুতি হয়েছিল ততটুকু কাজ হয়নি। তো নির্বাচনী চিত্রে মানে ফলাফলের চিত্রে যেটা দেখা যাচ্ছে যে সেই খুব বোধহয় কোনো কাজ করেননি, তার মানে উন্নয়ন থেকে কি ওই আগে আমরা যেটা বলেছিলাম সেটাই কাজ করে গেছে, মানে এই যে মানসিক যেটা আমরা ঠিক সরাসরি বলবো না।
1: হ্যাঁ, কিন্তু আসলে কি হয় আমাদের দেশে বা আমরা যদি এই অঞ্চলটাই ধরি, বরাক উপত্যকা আর ব্রহ্মপুত্র উপত্যকার মধ্যে কিন্তু একটা ফারাক রয়েছে, একটা মৌলিক ফারাক রয়েছে। ব্রহ্মপুত্র উপত্যকায় কিন্তু আগে ধর্মীয় মেরুকরণের ভিত্তিতে কিন্তু ভোটটা সেভাবে হতো না, যেটা বরাক উপত্যকা
0: তো আমরা
1: ওরা থেকেই হতো। যেটা
0: আমরা ব্যাপারটা হলো দেখো, ওখানে মানসিকতার ভোটারের মানসিকতার যে ফারাকটা, ভোটারের মানসিকতার ফারাকটা তো অতি অবশ্যই রয়েছে ব্রহ্মপুত্র এবং বরাক উপত্যকার মধ্যে, এটা আমরা জানি, এটার একটা ঐতিহাসিক কারণও হয়তো রয়ে গেছে। কিন্তু সাধারণভাবে সাধারণ ভোটারের কথা যদি দেখি, তাহলে এই মুহূর্তে আমাদের রাজ্যের জনগণ উন্নয়নকে কতটুকু প্রাধান্য দিচ্ছেন ভোট দেওয়ার ক্ষেত্রে, এটাও কিন্তু একটা প্রশ্নচিহ্নের মুখে চলে আসে।
1: দেখুন, উন্নয়ন যে বিজেপি আমলে উন্নয়ন হয়েছে, হ্যাঁ, সেটা কিন্তু খুব দৃশ্যমান, এটা খুব ভিজিবল কিন্তু। হ্যাঁ, কারণ রাস্তাঘাট নিয়ে আমাদের এই অঞ্চলে বরাবরের একটা ক্ষোভ ছিল, এখনো যে রাস্তাঘাট পুরো ঠিক হয়েছে তা না, বৃষ্টি দিলে রাস্তাঘাট কঙ্কালটা বেরিয়ে আসে, কিন্তু তারপরেও কিন্তু বিজেপির আমলে একটা ভিজিবল আমরা যোগাযোগের ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি। এবং বিজেপির আরেকটা জিনিস আমাদের সবার মানতে হবে, বিজেপি যতটুকু উন্নয়ন তারা করে তার চেয়ে তাদের প্রচার যেটা সেটা আরো অনেক উন্নততর। এই যতটুকু তারা কাজ করেছে সেই কাজটাকে তারা এমন সুন্দরভাবে প্যাকেজিং করে দেখাতে পারে যেটা মানুষকে আকর্ষণ করে, মানুষকে সেটা ডিভিডেন্ড কিন্তু তারা ভোটের ইয়ে থেকে পায়। আমি আরেকটা কথা যেটা আমি একদম একটু সবার সঙ্গে শেয়ার করে নিতে চাই, সোনাইকে আমি একটা উদাহরণ হিসেবে ধরতে চাই। সোনাই এবার প্রার্থী কারা? করিমউদ্দিন বরভুইয়া আর
0: আমিনুল
1: হক লস্কর, এই দুজন কিন্তু গত ইলেকশনে তারা
0: প্রতিদ্বন্দ্বী ছিলেন।
1: হ্যাঁ, সেখানে ইউডিএফ এর আমিনুল হারিয়েছিলেন বিজেপির, সরি, ইউডিএফ এর করিমউদ্দিন হারিয়েছিলেন বিজেপির আমিনুল, সেই দুজনই এবার রয়েছেন। কিন্তু এবার দেখুন জার্সি পাল্টায়নি শুধু, সেখানে না বিজেপি আছে না ইউডিএফ আছে,
0: তাই তাই
1: এটা হচ্ছে কি মানে ডিলিমিটেশনটার মজা। এমন ভাবে ডিলিমিটেশনটা হয়েছে যে সেখানে গতবারের যে দুটো প্রধান দল প্রার্থী একই রয়েছে কিন্তু দল দুটো নেই।
0: হ্যাঁ, তো সেটা সেটা কিন্তু হয়তো বা ভবিষ্যতে একটা গবেষণার বিষয় হয়ে উঠতে পারে যে ডিলিমিটেশনের প্রত্যক্ষ প্রভাব বা পরোক্ষ প্রভাব ভাবে কিভাবে পড়েছে সেটাই। তবে কি মনে হয় এবারের ভোটে বরাক উপত্যকায় এবং আসামে, আসামে বিশেষ করে ভোটারদের ওই ধর্মীয় পরিচয় বাদ দিলে অন্য কি কি জিনিস প্রভাবিত করেছে বলে মনে হয়?
2: একটা দেখুন, আমি যেটা বলবো আমার মানে একটু আগে উনি বলেছেন যে ওই যে অরুণোদয় প্রকল্প যেটা, সেটার পেছনে কিন্তু অরুণোদয় প্রকল্প ইট ইজ ওয়েলফেয়ার স্কিম, ভালো কথা পাচ্ছেন, কিন্তু একটা মারমারিং ক্যাম্পেইন হয়েছে যেটা যে এইবার যদি ভোট যদি না দেওয়া হয়, যারা ভোট দেবেন না অরুণোদয় পাচ্ছেন, সামনের বছর কেটে দেওয়া হবে, ওই একটা ব্যাপার ছিল। সেটা ভোটের ইয়েতে মানে সেবার সেটা আবার বলবো যে ভোটের কুশলতা যেটা যে আমি কীভাবে আমার স্ট্র্যাটেজাইজ করবো জিনিসটাকে, সেটা একটা ছিল। আর তাছাড়া ল অ্যান্ড অর্ডার যদি দেখি আমরা, বিজেপির শাসনামলে কিন্তু ল অ্যান্ড অর্ডারের অনেক ইম্প্রুভমেন্ট হয়েছে, সেটা অস্বীকার করার উপায় নেই, অনেক উন্নতি হয়েছে
0: রাজ্যের,
2: সেটা সারা রাজ্যব্যাপী বরাক উপত্যকাতে হয়েছে, সেটা অস্বীকার করার কোনো উপায় নেই। আর আদিত্য যেটা বলেছিলেন যে মানে ওই যে ডেভেলপমেন্ট রাস্তাঘাট, আমি শিলচরে গত প্রায় 50 বছর হয়ে গেছে আমি শিলচরে আছি, রাস্তাঘাট যেটা আজ থেকে 5-7 বছর আগে, 5-7 বছর আগে না 10-15 বছর আগে যেরকম ছিল, অনেক ইম্প্রুভমেন্ট হয়েছে।
0: আচ্ছা, অধ্যাপক ভট্টাচার্য আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি জুড়ছেন টেলিফোনের মাধ্যমে, একটু কথা বলে নি।
3: হ্যালো, কিছু সময় পিছত।
4: হ্যালো
0: হ্যালো,
4: হ্যাঁ
0: হ্যাঁ
4: বলেন।
0: হ্যাঁ, ওখানের খবর কি, শেষ খবর কিরকম, আমরা একটু জানতে আগ্রহী।
4: নিশ্চিত ভাবে আমাদের কাছে ফিগার রয়েছে, তা 10 নম্বর রাউন্ড পর্যন্ত ফিগার রয়েছে, যেটা হাইলাকান্দি আসনের যা ভোট ছিল দুর্ঘটনার পর সামনে আসছে, তা হচ্ছে যে বিজেপি প্রার্থী ডক্টর মিলন দাস দশম রাউন্ডের ভোট গণনার পর এখন পর্যন্ত ভোট পেয়েছেন 39,700
0: না, সেটা সেটা তো আমরা জেনে নিয়েছি।

0: এরবারে জেনে নিয়েছি। এরপরে কি কোনো অগ্রগতি লাভ হয়েছে? না, তাহলে আমরা আশা করছি, আমরা আশা করব যে পরবর্তী যদি তারপরের যদি কোনো গণনার খবর আসে তখন আমাদের সঙ্গে যোগাযোগ করো, কারণ এটা আমরা জেনে নিয়েছি, আমরা শ্রোতা বন্ধুদের জানিয়েও দিয়েছি। কেমন, ধন্যবাদ, ধন্যবাদ। কথা হলো না, যেটা উনি বলছিলেন সেটা পুরনো খবরই বলছিলেন, তো ওই জন্য আমরা বললাম যে নতুন খবর কিছু এলে আমাদের সঙ্গে আবার সংযুক্ত হওয়ার জন্য। হ্যাঁ, যেটা বলছিলেন আপনি,
1: কাজে ল অ্যান্ড অর্ডার অনেক উন্নতি হয়েছে, তাছাড়া যোগাযোগ ব্যবস্থা, যেটা আদিত্য একটু আগে বলেছিলেন, যোগাযোগ ব্যবস্থা দেখুন, আমি 50 বছর থেকে শিলচর আছি, 10-15 বছর আগে রাস্তা ভাঙলে সেটা ঠিক হতো না, এখনও রাস্তা ভাঙাচোরা আছে, কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় ঠিক হয়ে যায়।
0: আচ্ছা,
1: এইটা একটা ব্যাপার। আর তাছাড়া যদি আমরা ব্রহ্মপুত্র উপত্যকার কথা দিকে তাকাই, তাহলে একে দেখবো যে হেমন্ত বিশ্ব শর্মার যে অ্যান্টি ইনফিল্ট্রেশন স্ট্যান্ড, যেটা যে
0: অনুপ্রবেশকারীদের
1: বিরুদ্ধে যে ভূমিকা উনি নিয়েছেন, কার্যত কতটুকু নিয়েছেন সেটা হয়তো সেটা নিয়ে বিতর্ক হতেই পারে, কিন্তু উনি যেটা বলে চলেছেন সেটা কিন্তু আসাম ব্রহ্মপুত্র উপত্যকার অসমীয়াবাসী মানুষকে অনেক প্রভাবান্বিত করেছে। কারণ আসামে কিন্তু একটা আইডেন্টিটি পলিটিক্স, যেটাকে
0: বরাবরই বর্তমান,
1: এবং তার ভিত্তিতে প্রথমে কারা ছিল, যে বাঙালি মানেই অসমীয়া কালচারের শত্রু, সেই রকম একটা ব্যাপার, যে অসমীয়া কালচার ভাষা সংস্কৃতি বিপন্ন হতে পারে, এখন সেটা এসে দাঁড়িয়েছে হিন্দু বাঙালি মুসলমান,
0: ব্যাপারটা হলো ভাষা থেকে
1: ধর্মে রূপান্তরিত হয়েছে, এবং এখন যেটা বাংলাদেশ থেকে ইনফিল্ট্রেশন, যেটা সেটার বিরুদ্ধে হেমন্ত বিশ্ব শর্মার যে ভূমিকা বলতে আমি সেটা মনে করছি, উনি যা বলছেন কার্যত কি হয়েছে সেটা নিবিতর্ক হতেই পারে, কিন্তু উনি যা বলছেন, উনি স্ট্যান্ড নিচ্ছেন অফিসিয়ালি, সেটা ব্রহ্মপুত্র উপত্যকায় অনেক ভোটারকে, বিশেষত অসমীয়া মধ্যবিত্ত শ্রেণী, অসমীয়া হিন্দু মধ্যবিত্ত ভোটারকে প্রভাবান্বিত করেছে।
0: আচ্ছা, এখানে আরেকটা ব্যাপার হলো যে বিরোধী দল কিন্তু উজান আসাম নিয়ে এবার খুব আশান্বিত ছিল, তার আগে একটু দেখে নেই আমাদের প্রতিনিধি আমাদের কি জানাচ্ছেন। হ্যালো, হ্যালো,
2: হ্যালো,
0: হ্যাঁ হ্যাঁ
2: হ্যালো,
0: হ্যাঁ, নতুন খবর কি আছে আমাদের একটু জানালে ভালো হয়, জানিয়ে দাও।
2: হ্যাঁ, আপডেট গুলো মিডিয়া সেন্টারে এই মুহূর্তে এসেছে, সেই অনুযায়ী শিলচরের আমরা একেবারে লেটেস্ট আমরা অষ্টম রাউন্ডের ফলাফল পেয়েছি।
0: অষ্টম রাউন্ডে
2: বিজেপি প্রার্থী ডাক্তার রাজদীপ রায় 48,133 ভোট পেয়েছেন, এবং অভিজিৎ পাল পেয়েছেন, কংগ্রেস প্রার্থী পেয়েছেন 23,622 ভোট। অর্থাৎ বিজেপি প্রার্থীর ব্যবধান কিন্তু অনেকটাই বেড়ে গেছে, যেটা শুরুতে প্রথম দ্বিতীয় বা তৃতীয় রাউন্ডে অভিজিৎ পাল এগিয়েছিলেন, সেটা কিন্তু পরের তিনটি রাউন্ডে কিন্তু বিজেপি প্রার্থী যথেষ্ট এগিয়ে গেছেন, এবং ব্যবধানটা প্রায় 20,000 কাছাকাছি চলে গেছে। শিলচরের হচ্ছে এটাই খবর, নতুন খবর। এর পাশাপাশি জানাচ্ছি উধারবন্দ রাউন্ডে দশম রাউন্ডের ফলাফল যা আমাদের হাতে এসেছে, তাতে রাজীব গোয়ালা বিজেপি প্রার্থী 61,887 ভোট পেয়েছেন, এবং কংগ্রেস প্রার্থী অজিত সিং পেয়েছেন 29,744 ভোট।
0: আচ্ছা,
2: এখানেও ব্যবধানটা কিন্তু 30,000 কাছাকাছি পৌঁছে গেছে। আমরা যদি সপ্তম রাউন্ডে সোনাইয়ের সপ্তম রাউন্ডের ফলাফল আমাদের হাতে এসেছে মিডিয়া সেন্টারে, সেখানে দেখা যাচ্ছে যে কংগ্রেস প্রার্থী আমিনুল হক লস্কর পেয়েছেন 37,911 ভোট, এবং অগপ প্রার্থী করিমুদ্দিন বড়ভুইয়া সাজু পেয়েছেন 23,600 ভোট। এখানেও কিন্তু ব্যবধান কম নয় দাদা, যথেষ্ট ব্যবধানে কিন্তু শাসক দলের মিত্রজোটের প্রার্থী কিন্তু পিছিয়ে রয়েছেন কংগ্রেসের থেকে, এবং কাছাড় জেলার 7টি বিধানসভা কেন্দ্রের মধ্যে এই মুহূর্তে একমাত্র এই সোনাই আসনেই কিন্তু কংগ্রেস প্রার্থী এগিয়ে রয়েছেন, বাকি আসনগুলিতে কংগ্রেস কিন্তু সেইভাবে ছাপ ফেলতে এখনো পারেনি। এছাড়া বরখোলাতেও আমরা বরখোলাতে যে চর্চাটা হয়েছিল দাদা, যে বরখোলাতে ডাক্তার অমিত কালোয়ার কংগ্রেস থেকে প্রার্থী হয়েছেন এবং একটা বড় ফাইট হতে পারে, এমন একটা পরিস্থিতি আমরা ভোটের সময় বা প্রচারের সময় লক্ষ্য করেছিলাম, সেটা কিন্তু টেকেনি। আমরা দেখতে পাচ্ছি অষ্টম রাউন্ডের যে ফলাফল এসেছে তাতে কংগ্রেস প্রার্থী অমিত কালোয়ার পেয়েছেন 15,177 ভোট, এবং বিজেপি প্রার্থী কিশোরনাথ পেয়েছেন 59,810টি ভোট,
0: মানে বিশাল ব্যবধান।
2: হ্যাঁ একদম বিশাল বড় ব্যবধান হয়ে গেছে। এবং কংগ্রেসের মানে সংগঠন নেই।

0: একা লড়েছেন অমিত কালোয়ার বা কংগ্রেসের সংগঠন নেই বলেই যেটা শোনা যায় সেইটাই মানে এখানেও মানে হয়েছে, যেটা বিজেপির সংগঠনের সঙ্গে কিন্তু কোনোভাবেই অমিত কালোয়ার বা তার যে টিম তারা পেরে উঠতে পারেননি এটাই বোঝা যাচ্ছে এখানে। আমরা আরেকটি তথ্য আপনাকে দিতে চাই, ধলাইয়ের কথাটা বলবো। ধলাইয়েও কিন্তু কংগ্রেস আশাবাদী ছিল, তার কারণটা হচ্ছে মাত্র 9000 ভোটে উপনির্বাচনে হেরেছিলেন কংগ্রেস প্রার্থী ধ্রুবজ্যোতি প্রকাশ, এবং পরের যে 2.5 বছর তিনি সেখানে কাজ করেছিলেন, এবং এটা কংগ্রেস খুব প্রচারেও এনেছিল যে তারা এবছর একটা বড় রকমের এখানে কিছু একটা করে দেখাবে, সেই কথাটা আমরা প্রচারে শুনেছিলাম। কিন্তু কংগ্রেস বরখলাতে ধলাইতেও কিন্তু কংগ্রেস ছাপ ফেলতে পারলো না। অমিয়কান্তি দাস বিজেপি প্রার্থী এই মুহূর্তে অষ্টম রাউন্ডের গণনার পর 50,665 ভোটে এগিয়ে রয়েছেন, মানে ভোট পেয়েছেন তিনি 50,665টি, এবং ধ্রুবজ্যোতি প্রকাশ কংগ্রেস প্রার্থী পেয়েছেন 23,115 ভোট।
1: আচ্ছা,
0: ফলে এই কটা কেন্দ্রের আপডেট আমি বললাম। আর লক্ষ্মীপুরের আপডেট কি বলবো দাদা, লক্ষ্মীপুরে অষ্টম রাউন্ডের গণনার পরই দেখা গেছে প্রায় 65,000 ভোটে এগিয়ে রয়েছেন মন্ত্রী প্রার্থী কৌশিক রায়, এবং ডক্টর এম শান্তিকুমার সিংহ ওই মোটামুটি প্রায় 25-26,000 ভোট এখন পর্যন্ত পেয়েছেন। এমন একটা চিত্র কাছাড়ের রয়েছে এই মুহূর্তে 7টি বিধানসভা কেন্দ্রের।
1: আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ তোমাকে। আমরা আশা করব যে এরপর আবার যদি কোনো খবর পাও তাহলে আমাদের জানাবে, ধন্যবাদ তোমাকে। যেটা জানা গেল সামগ্রিক চিত্র শ্রোতা বন্ধুরা শুনলেন, এখান থেকে দেখা যাচ্ছে যে একমাত্র সোনাই ছাড়া কাছাড় জেলার বাকি সবগুলো আসনে ঠিক এই মুহূর্তে বিজেপি প্রার্থীরা যথেষ্টভাবে এগিয়ে রয়েছেন।
2: 1991-এর একটা
1: পুনরাবৃত্তির দেখা যাচ্ছে, কারণ তখন 1991 সালে 9টা আসন পেয়েছিল বিজেপি বরাক উপত্যকাতে,
2: তখন কিন্তু
1: 15টির মধ্যে 9টি আসন পেয়েছিল ভারতীয় জনতা পার্টি। এবারে 13টি আসন, তার মধ্যে কাছাড় জেলার 7টি আসনের মধ্যে 6টি আসনেই এই মুহূর্তে দেখা যাচ্ছে অগ্রগতি লাভ করেছে। শিবভূমি জেলায় 2টি আসনে এগিয়ে আছে এবং হাইলাকান্দি জেলায় 1টি আসনে এগিয়ে আছে, তার মানে 9টি আসনই।
2: এই যে রেজাল্ট আমরা এখন পর্যন্ত যে ট্রেন্ডটা দেখতে পাচ্ছি, এটা আমার কাছে মানে এটা খুবই প্রত্যাশিত। এর মধ্যে বড়খলা নিয়ে একটা ধারণা তৈরি হয়েছিল যে বড়খলায় ডক্টর অমিত কালোয়ার, কংগ্রেসের অমিত কালোয়ার খুব ভালো একটা চমক তিনি দেখাতে পারবেন, এবং বিজেপির যেহেতু একজন বিক্ষুব্ধ প্রার্থী সেখানে ছিলেন
1: অমলেন্দু,
2: ফলে তিনি কিশোরনাথের ভোট বেশ কিছু কেটে মানে ভাগ বসাতে পারবেন। কিন্তু আমি দেখেছি জিনিসটা একটু অন্যভাবে দেখেছি, অমিত কালোয়ার একদমই রাজনীতিতে তিনি অনভিজ্ঞ একজন মানুষ, তিনি চিকিৎসক হিসাবে খুবই সুপ্রতিষ্ঠিত কিন্তু রাজনীতিতে তিনি একদমই অনভিজ্ঞ, এবং তিনি কংগ্রেসে যোগ দেওয়ার পরে তিনি যেভাবে এসেছিলেন শহরে সেটাতেই তার অনভিজ্ঞতার প্রতিফলন আমরা লক্ষ্য করতে পেরেছি। তো যাই হোক, এই যে একটা হাইপ তোলা বা একটা জনসংযোগ করা সেটাতে কিন্তু সেটাকে ভোটের বাক্সে ট্রান্সফার করাটা এটা কিন্তু পুরো ডিফারেন্ট গেম বল।
1: হ্যাঁ হ্যাঁ ঠিক,
2: হ্যাঁ। এবং খুব লক্ষণীয় বিষয় হচ্ছে প্রদেশ কংগ্রেস থেকে বরাক উপত্যকাটাকে কোনো গুরুত্বই দেওয়া হয়নি। বরাক উপত্যকাতে কংগ্রেসের প্রদেশ কংগ্রেস সভাপতি একটি বারের জন্য প্রচারে আসেননি, মল্লিকার্জুন খাড়গে এসেছিলেন, তাও তিনি বরখলাতে একটা সভা করেছিলেন এবং তারপর তিনি দক্ষিণ করিমগঞ্জে গিয়ে সভা করেছেন, কিন্তু সেভাবে আর কোনো বড় নেতাকে আমরা দেখিনি। সচিন পাইলট এসেছিলেন, আলগাপুর গিয়েছিলেন তিনি, তবে ঘটনাচক্রে সেদিন শিলচরে এবং হাইলাকান্দিতে মুখ্যমন্ত্রীর প্রচার সভা ছিল, ফলে মুখ্যমন্ত্রী আমরা সবাই জানি একজন অত্যন্ত মানে ক্রাউড পুলার হিসেবে তিনি পরিচিত, ফলে কংগ্রেসের এদিকের যারা কংগ্রেসের তারা খুব একটা রিস্ক নিতে চাননি যে আমরা সচিন পাইলটকে এখানে আনব। ফলে এই যে টোটাল যে প্রচারটা কিন্তু কংগ্রেসের কোনো রকমই আমাদের বরাকভেলিতে আমরা প্রচারটা নজরে পড়েনি। যারা যারা প্রার্থীরা পেয়েছেন, এই যে অভিজিৎ পাল বলুন বা যারা পেয়েছেন, যে ভোটটা পেয়েছেন তারা তাদের নিজের কৃতিত্বে ভোটটা পেয়েছেন। আর এখানে আমি আর একটা কথা একটু জুড়ে নিতে চাই, যে আমাদের প্রতিনিধি অংশমান যে কথাটা বললেন যে ধলাইয়ে গত বছর উপনির্বাচনে এত, উপনির্বাচনটা কিন্তু হয়েছিল ডিলিমিটেশনের আগের ভোটার লিস্ট মেনে, এই জিনিসটা আমাদের মনে রাখতে,
1: এই জিনিসটা আমাদের সবসময় মনে রাখতে হবে যে মধ্যখানে যে

0: ব্যবধানটা ঘটে গেছে ডিলিমিটেশনের আগে এবং ডিলিমিটেশনের পরে, এবং ডিলিমিটেশনের পরে এটাই প্রথম নির্বাচন। এখন থেকে যে ট্রেন্ড তৈরি হবে সেটা কিন্তু এটাকে ভিত্তি করেই তৈরি হতে হবে বলে আমাদের মাথায় রাখতে হবে। যে কথাটা আমরা আমি আগে জানতে চাইছিলাম তোমাদের কাছে, যে উজান আসামে বিরোধীদের আশাবাদ নিয়ে যেটা এখন দেখা যাচ্ছে আপাত দৃষ্টিতে ধূলিসাৎ হয়ে গেছে, সেটার কার্য এবং কারণ নিয়ে। তবে তার আগে আমাদের সংবাদ আছে, আমরা সংবাদ শুনে নেব, তারপর আমরা আমাদের আলোচনায় আবার ফিরে যাব। তবে তার আগে শেষবারের মতো জানতে চাইছি যে এখন যেহেতু অনেক রাউন্ডে অনেক জায়গাতে গণনা হয়ে গেছে, মোটামুটি একটা চিত্র স্পষ্ট হয়ে সত্যি উঠে এসছে, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে নিশ্চিতভাবেই বলা যাচ্ছে আসামে প্রত্যাবর্তন হচ্ছে এবং বাকি রাজ্যগুলোতে পরিবর্তন হওয়া বইছে, এটা নিশ্চিতভাবেই বলা যায়। তো এই মুহূর্তে তা আমরা এখন চলে যেতে হবে আমাদের সংবাদের দিকে। বিশেষ নির্বাচনী সংবাদ প্রচারিত হবে এবং বিশেষ নির্বাচনী সংবাদের পরই আমরা আবার ফিরে আসব। তবে যতক্ষণ নির্বাচনী সংবাদ শুরু না হচ্ছে ততক্ষণ আমরা আলোচনাটা চালিয়ে নিয়ে যাচ্ছি। এই যে কথাটা বলছিলাম উজান আসামের ব্যাপারটা, এটা এটা এটা কেন হলো বলে আপনাদের মনে হয়, কেন হলো? কারণ বিশাল আশা করে বসেছিলেন গৌরব গগৈ এবং তার দল, এবং এছাড়া যারা বিরোধী অন্যান্য দলও ছিল তারা কিন্তু তাকিয়ে রয়েছিলেন উজান আসামের দিকে যে এবার হয়তো একটা।
1: এই ব্যাপারে আমার যেটা মনে হচ্ছে, আমাদের নির্বাচনে কি হয় সবসময় যে দুটা প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীর মধ্যে লড়াই হয়, এবং এখানে বিরোধী কারা তাকে বিশ্বাসযোগ্যতা থাকতে হবে, যে বিরোধী হিসাবে কাউকে প্রজেক্ট করতে হবে। এই যে অরিজিৎ কিছুক্ষণ আগেই বলেছেন যে সম্মিলিত অসম সম্মিলিত মঞ্চ, যেটা যে বিরোধী কংগ্রেসের নেতৃত্বাধীন, সেটা নির্বাচনের জাস্ট কিছুদিন আগে সেটা তৈরি হয়েছে।
0: বিভূতিদা, সংবাদের ঠিক সময় হয়ে গেছে, আমরা সংবাদ শুনে নিই, সংবাদের পর আমরা আবার আলোচনায় ফিরে আসব। এখন শুনুন বিশেষ নির্বাচনী সংবাদ।

আকাশবাণী শিলচর বিশেষ নির্বাচনী সংবাদ পড়ছি মৌসুমী ধর। নবম রাউন্ডের গণনার শেষে শিলচর আসনে বিজেপি প্রার্থী রাজদীপ রায় 27,047 ভোটে কংগ্রেসের প্রার্থী অভিজিৎ পালের থেকে এগিয়ে রয়েছেন। এই আসনে ডক্টর রায় পেয়েছেন 53,504 ভোট এবং কংগ্রেস প্রার্থী অভিজিৎ পাল পেয়েছেন 26,457 ভোট। লক্ষ্মীপুর আসনে বিজেপি প্রার্থী কৌশিক রায় বিশাল ব্যবধানে এগিয়ে রয়েছেন। একাদশ রাউন্ডের গণনার শেষে বিজেপি প্রার্থী রাজ্যের বর্তমান মন্ত্রী কৌশিক রায় তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের ডক্টর শান্তিকুমার সিংহের থেকে 59,387 ভোটে এগিয়ে রয়েছেন। এই আসনে শ্রী রায় পেয়েছেন 79,975 ভোট এবং ডক্টর সিংহ পেয়েছেন 20,588 ভোট। ধলাই আসনে নবম রাউন্ডের গণনার পর বিজেপি প্রার্থী অমিয় কান্তি দাস 23,543 ভোটের ব্যবধানে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেস প্রার্থী ধ্রুবজ্যোতি পুরকায়স্থ থেকে এগিয়ে রয়েছেন। শ্রী দাস পেয়েছেন 53,706 ভোট এবং শ্রী পুরকায়স্থ পেয়েছেন 30,163 ভোট। এদিকে উধারবন্দ বিধানসভা আসনের দ্বাদশ রাউন্ডের গণনা শেষে বিজেপি প্রার্থী রাজদীপ কোয়ালা তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেস প্রার্থী অজিত সিং থেকে 36,105 ভোটে এগিয়ে রয়েছেন। শ্রী গোয়ালা পেয়েছেন 72,352 ভোট এবং শ্রী সিং পেয়েছেন 36,247 ভোট। অন্যদিকে কাটিগড়া আসনের তৃতীয় রাউন্ডের গণনা শেষে বিজেপি প্রার্থী কমলাক্ষ দে পুরকায়স্থ তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের অমরচন্দ জৈন থেকে 8,882 ভোটে এগিয়ে রয়েছেন। শ্রী পুরকায়স্থ পেয়েছেন 19,072 ভোট এবং কংগ্রেস প্রার্থী শ্রী জৈন পেয়েছেন 10,190 ভোট। বরকলা আসনে অষ্টম রাউন্ডের গণনা শেষে বিজেপি প্রার্থী কিশোরনাথ তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেস প্রার্থী ডাক্তার অমিত কালওয়ার থেকে 44,633 ভোটে এগিয়ে রয়েছেন। বিজেপি প্রার্থী শ্রী নাথ পেয়েছেন 59,810 ভোট, কংগ্রেস প্রার্থী শ্রী কালওয়ার পেয়েছেন 15,177 ভোট। সোনাই আসনে সপ্তম রাউন্ডের গণনা শেষে কংগ্রেস প্রার্থী আমিনুল হক লস্কর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অসম গণ পরিষদ প্রার্থী করিম উদ্দিন বরভুইয়া থেকে 14,311 ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন। এই আসনে কংগ্রেস প্রার্থী শ্রী লস্কর পেয়েছেন 37,911 ভোট এবং শ্রী বরভুইয়া পেয়েছেন 23,666 ভোট। শ্রীভূমি জেলার পাথারকান্দি বিধানসভা কেন্দ্রে অষ্টম রাউন্ড গণনা শেষে বিজেপি প্রার্থী কৃষ্ণেন্দু পাল 17,727 ভোটে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেস প্রার্থী কার্তিক সেনা সিনহা থেকে এগিয়ে রয়েছেন। বিজেপি প্রার্থী কৃষ্ণেন্দু পাল

40,493টি ভোট পেয়েছেন। ওই আসনে কংগ্রেস প্রার্থী কার্তিক সেনা সিনহা পেয়েছেন 27,227টি ভোট। অন্যদিকে দক্ষিণ করিমগঞ্জ আসনে নবম রাউন্ড গণনা শেষে কংগ্রেস প্রার্থী আমিনুর রশিদ চৌধুরী 28,377টি ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। এই আসনে অসম গণ পরিষদ দলের প্রার্থী ইকবাল হোসেন পেয়েছেন 9,149টি ভোট। ওই আসনে তৃণমূল কংগ্রেস প্রার্থী পেয়েছেন 5,449টি ভোট। উত্তর করিমগঞ্জ আসনে ষষ্ঠ রাউন্ড গণনা শেষে কংগ্রেস প্রার্থী জাকারিয়া আহমেদ 31,961টি ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। এই আসনে বিজেপি প্রার্থী সুব্রত ভট্টাচার্য পেয়েছেন 24,317টি ভোট। রামকৃষ্ণনগর বিধানসভা আসনের নবম রাউন্ড গণনা শেষে বিজেপি প্রার্থী বিজয় মালাকার 56,210টি ভোট পেয়েছেন। ওই আসনে কংগ্রেসের সুরুচি রায় 27,227টি ভোট পেয়েছেন। হাইলাকান্দি আসনে অষ্টম রাউন্ড গণনার পর বিজেপি প্রার্থী ডক্টর মিলন দাস 7,040 ভোটে কংগ্রেস প্রার্থী রাহুল রায় থেকে এগিয়ে রয়েছেন। এই আসনে বিজেপি প্রার্থী ডক্টর মিলন দাস পেয়েছেন 34,087টি ভোট এবং কংগ্রেস প্রার্থী রাহুল রায় পেয়েছেন 27,047টি ভোট। এই আসনে 12 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। অন্যদিকে আলগাপুর কাটলিছড়া আসনে সপ্তম রাউন্ড গণনার পর কংগ্রেস প্রার্থী জুবের এনাম মজুমদার 41,527 ভোটে অসম গণ পরিষদ দলের প্রার্থী জাকির হোসেন লস্কর থেকে এগিয়ে রয়েছেন। এই আসনে কংগ্রেস প্রার্থী জুবের এনাম মজুমদার পেয়েছেন 51,530টি ভোট এবং অসম গণ পরিষদ দলের প্রার্থী জাকির হোসেন লস্কর পেয়েছেন 10,033টি ভোট। এই আসনে 15 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। আসামের 126টি বিধানসভা আসনে এ পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী বিজেপি রাজ্যে মোট আসনের 78টি আসনে, কংগ্রেস দল 24টি আসনে, অসম গণ পরিষদ 9টি, বড়োল্যান্ড পিপলস ফ্রন্ট 10টি আসনে, রাইজোর দল 2টি আসনে এবং AIUDF 2টি আসনে, UPPL 1টি আসনে এগিয়ে রয়েছে। রাজ্যের বর্তমান শিক্ষামন্ত্রী ডাক্তার রনজ পেগু ধেমাজি আসনে প্রায় জয়ের পথে এসে গেছেন। তিনি 27,459টি ভোটে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের শৈলেন সোনোয়াল থেকে এগিয়ে রয়েছেন। এই আসনে ডাক্তার পেগু পেয়েছেন 68,141টি ভোট এবং শ্রী সোনোয়াল পেয়েছেন 40,582টি ভোট। জালুকবাড়ি আসনে সপ্তম রাউন্ডের গণনা শেষে রাজ্যের মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিদিশা নেয়ক থেকে 30,159 ভোটে এগিয়ে রয়েছেন। ড শর্মা পেয়েছেন 46,737টি ভোট এবং শ্রীমতী নেয়ক পেয়েছেন 16,578টি ভোট। বিশেষ নির্বাচনী সংবাদ শেষ হলো। পরবর্তী বিশেষ নির্বাচনী সংবাদ বেলা 2টায়।

0: বিশেষ নির্বাচনী পরিক্রমায় আপনাদের আবারও জানাই স্বাগতম। স্টুডিওতে আমার সঙ্গে যারা রয়েছেন অধ্যাপক দেবাশিস ভট্টাচার্য এবং প্রবীণ সাংবাদিক এবং সম্পাদক অরিজিৎ আদিত্য। আমরা এই সংবাদের আগে আমরা যে আলোচনাটা করছিলাম, আমরা আলোচনা করছিলাম উজান আসাম নিয়ে, যে উজান আসামের উপরে কিন্তু আসামের বিরোধী দলগুলো একটা বিরাট বাজি ধরেছিল। তাদের মনে প্রচন্ড আশা ছিল যে উজান আসামে এবারে একটা অন্য কিছু হতে পারে এবং তাদের সরকার গড়ার পথ হয়তো বা প্রশস্ত হবে, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে সেটা একেবারেই হয়নি। কেন কেন বলে মনে হয়?
1: না, সেই তো, মানে এটারও সেই একই ব্যাপার যে স্ট্র্যাটেজি, কোন রকম স্ট্র্যাটেজি আমরা বিরোধী দলের জোটগুলোর মধ্যে দেখতে পাই। এই যে তিন গগৈ বলে একটা ইমোশনাল একটা রাজনীতি করার যে একটা তাগিদ আমরা দেখেছি গৌরব গগৈদের মধ্যে, সেটা কিন্তু মানুষ খুব ভালোভাবে নিয়েছেন বলে আমাদের মনে হয় না জিনিসটা। কিন্তু আলটিমেটলি তো ভোট হচ্ছে কি একটা কৌশলের ব্যাপার, রণকৌশলের ব্যাপার থাকে। সেই রণকৌশলটা কংগ্রেসের কোনো ছিল বলে তো আমার মনে হয় না। তাদের হাতে কোনো ইস্যু ছিল কিনা, বিজেপির হাতে কিন্তু আমরা তিনটে ইস্যু দেখতে পেয়েছি একদম ক্লিয়ার কাট। ব্রডলি যদি বলি তিনটে ইস্যু, এক নম্বর হচ্ছে ডেভেলপমেন্ট, যেটার মধ্যে রাস্তাঘাট থেকে পরিকাঠামোগত উন্নয়ন। দুই নম্বর হচ্ছে গিয়ে যেগুলো বেনিফিশিয়ারি স্কিম যেগুলো সেগুলো রয়েছে, যার মধ্যে আমি কিছুদিন আগে গুয়াহাটিতে আমার ইয়ের সঙ্গে দেখা হয়েছিল মুখ্যমন্ত্রী, যিনি ইকোনমিক অ্যাডভাইসার আমাদের এই শিলচরের ছেলে রোহিণ দেব, তাকে জিজ্ঞেস করেছিলাম, এবং ৪০ লক্ষ অরুণোদয় পাচ্ছেন। আমাদের 3.5 কোটি মতো মানুষ আমাদের রাজ্যের, সেখানে ডাইরেক্ট বেনিফিশিয়ারি 1.5 কোটি মানুষ, এবং অনেকজন কিন্তু নানা রকমের স্কিম পাচ্ছেন একই ব্যক্তি, সেগুলো

0: মিলিয়ে মানে অবিশ্বাস্যভাবে সেটা 5.5 কোটি।
1: জনসংখ্যা
0: থেকেও বেশি, যেমন মহিলা উদ্যমিতা পাচ্ছেন, অরুণোদয় পাচ্ছেন, রেশন পাচ্ছেন, একই মহিলা পাচ্ছেন। তো এইটা একটা বড় ফ্যাক্টর ছিল বিজেপির কাছে। বিজেপি সেখানে প্রতিশ্রুতিটা দিয়ে রেখেছিল যে আমরা জিতলে 3,000 টাকা করে দেব। সেটার একটা বড় ইম্প্যাক্ট আমার মনে হয় পড়েছে। তিন নম্বর যেটা, যেটা আদি অকৃত্রিম আসামের রাজনীতিতে গত 40 বছর ধরে চলছে, সেটা হচ্ছে যে আমরা বিদেশি খেদাবো, বিদেশি তাড়াবো আমরা। হ্যাঁ, সেটা বিদেশির সংজ্ঞাটা পাল্টেছে। তার আগে 2016 যখন বিজেপি প্রথমবার ক্ষমতায় এলো, তখনও কিন্তু সেখানে বলা হয়েছিল সরাইঘাটের শেষ রণ, মানে সেখানে মোগলকে বলা হয়েছিল, কিন্তু সেটা এখন ট্রান্সফার হয়ে সরাসরি মিয়াতে চলে এসছে। এবং স্পেসিফিক্যালি বলা হচ্ছে যে বঙ্গীয় মূলের যারা মুসলিম তারাই আগ্রাসন করে নিচ্ছে। হ্যাঁ, এইটা যেটা অসমীয়া জাতীয়তাবাদ, যেটা সেটা কিন্তু মূলত ছিল ভাষিক জাতীয়তাবাদ,
1: এখন এটা ধর্মীয়,
0: সেটা এখানে ধর্মীয় জাতীয়তাবাদ, যেটা রাষ্ট্রবাদ যেটাকে বলা হচ্ছে, সেটা কিন্তু আসামে বিজেপি বা সংঘ পরিবার যদি আমরা বলি, সেটা কিন্তু ওরা মানে ইমপ্লিমেন্ট করে দিতে সফল হচ্ছে। এটা একটা কিন্তু, এই যে তিনটে জিনিস, এই তিনটেকে কাউন্টার করার মতো, হ্যাঁ, এই তিন গগৈর কোন নেগেটিভ তারা তৈরি করতে পেরেছেন বলে আমার মনে হয়নি।
1: তাদের কিছুটা দিশেহারাও দেখি,
0: দিশেহারা মনে হয়েছে একদম শেষ মুহূর্তে অবধি। অখিল গগৈর সঙ্গে আতাত হবে কি না হবে, হবে কি না হবে, যে আমি বললাম যে কথাটা শুরুর দিকে যে একটা হ্যামলেটের মতো টু বি অর নট টু বি করেছেন, কেন গৌরব গগৈ সেটা করেছেন আমি বুঝতে পারিনি।
1: তবে তার মধ্যে রাজনৈতিক দলদের উত্থান এবং পতন একটা ভালো উদাহরণ হতে পারে। ইউডিএফ এক সময় রাজ্যে সাড়া জাগানো, ইউডিএফ যারা একসময় কিং মেকার হওয়ার স্বপ্ন পর্যন্ত দেখেছিলেন, তারা অদ্ভুতভাবে কিন্তু আসামের রাজনৈতিক যে যে পটভূমিকা, এটা থেকে কিন্তু এবার প্রায় নির্মূল হওয়ার পথে।
0: একটা জিনিস আমি একটু বলে নিচ্ছি এই ব্যাপারটাতে, ইউডিএফ এর প্রসঙ্গে, আসামে যে বিজেপি 2014 সাল থেকে আসামে বিজেপির উত্থানটা শুরু, যখন জাতীয় রাজনীতিতে যখন নরেন্দ্র মোদীর উত্থান, সেই সময় কিন্তু আসামেও বিজেপির উত্থানটা শুরু হয়েছে। যদিও 2014 থেকে এই যে 16 এই 2 বছর কিন্তু কংগ্রেসেরই সরকার ছিল, কিন্তু কংগ্রেসের সরকার সঙ্গে টলমলমান ছিল। এইটা আমি দেখেছি আমার চোখে, সেটা দুটো কারণ। আসামে বিজেপির এই যে ভাষিক জাতীয়তাবাদের জায়গা, যেখানে ধর্মীয় রাষ্ট্রবাদের, সেখানে দুটো ফ্যাক্টর আমার মনে হয়েছে কাজ করেছে। এক নম্বর হচ্ছে নরেন্দ্র মোদীর উত্থান। নরেন্দ্র মোদী একটা প্রবল পরাক্রমে নরেন্দ্র মোদীর উত্থানটা হয়েছে। 2 নম্বর হচ্ছেন কিন্তু আজমল। আজমলের একসঙ্গে 18টা 17টা আসন পেয়ে যাওয়া, সেটা সেই যে অসমীয়া জাতীয়তাবাদী যে শিবিরটা, তাদের কাছে এই বার্তাটাই দিয়েছে যে রাজনৈতিকভাবে এই বঙ্গীয় মূলের মুসলমানরাই আমাদের, তাদের আগ্রাসনের আমরা শিকার হচ্ছি।
1: মানে ওই যে তাদের যেটা জাতীয়তাবাদের মনোভাবের পরিবর্তন যেটা,
0: হ্যাঁ, আগে যেটা ছিল, স্যার যেটা বলেছেন যে মানে বাঙালি সম্পর্কে একটা অ্যালার্জি অসমীয়া জাতীয়তাবাদের মধ্যে সবসময় ছিল, সেটা ছিল কিন্তু সাংস্কৃতিক ক্ষেত্রে, সেটা ছিল শিক্ষার ক্ষেত্রে। আমরা যদি সার্বিকভাবে যদি ব্রহ্মপুত্র উপত্যকার জায়গাটা দেখি, বাঙালির কিন্তু সাংস্কৃতিক চর্চার, সাহিত্য চর্চার পরিসরটা ক্রমশই সংকুচিত হয়ে আসছে। বরাক উপত্যকায় তাও কিছুটা আছে, যেহেতু আমাদের এখানে বাঙালি সংখ্যাটা বেশি, কিন্তু উজান অসমে বা ব্রহ্মপুত্র উপত্যকায় সেটা এই পরিসরটাই সংকুচিত হয়ে আসছে। সেই জায়গায় কিন্তু অসমীয়া জাতীয়তাবাদী শিবির দেখছে যে আজমলের নেতৃত্বে যে সংখ্যালঘু সংগঠনটা উঠে আসছে, তারা আমাদের রাজনীতিটাকে আগ্রাসন করে নিচ্ছে। এই দুটো জিনিসের ফায়দা বিজেপি খুব সুন্দরভাবে নিয়েছে,
1: যেটা বিরোধী দল পারে,
0: যেটা বিরোধী দল পারে।
2: আমি কিন্তু এখানে আরেকটা জিনিস যোগ করতে চাই, কংগ্রেসের সাংগঠনিক অনেক দুর্বলতা রয়ে গেছে। আমরা যদি ঐতিহাসিকভাবে দেখি, কংগ্রেস কিন্তু সবসময়ই রুলিং পাওয়ারে ছিল। যখনই ক্ষমতা থেকে ওরা সরে যায়, ওদের মাঝে একটা ডিসঅর্গানাইজেশন চলে আসে, ওরা ওই দলে ঢুকে ওই দলে ঢুকে। আসামে কংগ্রেসের কিন্তু তাই ঘটছে। কংগ্রেস অনেক নেতা, একসময়ের প্রেসিডেন্ট বোধহয় ওই যে ভুবনেশ্বর কলিতানন্দ, উনি বিজেপিতে চলে গেলেন, এইভাবে অনেক নেতা চলে
1: গেছেন,
2: তার আগে কে একজন ইয়ে ছিলেন, প্রেসিডেন্ট ছিলেন,
0: অনেক অনেক
1: অনেকজন গেছেন,
2: অনেক
0: শেষ করে
2: তাছাড়া।

0: এটা গ্রাসরুট লেভেলে কংগ্রেসের কোন ক্যাডার কতটুকু এখন বর্তমানে আমার যথেষ্ট সন্দেহ আছে।
1: তার মানে আপনি যেটা বলতে চাইছেন যে ডিসইন্টিগ্রেটেড
0: পার্টি হয়ে গেছে প্রথম কথা, উল্টো দিকে বিজেপির কিন্তু আরএসএস, যেটা আরএসএস কিন্তু মানে বিজেপিকে অনবরত সমর্থন যুগিয়ে যাচ্ছে সব সময়, অনেক সময় তো বিরোধিতা করছে কিন্তু গ্রাসরুট লেভেলে ইলেকশন বা ওইসব ব্যাপারে আরএসএস বিজেপিকে সমর্থন যুগিয়ে যাচ্ছে, এইটা একটা ফ্যাক্টর বিজেপির এই যে মানে সাফল্য, সাফল্যর পিছনে। আর কংগ্রেসের ডিসঅর্গানাইজেশন, ডিসইন্টিগ্রেশন বা ওদের নিজেদের মাঝে খাওয়া খাওয়াই যেটা, একজনের পেছনে আরেকজনের ছুরি মারা, সেটাও কিন্তু আরেকটা ফ্যাক্টর
1: না। তার মানে আপনার কথা থেকে যেটা এটাই তো প্রতীয়মান হচ্ছে যে কংগ্রেসটা তাহলে কি স্বাধীনতার পর থেকে যে দীর্ঘতম সময়ে যারা শাসন ক্ষমতায় ছিল তারা কি শাসন কেন্দ্রিক দলই বলতে চাইছে?
2: শাসন কেন্দ্রিক দল
0: আপনি বলতে পারেন ইন্দিরা গান্ধীর উত্থানের পর থেকে কংগ্রেস অর্গানাইজেশন বা অতুল কোহলি বলেছিলেন ডি ইনস্টিটিউশনালাইজেশন, যত ইনস্টিটিউশন ছিল সব ইনস্টিটিউশনকে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হয়েছে, কংগ্রেস সংগঠন হিসেবে কংগ্রেস সংগঠনকে ভেঙে দেওয়া হয়েছে অলমোস্ট, মানে ইন্দিরা গান্ধীর সময় থেকে শুরু করে কংগ্রেসের ইলেকশন কভার হয়েছে, সাংগঠনিক ইলেকশন, গ্রাসরুট লেভেলের নেতা কজন উঠে এসছেন, হ্যান্ড পিক পিপুল, কিন্তু অকুপাইডা কি পজিশন, কাজে এই যে ব্যাপার যেটা সেটা কংগ্রেসকে অনেকভাবে দুর্বল করে দিয়েছে। মানে গ্রাসরুট লেভেলে কংগ্রেসের অনেকটা সম্পর্কহীন বলতে পারেন, অর্গানাইজেশন আছে কিন্তু কোনো নেতা নেই,
2: কোনো নেতা নেই।
1: এবং এখানের মধ্যে
2: এখানে বিজেপির যদি আমরা উল্টো দিক থেকে দেখি, বিজেপির একদম বুথ লেভেল থেকে তাদের অর্গানাইজেশন শুরু হয়েছে, যে পৃষ্ঠা প্রমুখ, সেটা একটা অত্যন্ত একটা মানে ভালো একটা তাদের সিস্টেম, সেই পৃষ্ঠা প্রমুখ দিয়ে কিন্তু তাদের জনসংযোগটা চলে। এবং দ্বিতীয়ত আরেকটা জিনিস যেটা ধরুন যেগুলো গভর্নমেন্ট যেগুলো স্কিম ধরুন, যেমন ধরুন এই যে কোভিডের সময় বিনামূল্যে চাল দেওয়া, যেটা এইটা মানে আমি বলতে বাধ্য হচ্ছে এই কথাটা যে এটা কংগ্রেস আমলে হলে যে সুবিধা প্রাপক যিনি বেনিফিশিয়ারি তার হাতে কতটুকু পৌঁছতো সেটা নিয়ে সন্দেহ আছে। কিন্তু আমি এখানে আমার পাড়াতে যারা যেসব মহিলারা বাড়িতে পরিচারিকার কাজ করতে আসেন বা আমাদের পাড়াতে যারা ফেরিওয়ালারা আসেন তাদের সঙ্গে আমি নিয়মিত কথা বলি, তারা কিন্তু এই কথাটা বারবার বলে যে আমাদের বাড়িতে এনে দিয়ে যায় জিনিসটা বিজেপির। এই যে একটা জিনিস বিজেপির আমার কাছে খুব লক্ষণীয় মনে হয়েছে যে বিজেপির যে তৃণমূল স্তরের যারা কর্মী তারা অসম্ভব ডেডিকেটেড, অসম্ভব সৎ তারা, হ্যাঁ, এবং বিজেপির যে উপরের মহলটা যেটা যারা ফেস বিজেপির তারা এতটাই স্ট্রং, এই দুটোর যে মেলবন্ধন, এই দুটো মধ্যেখানিক প্রার্থী কে হয়েছে সেটা কিন্তু আর ফ্যাক্টর না, কিন্তু সাংগঠনিকভাবে বিজেপি এগিয়ে থাকে। আজকে শিলচরে রাজদীপ রায় জিতছেন, সে জায়গায় যদি অন্য কেউ হতো তাহলেও কিন্তু বিজেপি অ্যাডভান্টেজ পজিশনেই থাকতো বরাবর।
1: আচ্ছা, এখানে এখানে আমার আরেকটা জানার ইচ্ছে হচ্ছে, তুমি যে কথাটা বললে সর্বাংশ সত্য, কিন্তু এই যে একটা ব্যাপার যে কে দাঁড়াচ্ছেন সেটা বড় কথা নয়, প্রকৃত গণতন্ত্রের পক্ষে কি এটা খুব স্বাস্থ্যকর? আমি তো আমার প্রতিনিধি নির্বাচিত করছি, আমি তো কোন দলকে দিচ্ছি না, আমি ব্যক্তিকে দিচ্ছি, ভারতীয় গণতন্ত্রে এইটাই নিয়ম। কিন্তু এটাকে পরিবর্তিত রূপে আজকে এখানে এসে দাঁড়িয়েছে যে দল নির্বাচিত হচ্ছে, ব্যক্তি বড় নয়, এটা কি খুব একটা স্বাস্থ্যকর?
2: স্বাস্থ্যকর না অস্বাস্থ্যকর সেটা একটা বড় বিতর্কের ব্যাপার, কিন্তু সেখানে নরেন্দ্র মোদী, স্বয়ং নরেন্দ্র মোদী এসেও বহুবার বলেছেন যে আমাকে ভোটটা দাও,
1: তাই
0: পশ্চিমবঙ্গে যেটা বলে
2: পশ্চিমবঙ্গে বলেছেন
0: আমাকে নম্বরটা আসনে আমি আমাকে ভোট দাও,
2: হ্যাঁ আমি, সেটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, হ্যাঁ, যে 294 আসনে আমি
1: প্রার্থী, উনিও বলেছেন,
2: উনিও বলেছেন। এবং আমি একটা জিনিস মানে এতদিন ধরে দেখছি, যেটা আসামে দুজন লোককে দেখে কিন্তু ভোটটা হচ্ছে, বিজেপির ভোটটা পড়ছে, কেন্দ্রে নরেন্দ্র মোদী এবং আসামে হিমন্ত বিশ্ব শর্মা, এটা কোনো মতে আর অস্বীকার করা যাবে না এখন জিনিসটা।
1: এবং যতদিন পর্যন্ত না বিরোধী কোন দল তাদের সমপর্যায়ের কাউকে
2: দাঁড় করাতে পারবে
1: ততদিন সম্ভবত তাদের স্বপ্ন অধরাই থেকে যাবে,
2: অধরাই থেকে যাবে। এই যে জিনিসটা হয়েছে এটা কিন্তু বিজেপি একদিনে অর্জন করেছে তা কিন্তু
1: দীর্ঘদিনের,
2: কংগ্রেসের বা বিরোধীদের মধ্যে সেই ধৈর্যটুকু আছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে কিন্তু ছিল, কিন্তু এইটা মমতা বন্দ্যোপাধ্যায় আজকে হেরে যেতে পারেন কিন্তু তাকে এই জিনিসটা তো মানতে হবে যে একজন মহিলা একা লড়াই করে এটা সিপিএম এর বামফ্রন্টের মধ্যে একটা রেজিমেন্টেড পার্টিকে
1: 34 বছর
2: পর তিনি বলতে গেলে একাই তিনি হারিয়ে দিয়েছেন, একা হারিয়ে দিয়েছেন। এবং সেটা বিজেপির পশ্চিমবঙ্গে বিজেপির যিনি রাজ্য সভাপতি তার সেদিন আমি একটা ইন্টারভিউ দেখছিলাম শমিক ভট্টাচার্য, সেখানে তিনি বারবার বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা সম্মান করি এর জন্য, অতীতের মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা সম্মান

0: করি। হ্যাঁ, তো
1: এই ব্যাপারটাই যে ব্যক্তিগত কথা, কিন্তু কথাটা হলো সুস্থ গণতন্ত্রের জন্য। তো
0: আমি আরেকটা জিনিস একটু বলি কথাটা, এই যে শিলচরের 9 এপ্রিল ইলেকশনটা হলো, তারপরে একটা ঝড় বৃষ্টি বেশ কিছু
1: হয়েছে, অসময়ে ঝড় বৃষ্টি,
0: অসময়ে ঝড় বৃষ্টি হয়েছে। আমরা কিন্তু মানে কংগ্রেসের প্রার্থীদের তখন আর মানে ওরা বুঝে গেছেন, আমরা আমাদের এলাকার কথা বলছি, যে তাদের যে
1: সম্ভাবনা কম,
0: তাদের কিন্তু মানুষের পাশে গিয়ে দাঁড়াতে দেখিনি, যেটা কংগ্রেসের আমরা শেষ দেখেছিলাম সন্তোষ মোহন দেবের মধ্যে, যিনি হারার পরেও কিন্তু মানুষের পাশে
1: গিয়ে
0: দাঁড়াতেন।
1: ঠিক আছে, তাহলে একটা টেলিফোন, একটা টেলিফোন এসছে আমাদের প্রতিনিধির কাছ থেকে, আগে শুনে নি, ওটা করিমগঞ্জ থেকে এসছে, মানে শিবভূমি থেকে এসছে, আমরা দেখে নি ওকে কি জানা যায়। হ্যালো হ্যালো হ্যালো, ঠিক আছে, তাহলে একটা টেলিফোন, একটা টেলিফোন এসছে আমাদের প্রতিনিধির কাছ থেকে, আগে শুনে নি, ওটা করিমগঞ্জ থেকে এসছে, মানে শিবভূমি থেকে এসছে, আমরা দেখে নি ওকে কি জানা যায়। হ্যালো হ্যালো হ্যালো হ্যালো হ্যালো, সম্ভবত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে এই মুহূর্তে, আবার যোগাযোগ হলে আমরা কথা বলে নেব। তো এই মুহূর্তে যে একটা দুটো খবর আছে আমাদের কাছে, আমরা জানিয়ে দিতে চাই শ্রোতা বন্ধুদেরকে, যে হাইলাকান্দি আসনে দ্বাদশ রাউন্ডের গণনার পর বিজেপি প্রার্থী ডক্টর মিলন দাস 13,595 ভোটে কংগ্রেস প্রার্থী রাহুল রায় থেকে এগিয়ে আছেন। এই আসনে বিজেপি প্রার্থী ডক্টর দাস এখন পর্যন্ত পেয়েছেন 52,759 ভোট, আর কংগ্রেস প্রার্থী রাহুল রায় পেয়েছেন 39,164 ভোট। এছাড়া অন্যদিকে আলগাপুর কাটলিছড়া আসনে দশম রাউন্ডের গণনা শেষ হয়েছে এবং তারপর কংগ্রেস প্রার্থী জুবের এনাম মজুমদার 58,424 ভোটে অসম গণ পরিষদ দলের প্রার্থী জাকির হোসেন লস্কর থেকে এগিয়ে আছেন। জুবের এনাম মজুমদার কংগ্রেসের এখন পর্যন্ত পেয়েছেন 72,840 ভোট এবং অসম গণ পরিষদ দলের প্রার্থী জাকির হোসেন লস্কর পেয়েছেন 14,416 ভোট। এ তো গেল হাইলাকান্দি জেলার সর্বশেষ পরিস্থিতি। তো আমরা আলোচনা চালিয়ে নিয়ে যাচ্ছি। অরিজিৎ,
2: আপনি যেটা বলছিলেন আগে, যেটা বলছিলেন যে
0: আমি মধ্যখানে একটা তথ্য আমি পেয়েছি, আমি একটু শেয়ার করে দিচ্ছি, সেটা হচ্ছে গিয়ে কাটিগড়া চতুর্থ, কাটিগড়া কিন্তু কাউন্টিংটা খুব স্লো হচ্ছে, জানি না ঠিক কেন সেটা হচ্ছে, এখন পর্যন্ত চতুর্থ রাউন্ডের পর বিজেপির কমলাক্ষ দে প্রকাশিত পেয়েছেন 25,234 ভোট এবং কংগ্রেসের অমরচাঁদ জৈন পেয়েছেন 13,401 ভোট,
1: 12,000 ভোটের মতো পার্থক্য রয়ে গেছে। ঠিক আছে, আমরা আবার যোগাযোগ হয়েছে শিবভূমি জেলার সঙ্গে, আমাদের প্রতিনিধির সঙ্গে আমরা কথা বলে নি। হ্যালো হ্যালো হ্যালো হ্যালো,
3: দ্য পারসন ইউ আর কলিং,
1: হ্যালো হলো না,
0: শ্রীভূমিটা বারবার কেটে যাচ্ছে,
1: বারবার কেটে যাচ্ছে, বারবার আমরা চেষ্টা করব আবার, দেখা যাক ওখানে কি পাওয়া যায়। হ্যাঁ,
2: যে কথা আদিত্য যেটা বলেছিলেন তার সঙ্গে আমি আরেকটু যোগ করব, যে ওই যে ব্যক্তিকেন্দ্রিক ব্যাপারটা যেটা বলেছিলেন, যে ব্যক্তি দল থেকে উঠবে কিনা, যেমন মোদী বলছেন আমি 294 কেন্দ্রের প্রার্থী, মমতা বলছেন আমাকে ভোট দিন, সেটা কিন্তু ভারতবর্ষে দেখবেন আপনি শুধু মোদী বা মমতা বা হিমন্ত শর্মা ওরাই বলছেন না, তার আগেও ইন্দিরা গান্ধী বলুন বা সেই চলে এসছে, সেটা বোধ হয় কিছুটা আমাদের মজ্জাগত মানে ভারতীয়দের সংস্কৃতির অঙ্গ, আমরা ব্যক্তি বুঝাই বিশ্বাস, পার্সোনালিটি কার্ড ডেভেলপ করে, যিনি প্রধানমন্ত্রী হন যিনি মুখ্যমন্ত্রী হন ওনাকে আমরা সর্বশক্তিমান মনে করতে শুরু করি। আপনি যদি বলেন যে গণতন্ত্রের জন্য প্রয়োজন না এইটা গণতন্ত্রের ক্ষতিকর, সেটা গণতন্ত্রের স্পিরিটের সঙ্গে সেই জিনিসটা যায় না, ব্যক্তি বোঝা গণতন্ত্রের সঙ্গে খাপ খায় না, যদিও সর্বত্রই দেশে আপনি বিশ্বের যে কোনো দেশেই দেখুন কিছু না কিছু আছে সেই ব্যক্তি বোঝা, আপনি আমেরিকাতে দেখুন এখন ট্রাম্প, কিন্তু ওদের একটা সীমা আছে, একটা পয়েন্টে ট্রাম্পের বিরোধিতা ওরা করে। আমাদের দেশে যেটা আমি অন্তত আমার অভিজ্ঞতা তাই বলে, যিনি প্রধানমন্ত্রী আসনে বসেছেন, মুখ্যমন্ত্রী আসনে বসেছেন, আমরা ওনাকে পূজা করতে শুরু করি। সে মোদী বলুন আর ইন্দিরা গান্ধী বলুন আর হিমন্ত বিশ্ব শর্মা বলুন, ইন্দিরা গান্ধীকে আসামেরই একজন কংগ্রেস প্রেসিডেন্ট বলেছিলেন ইন্দিরা ইজ ইন্ডিয়া, ইন্ডিয়া ইজ ইন্দিরা। আজকে মোদীকে সেই করছি আমরা, সেটা আমাদের সংস্কৃতির অঙ্গ বোধ হয় আমার মনে হয়।
1: হ্যাঁ, সেটা রাজনৈতিক তত্ত্বের দিক দিয়ে, কেতাবি তত্ত্বের দিক দিয়ে হয়তো ঠিক খাপ খায় না, কিন্তু বাস্তবে ভারতবর্ষের রাজনীতিতে এটাই চলে আসছে।
2: না, বাস্তবে তাই চলে আসছে, আমি সেটাই বলতে চাই যে আমাদের মানে ধরুন আমাদের হেরিটেজ, আমাদের ট্রেডিশনের অঙ্গ।
0: এটা যে শুধু এইগুলো না, দক্ষিণের যে দলগুলো সেগুলো কিন্তু একটা ব্যক্তির ফেস দেখে কিন্তু দলটা তৈরি হয়েছে।
1: সেই সেই সেই আজকে তামিলনাড়ুতে, এই মুহূর্তে তামিলনাড়ুতে লড়াই চলছে টিভিকে, বিজয়ের টিভিকে সঙ্গে। বিজয়ের টিভিকে কিন্তু নতুন প্রতিষ্ঠিত,
0: একদম নতুন
1: সদ্য প্রতিষ্ঠিত দল,
2: প্রথম ইলেকশন লড়ছে।
1: হ্যাঁ, এবং সুপারস্টার তিনি কিসের, চলচ্চিত্র ক্ষেত্রে, রাজনীতির সঙ্গে তেমন সম্পর্ক কিন্তু তার ছিল না। তো সেই ক্ষেত্রে আমরা দেখছি তিনি কিন্তু প্রায় সরকার বানানোর আশেপাশেই চলে এসেছেন। এআইএডিএমকে বা ডিএমকে

0: যারা এতদিন ক্ষমতা ভাগাভাগি করছিল, একবার ডিএমকে একবার, তারাও কিন্তু ব্যক্তি প্রতিষ্ঠিত দল
1: এবং রামারাও,
0: হ্যাঁ এন টি রামারাও অন্ধ্রপ্রদেশে
1: এমজিআর থেকে শুরু হয়েছিল,
0: এমজিআর থেকে সেটা শুরু হয়েছিল,
1: তারপর জয়ললিতা,
0: জয়ললিতা, হ্যাঁ তো দক্ষিণেও সেই ব্যাপারটা, উত্তরেও ধীরে ধীরে সেই ব্যাপারটাই চলে আসছে, মানে সর্বভারতীয় একটা চরিত্র লাভ করছে এই ব্যাপারটা। এটা কিন্তু একটা লক্ষণীয় ব্যাপার ভারতীয় রাজনীতি নিয়ে যারা গবেষণা করছেন, পড়াশোনা করছেন,
1: বরঞ্চ বিজেপির ক্ষেত্রে কিন্তু আবার এটা ব্যতিক্রমও দেখা যায়। হ্যাঁ যেমন মধ্যপ্রদেশের যিনি মুখ্যমন্ত্রী হয়েছেন, বর্তমান যিনি মুখ্যমন্ত্রী,
0: শিবরাজ সিং পাতিলকে
1: চৌহানকে, তারপর রাজস্থানে যিনি হয়েছেন, আমরা চট করে কিন্তু তাদের নামটা আমরা বলার সময় লেগে যায়,
0: ওড়িশাতে,
1: ওড়িশাতে যিনি
0: মোহনচরণ মাঝি,
1: মহারাষ্ট্রে শুধু দেবেন্দ্র ফড়নবীশ অনেকদিন ধরে আমাদের পরিচিত, কিন্তু বাকিগুলোতে কিন্তু বিজেপি কিন্তু সেখানে ব্যক্তি দেখেনি, তাদের ব্যক্তি সেই একজনই নরেন্দ্র মোদী, অমিত শাহ, এই দুজনের হাতেই পুরোপুরি দলটা রয়েছে এবং সুরক্ষিতই রয়েছে বলে
0: এখন পর্যন্ত সুরক্ষিত রয়েছে, ভবিষ্যতে
1: ভোটে আমরা প্রতিফলন সেটাই দেখতে পাচ্ছি।
0: হ্যাঁ তো এই যে ব্যাপারটা, এই যে আমরা যেটা বলছিলাম যে শক্তিশালী বিরোধী দল, একটা ব্যাপার হয়েছে এদের সর্বভারতীয় ক্ষেত্রেই, বা এই যে আজকে যেখানে পাঁচটা রাজ্যে নির্বাচনের ভোট গণনা চলছে, সেখানেও যে পরিস্থিতি দাঁড়াচ্ছে তাতে কিন্তু মনে হচ্ছে না যে শক্তিশালী বিরোধী বলে রাজ্য বিধানসভায় কিছু থাকবে
1: না। এইবার তো বোধহয় আরো খারাপই হবে, মানে আসামের ক্ষেত্রে যদি ধরি,
0: হ্যাঁ
1: হ্যাঁ আসামের ক্ষেত্রে হিমন্ত বিশ্ব শর্মা যেটা বলেছেন সেদিকেই যাচ্ছে, যে ১০০টা মতো সিট এনডিএ জোট পেয়ে যাবে,
0: তাই দেখা যাচ্ছে,
1: তাই দেখা যাচ্ছে,
0: হ্যাঁ
1: তার মানে মাত্র ২৬ জন বিরোধী থাকছে। হ্যাঁ তো এটা তো গণতন্ত্রের জন্য তো কখনোই শুভ হতে পারে না,
0: পারে না সেটা।
2: আপনি এখানে আর একটা জিনিস আপনি দেখুন, আপনি প্রথম প্রশ্ন করেছিলেন যে সেই তাত্ত্বিক ব্যাপারটা,
0: হ্যাঁ করেছিলাম,
2: কারণ তত্ত্বগতভাবে কিন্তু তাই বলা হয় যে বিরোধী দল তখনই আসবে যদি পার্টিগুলোর দলগুলোর কোনো প্রোগ্রাম থাকে, নিজস্ব কর্মসূচি থাকে, মানে কর্মসূচি যদি না থাকে, ক্লিয়ার কাট কর্মসূচি না থাকলে দল দাঁড়াতে পারে না। আমাদের কংগ্রেস বলুন, বিজেপি বলুন, কার কী কর্মসূচি, কংগ্রেসের কর্মসূচি থেকে আপনি বিজেপির কর্মসূচি খুব বেশি পৃথক করতে পারবেন কি? পারবেন না। কংগ্রেস বলছে সেকুলার, বা মানে আপনি ইন্ডিয়া জোট যদি বলেন সেকুলার পলিটিক্স, বিজেপি বলছে হিন্দু পলিটিক্স, কিন্তু সময় মতো কংগ্রেস কি নন সেকুলার হচ্ছে না? এই প্রশ্নটা বিশাল আকারে দেখা দেবে, কারণ আপনি আসামের ক্ষেত্রে না, আপনি সর্বভারতীয় ক্ষেত্রে দেখবেন, মানে অপোজিশন ইজ কি বলবো আমি, অপোজিশন যে শাসক দল, শাসক দলের ভেতরেই অপোজিশনকে খুঁজে পাবেন, আর অপোজিশনের ভেতরে শাসক দলকে খুঁজে পাবেন,
0: তার মানে মৌলিক
2: কন্টিনিউয়াস ইন্টারঅ্যাকশন হচ্ছে। দেখুন কংগ্রেস থেকে বেরিয়ে বিজেপিতে যাচ্ছে, বিজেপি থেকে
0: না, তার মানে আপনি যেটা বলতে চাইছেন যে মৌলিক চরিত্রে খুব একটা ফারাক থাকছে না,
2: মৌলিক চরিত্রে ফারাক হতে গেলে আপনার কার্যসূচির মানে কর্মসূচির
0: নির্দিষ্ট কর্মসূচি
2: থাকতে হবে, প্রোগ্রাম থাকতে হবে, আইডিওলজি থাকতে হবে। আইডিওলজিটা কি আমাদের, প্রোগ্রামটা কি দলগুলোর? বিজেপির আইডিওলজি বলছে ভারতীয়
0: রাষ্ট্রবাদ
2: বা ভারতীয়, কংগ্রেস বলছে আমরাও রাষ্ট্রবাদী কিন্তু আমরা সেকুলার, আমরা এই হিন্দুত্ব এইগুলোতে বিশ্বাস করি না। তাই যদি হতো তাহলে বিজেপি থেকে কংগ্রেসে মেম্বার কি করে নেওয়া হয় এবং কংগ্রেস থেকে বিজেপিতে কি করে নেওয়া হয়, ইন্টারচেঞ্জ হচ্ছে মেম্বার। কোন একজন লেখক বলেছিলেন, নামটা আমার এখন মনে পড়ছে না, অপোজিশন ইন ইন্ডিয়া লিভস ভেরি মাচ উইদিন দ্য রুলিং পার্টি।
0: তার মানে ব্যাপারটা দেখা যাচ্ছে ঘুরে ফিরে সেই দাঁড়াচ্ছে ক্ষমতা কেন্দ্রিক রাজনীতি, একমাত্র লক্ষ্য ক্ষমতা, তার জন্য আদর্শবাদ বা দলীয় কর্মসূচি, সেগুলো পিছনে পড়ে যাচ্ছে। আরেকটা ব্যাপার রয়েছে জনসংযোগ। আমরা যেটা সাধারণত দেখি আমাদের এই অঞ্চলে, বিশেষ করে যে শাসক দলের বাইরে যারা বিরোধী দল, তারা কিন্তু যখন ক্ষমতায় থাকেন না, জনসংযোগের দিকটা কিন্তু পিছিয়ে যায়,
1: খুব পিছিয়ে যায়,
0: এবং তারা ভুলে যান যে আগামী নির্বাচনে তাদের যদি ঘুরে দাঁড়াতে হয় তাহলে তাদের মূল ভিত্তিটা হবে এই জনসংযোগ, নিবিড় জনসংযোগ।
1: আমি যখন মানে শিলচরে যখন সাংবাদিকতা শুরু করি, তিনজন প্রবাদ প্রতিম রাজনৈতিক নেতাকে আমি পেয়ে তখন দেখেছি, সন্তোষ মোহন দেব, কবীন্দ্র পুরকাস্তা এবং নুরুল হুদা, এবং তিনজনে কিন্তু হারতেও দেখেছি, তাদের হারার পরে কিন্তু তাদের জনসংযোগটা কিন্তু তারা নষ্ট করেননি কিন্তু। নুরুল হুদাকে তো আমরা বরাবর দেখতাম রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন তিনি, মানুষের সঙ্গে তাদের যোগাযোগটা ছিল, কিন্তু আজকালকার যাই না, এখন যেটা আমরা

0: আমাদের আমরা সবাই এখন রিল দেখাতে অভ্যস্ত হয়েছি, এবং সেটা পরিসংখ্যান বলছে যে আমাদের মনসংযোগটা নাকি 18 সেকেন্ডের বেশি থাকে না, একটা দেখে আমরা পাল্টে যাই
1: পাল্টে যাই।
0: আমার মনে হয় রাজনৈতিক নেতারা বোধ অতি মানে বিরোধী রাজনৈতিক নেতারা বোধ তারা বোধ খুব বেশি করে বোধ রিল দেখায় আগ্রহী হয়েছে, তাদের মধ্যে যে যে কন্টিনিউয়াস যে প্রসেসটা কোন ধৈর্যটা দেখা যাচ্ছে না কিন্তু।
1: অরিজিৎ, আমি বলছি যে তুমি যে কথাটা বললে যে বিরোধী রাজনৈতিক নেতাদের মধ্যে তাগিদটা দেখা যাচ্ছে না, শাসক দলের বা যারা ক্ষমতাসীন তাদের মধ্যে কতটুকু
0: কিন্তু আপনার একটা জিনিস দেখতে হবে যে বিজেপি যখন শুরু করেছিল অটল বিহারী বাজপেয়ী এবং লালকৃষ্ণ আদবানির হাত দিয়ে, তখন দুটো মাত্র তাদের ইয়ে ছিল, দুজন মাত্র আসন ছিল, সেই জায়গা থেকে কি নিরলস ভাবে আডবাণী এবং বাজপেয়ী কাজ করেছেন সেটা তো মানতেই হবে। আজকে তো তারাই ভিত্তিপ্রস্তরটা স্থাপন করে দিয়েছেন, সেই আইডিওলজি তারা এটা নিয়েছেন, তারা এটা খুব স্ট্র্যাটেজিক্যালি নিয়েছেন, যেহেতু কংগ্রেসের বিরুদ্ধে একটা তোষণের একটা রাজনীতি অভিযোগ মানুষের মধ্যে ক্রমশ
1: বিশ্বাসযোগ্যতা
0: পেয়ে যাচ্ছিল, শাহবানু মামলা থেকে আরম্ভ করে বাবরি মসজিদ নানা রকমের সেই ইতিহাস রয়েছে আমরা জানি সবাই। সেই জায়গাটাকে ভাঙতে গেলে তাদের একটা প্রতীকের দরকার ছিল, সেই প্রতীকটা তারা রাম মন্দির দিয়ে একটা প্রতীক তারা নিয়েছেন, নিয়ে সেটা দিয়ে তারা ক্ষমতায় এসেছেন। কিন্তু তারপরে কিন্তু তারা যেটা বলছেন, তার যেটা স্লোগান ছিল সুশাসন দেব, সেটা কিন্তু তারা দিতে পেরেছেন, কিন্তু এটা অন্তত
1: অনস্বীকার্য,
0: কারণ এখন পর্যন্ত এন্টি ইনকাম্বেন্সিটা মাথা চালা দেয়নি,
1: কোথাও দেয়নি,
0: কোথাও দেয়নি,
1: বিজেপি শাসিত রাজ্যে তেমন দেখা যাচ্ছে না বা কেন্দ্রেও দেখা যাচ্ছে না। আচ্ছা, এই ফাঁকে শ্রীভূমি জেলার কিছু খবর আমাদের কাছে চলে এসেছে, ওটা জানিয়ে দিতে চাই। পাথারকান্দি বিধানসভা কেন্দ্রে একাদশ রাউন্ড গণনা শেষে বিজেপি প্রার্থী কৃষ্ণেন্দু পাল 31,444 ভোটে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেস প্রার্থী কার্তিক সেনা সিনহা থেকে এগিয়ে রয়েছেন। কৃষ্ণেন্দু পাল ভোট পেয়েছেন এখন পর্যন্ত 60,042, আর কংগ্রেস প্রার্থী কার্তিক সেনা সিনহা পেয়েছেন 28,598 ভোট। উত্তর করিমগঞ্জ আসনে দশম রাউন্ডের গণনা শেষে কংগ্রেস প্রার্থী জাকারিয়া আহমেদ 13,995 ভোটে এগিয়ে আছেন। কংগ্রেস প্রার্থী জাকারিয়া আহমেদ এখন পর্যন্ত পেয়েছেন 52,924 ভোট, আর ওই আসনে বিজেপি প্রার্থী সুব্রত ভট্টাচার্য এখন পর্যন্ত পেয়েছেন 38,929 ভোট। রামকৃষ্ণনগর বিধানসভা আসনের দশম রাউন্ডের গণনার শেষে বিজেপি প্রার্থী বিজয় মালাকার 34,766 ভোটে এগিয়ে আছেন। এখানে বিজয় মালাকার পেয়েছেন 63,554 ভোট, আর কংগ্রেসের সুরুচি রায় পেয়েছেন 28,788 ভোট। আপাতত এতটুকুই রয়েছে, তিনটির খবর আমরা জানলাম, দক্ষিণ করিমগঞ্জের খবর এখানে নেই, আশা করছি।
0: আমি একটু ইয়ের ব্যাপারটা বলি, যে পাথারকান্দির যে কংগ্রেসের যিনি প্রার্থী কার্তিক সেনা সিনহা, তাকে কংগ্রেস কেন প্রার্থী করলো?
1: তিনি কিন্তু বিজেপি বিধায়কও ছিলেন,
0: তিনি বিজেপি বিধায়ক ছিলেন, তারপর আপনাদের মনে আছে নিশ্চয়ই যে রাজ্যসভা নির্বাচনে তিনি সেই হিমন্ত বিশ্ব শর্মা তাদের গাড়ি চালিয়ে কংগ্রেসের,
1: ওরা কংগ্রেস প্রার্থীর পক্ষে ভোট দিয়েছিলেন,
0: তারপর তারা কংগ্রেসে, তিনি কংগ্রেসে গেলেন, সেখানে হেরে তিনি কিছুদিন ইউডিএফ ও ছিলেন। সেই কার্তিক সেনা সিনহাকে কংগ্রেস এবার প্রার্থী করলো, হ্যাঁ, সেটার কারণটা কি? একটা কারণ এটা হতে পারে যে কোনো প্রার্থী তারা খুঁজে পাচ্ছিল না সেখানে, কৃষ্ণেন্দু পালের মতো একজন নেতার বিরুদ্ধে তারা কোনো প্রার্থী খুঁজে পাচ্ছিল না, একজন প্রাক্তন বিধায়ক রয়েছেন এবং তিনি যথেষ্ট বিত্তশালী হতে তার জন্য তাকে নেওয়া হয়েছে। কিন্তু কার্তিক সেনা সিনহা কি করলো? কার্তিক সেনা সিনহা টিকিট পাওয়ার পর একদিনের জন্য শ্রীভূমির যেটা কংগ্রেস কার্যালয় যেটা, সেটাতে পা দেননি তিনি। টিকিট পেয়ে তিনি বাইপাস ধরে পাথারকান্দি চলে গেছেন। কংগ্রেসের সংগঠনের সঙ্গে তার কোন রকমের যোগাযোগ ছিল না, যেহেতু পাথারকান্দিতে একটা বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজের একটা বড় ভোট রয়েছে, কংগ্রেস হয়তো সেই অঙ্ক থেকেই সেটা দিয়েছে। কিন্তু এটা আমি বলবো যে কংগ্রেসের খুব অপরিণামদর্শী একটা
1: সিদ্ধান্ত ছিল।
0: এবং কার্তিক সেনা সিনহা পাথারকান্দিতে আজকাল থাকেনই না তিনি, তাকে হঠাৎ তুলে এনে কংগ্রেসের উপর চাপিয়ে দেওয়া, এই যে জিনিসগুলো আমি ঠিক বুঝতে পারিনি কংগ্রেস কেন এই জিনিসগুলো করেছে, কোনো হোমওয়ার্ক গ্রাউন্ড ওয়ার্ক ওরা করেছে কিনা আমার খুব সন্দেহ আছে।
1: আচ্ছা অরিজিৎ, তারপর কাছাড় জেলার কিছু তথ্য আমাদের হাতে এসে পৌঁছেছে, সেখানে দেখা যাচ্ছে যে নবম রাউন্ডের গণনার শেষে শিলচর আসনে বিজেপি প্রার্থী রাজদীপ রায় 46 ভোটে কংগ্রেস প্রার্থী অভিজিৎ পালের

0: থেকে এগিয়ে রয়েছেন। ডাক্তার রাজদীপ রায় এখন পর্যন্ত পেয়েছেন 53,504 ভোট, আর কংগ্রেসের অভিজিৎ পাল পেয়েছেন 26,457 ভোট। লক্ষ্মীপুর আসনে বিজেপি প্রার্থী কৌশিক রায় বিশাল ব্যবধানে এখনই এগিয়ে গেছেন। চতুর্দশ রাউন্ডের গণনা ওখানে সমাপ্ত হয়েছে এবং তারপর কৌশিক রায় তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের ডক্টর শান্তিকুমার সিংহের থেকে 59,387 ভোটে এগিয়ে আছেন। এখন পর্যন্ত শ্রী কৌশিক রায় পেয়েছেন 1,06,607 ভোট, আর ডক্টর সিংহ পেয়েছেন 24,048 ভোট। ধলাই আসনে একাদশ রাউন্ডের গণনার পর বিজেপি প্রার্থী অমিয়কান্তি দাস 22,655 ভোটের ব্যবধান তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধ্রুবজ্যোতি পুরকায়স্থ থেকে এগিয়ে আছেন। অমিয়কান্তি দাস পেয়েছেন 62,777 ভোট এবং ধ্রুবজ্যোতি পুরকায়স্থ পেয়েছেন 40,122 ভোট। উদারমন্ড বিধানসভা আসনে ত্রয়োদশ রাউন্ডের গণনার শেষে বিজেপি প্রার্থী রাজদীপ গোয়ালা তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের প্রার্থী অজিত সিং এর থেকে 37,285 ভোটে এগিয়ে আছেন। গোয়ালা পেয়েছেন 77,852 ভোট এখন পর্যন্ত, আর অজিত সিং পেয়েছেন 40,567 ভোট। তো এই এখন এতটুকুই আছে কাছাড়ের খবর। তো তুমি যে কথাটা বলছিলে, আমরা যেটা প্রথম থেকে যে মানে গতিতে এগিয়ে চলেছিল এখনো ঠিক ট্রেন্ড সেই একই রয়েছে, প্রায় চলে আসছে। মানে কাছাড়ের 6টি আসনে বিজেপি অগ্রগতি লাভ করেছে, পশ্চিমবঙ্গের খবর এই মুহূর্তে আমাদের কাছে নেই, কারণ আমরা এই আলোচনাটা মূলত কেন্দ্রীভূত রাখছি আসাম, বিশেষ করে বরাকর উপত্যকা নিয়ে। তো এই হলো কথা। তো অরিজিৎ, তুমি যে কথা,
1: আমি আরেকটা কথা বলি। বিজেপির এইবারের যে নির্বাচনটা আমি দেখলাম, মানে আমি একদম স্পেসিফিক্যালি কাছাড়ের কথা বলছি, কাছাড়ে বিজেপির মধ্যপ্রদেশের একজন রাজ্যসভা এমপি কবিতা পাতিদার এবং জম্মুর বিজেপির যিনি বিধায়ক সুনীল শর্মা, এই দুজন প্রায় আড়াই মাস শিলচরে ঘাঁটি গেড়ে
0: বসেছিলেন
1: এবং প্রতিদিন তারা ওয়ার্কারদের সঙ্গে কথা বলেছেন। হ্যাঁ, সোশ্যাল মিডিয়া তারা ফলো করেছেন, সোশ্যাল মিডিয়াতে কোন প্রার্থীর এগেনস্টে কি কথাবার্তা যাচ্ছে, কি রকম ট্রেন, সেটা প্রতিদিন তারা রিপোর্ট করেছেন। আমি এইরকম মানে গ্রাউন্ড ওয়ার্ক ওদের বিজেপির, সেটার সঙ্গে টেক্কা দেওয়াটা কিন্তু খুব মুশকিল। মানে অপোজিশনকে সেই রণকৌশল তৈরি করাটা কিন্তু খুব সহজ কথা নয়। কিন্তু
0: ঠিক বলেছো, ঠিক বলেছো, এবং কংগ্রেস এখানে মনে হচ্ছে শোচনীয়ভাবে ব্যর্থ হয়েছে,
1: শোচনীয়ভাবে ব্যর্থ হয়েছে।
0: আচ্ছা, অধ্যাপক ভট্টাচার্য একটু আগে জানতে চেয়েছিলেন পশ্চিমবঙ্গের খবরটা। তো পশ্চিমবঙ্গের খবর এই মুহূর্তে আমাদের হাতে যেটা আসছে নির্বাচন কমিশন সূত্রে, সেখানে দেখা যাচ্ছে যে ভারতীয় জনতা পার্টি এগিয়ে আছে 192টি এবং শাসক দল তৃণমূল কংগ্রেস এগিয়ে আছে 94টি আসনে। বিশাল ব্যবধান দেখা যাচ্ছে। এআইএসএফ বলে তাদের যেটা সদ্যগঠিত দল যারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে, তারা 2টি আসনে এগিয়ে আছে। আম জনতা উন্নয়ন পার্টি বলে আরেকটা সদ্যগঠিত দল, কিন্তু তারাও কিন্তু 2টো আসনে এগিয়ে আছে। আর কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া মার্কসিস্ট মানে সিপিআইএম, ওরা 1টি আসনে এগিয়ে আছে, কংগ্রেস পর্যন্ত নেই। তো এই যে বিশাল ব্যবধানটা দেখতে পাচ্ছি 192 এবং 94, এটা কিন্তু অভাবিত,
1: অভাবিত।
0: সেই ঘটনাটা কিন্তু আমাদের পড়শি রাজ্যে,
2: সেটা কিন্তু শুধুমাত্র পশ্চিমবঙ্গের এই ব্যাপারটা শুধু এসআইআর না,
1: এন্টি ইনকামেন্সি মারাত্মক
2: ভালোভাবে কাজ করেছে,
1: মারাত্মক
2: মানে কনস্টিটিউয়েন্সি ওয়াইজ পার্সেন্টেজ অফ ভোট সেটা পেয়ে গেলেই কোন পার্টি কত ভোট পেয়েছে ওইটা বের করে নেওয়া।
1: তারপরে আরেকটা জিনিসও দেখা যাচ্ছে যে মানে তৃণমূলের বিরুদ্ধে যেটা বিজেপি সবসময় অভিযোগ, যেটা তোষণের রাজনীতি, মানে কাদের তোষণ, সংখ্যালঘুদের তোষণ, সেই সংখ্যালঘু ভোটটা কিন্তু তৃণমূলের এবার ভাগ হয়েছে। এই যে
0: নিয়েছে,
1: তারপর হুমায়ুনের যে দলটা
2: নিয়েছে, আপনি সিপিএম নিয়েছে,
1: তারপরে
0: তারপরে আসাদুদ্দিন ওয়াইসির দলও কিন্তু কিছু আসনের প্রার্থী দাঁড়
1: করিয়েছিল,
0: ওরা হয়তো বা কিছু।
1: তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল, তাদের যেটা সংখ্যালঘু ভোট ব্যাংক যেটা বলা হয়, সেটা কিন্তু তারা এবার ধরে রাখতে পারেননি,
0: সেটা তাদের ব্যর্থতা। তাদের ব্যর্থতা মানে সংখ্যালঘুরাও হয়তো বা শাসকদের, যতই তাদের বলা হচ্ছে যে সংখ্যালঘু তোষণ করছিলেন তারা দলটা, কিন্তু সম্ভবত সংখ্যালঘুরাও সবাই
1: আসলে কি হয়েছে পশ্চিমবঙ্গের, আমি দেখেছি পশ্চিমবঙ্গের, আমার আমি কয়েক বছর ছিলামও সেখানে সাংবাদিকতার সূত্রে, এবং আমার যারা সহকর্মীরা রয়েছেন তাদের কাছ থেকে শুনেছি, মানুষের মধ্যে এন্টি ইনকামবেন্সির

0: প্রচুর কারণও রয়েছে। সেখানে মানে তৃণমূল যে দলটা সেটার তৃণমূল স্তরের যে সংগঠনটা সেটার উপর ক্রমশই নিয়ন্ত্রণ মমতা বন্দ্যোপাধ্যায় ওরা হারিয়ে ফেলছিলেন। সেই সংগঠন মানে তৃণমূল স্তরের কর্মীরা তাদের যা মনে হয়েছে তারা তাই করেছেন। আরেকটা জিনিস লক্ষণীয় যে চাকরি যেটা আসামের ক্ষেত্রে কিন্তু একটা খুব লক্ষণীয় বিষয় হচ্ছে আসামে হিমন্ত বিশ্ব শর্মা 1.5 লক্ষ চাকরি দিয়েছেন এবং স্বচ্ছতা নিয়ে একটি প্রশ্ন ওঠেনি। পশ্চিমবঙ্গে কিন্তু 26,000 চাকরি শিক্ষকের চাকরি মানে বাতিল হয়েছে বলতে গেলে। এতটা দুর্নীতি যে শিক্ষামন্ত্রী তাকে অ্যারেস্ট করা হয়েছে, তার বাড়ি থেকে কাড়ি কাড়ি টাকা উদ্ধার করা হয়েছে। এগুলো তো মানুষ ভালোভাবে নেয়নি তো জিনিসগুলো।
1: তামিলনাড়ুটা একটু দেখুন,
2: তামিলনাড়ুর খবর ঠিক আছে, আমরা জেনে নিতে চেষ্টা।
0: তামিলনাড়ুতে বিজয়ের যেটা উত্থান,
2: বিজয়ের দল এবং এআইএডিএমকে লড়াই চলছিল, শাসক দল ডিএমকে কিন্তু সেখানে তেমন কুলকে পাচ্ছে না এখন পর্যন্ত। আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে জুড়তে চাইছেন, আমরা একটু আলাপ করে নি। হ্যালো, হ্যালো, না কোনো কারণে জোড়া যাচ্ছে না। যিনি কথা বলছিলেন আশা করি চেষ্টা চালিয়ে যাবেন, আমরা পাবো তাকে টেলিফোনে কিছুক্ষণের মধ্যে, এই আশাটাই করছি। হ্যাঁ, তো আলোচনাটা আমরা এগিয়ে নিয়ে যাই তাহলে। শেষ মানে এই মুহূর্তে এসে যখন গণনা অনেকখানি,
0: এটা তো পাওয়া যায়নি এই দক্ষিণ করিমগঞ্জটা,
2: দক্ষিণ করিমগঞ্জটা
0: আমি পেয়েছি, মাত্র আমি একটু শেয়ার করে নিচ্ছি। সেখানে কংগ্রেস পেয়েছে 54,344 ভোট, যেখানে শাসক জোটের প্রার্থী মানে এজিপি প্রার্থী ছিলেন যিনি ইকবাল হোসেন, তিনি পেয়েছেন মাত্র 16,128 ভোট। বরঞ্চ তৃণমূলের যিনি প্রার্থী তিনি বেশ ভালোই ভোট পেয়েছেন, তিনি আজিজ খান, তিনি পেয়েছেন 15,690 ভোট।
2: আচ্ছা,
0: কারণ এখানে একটা ব্যাপার হচ্ছে, কারণ বর্তমান যিনি বিদায়ী বিধায়ক যিনি সিদ্দিক আহমেদ, তিনি কিন্তু এআইটিসির যিনি তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে সমর্থন
2: করেছিলেন। তো সেটা কি তুমি দেখতে পাচ্ছো, মানে ব্যক্তি সাফল্য হিসেবে দেখতে দেখতে চাও কি, মানে যতটুকু ভোটই উনি পেয়েছেন একটা উল্লেখযোগ্য ভোটই পাচ্ছেন কিন্তু
0: তৃণমূল প্রার্থী,
2: তো সেটা কি মানে সিদ্দিক আহমেদের ব্যক্তি সাফল্য
0: প্লাস, না না না, তার চেয়েও বড় কথা এখানে ইকবাল হোসেন নিয়ে শাসক জোটের মধ্যে ব্যাপক আপত্তি ছিল। ইকবাল হোসেনকে নিয়ে শাসক জোট কোনো মতেই মেনে নিতে পারছিল না।
2: আচ্ছা, তো এই দাঁড়াচ্ছে ব্যাপার, মানে ওখানেও দেখা যাচ্ছে প্রায় একতরফা প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে দক্ষিণ করিমগঞ্জে। কাছাড়ে যেটা দেখা যাচ্ছে একতরফা প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে লক্ষ্মীপুরে। এখানে প্রতিদ্বন্দ্বিতায় নিকটতম প্রতিদ্বন্দ্বী কৌশিক রায়ের ধারে কাছে আসতে পারছেন না,
0: এরকম একটা ছিল,
2: এটা কিন্তু প্রত্যাশিত ছিল। দেখেনি কে আছেন ওদিকে টেলিফোনে আমাদের প্রতিনিধি। হ্যালো, না হ্যালো, হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি, হ্যাঁ শুনতে পাচ্ছি, কি আছে শেষ খবর আমরা একটু জেনে নি।
3: আমরা যদি সর্বশেষ যেটা আমাদের কাছে আপডেট আছে, হাইলাকান্দি এবং আলগাপুর কাটলিপুরা আসন নিয়ে, আমরা দেখতে পাচ্ছি যে হাইলাকান্দিতে 14 নম্বর রাউন্ডের ভোট গণনা শেষ হয়েছে এবং এখানে একটি হেলদি লিডের দিকে এগিয়ে গেছেন বিজেপি প্রার্থী ডক্টর মিলন দাস।
2: আচ্ছা,
3: 14 নম্বর রাউন্ডের পর বিজেপি প্রার্থী ডক্টর মিলন দাস পেয়েছেন 64,283 সর্বমোট ভোট এবং কংগ্রেস প্রার্থী রাহুল রায় পেয়েছেন 42,706 ভোট, অর্থাৎ বিজেপি এখানে লিড নিচ্ছে 21,552 ভোটে। আমি যদি ফিগার গুলো আবার বলি, বিজেপি প্রার্থী মিলন দাস পেয়েছে 64,283 ভোট, কংগ্রেস প্রার্থী রাহুল রায় পেয়েছেন 42,706 ভোট 10 নম্বর রাউন্ডের পর। এবং
2: কত রাউন্ড রাউন্ড রাউন্ড কত বললে?
3: রাউন্ড শেষ হয়েছে 14 নম্বর রাউন্ড শেষ হয়েছে
2: 14 রাউন্ড
3: এবং এখানে এই ফিগারটি সামনে এসেছে। এবং আলগাপুর কাটলিচড়া যেটি সমষ্টি আছে সেখানে দেখা গেছে যে সেখানে যিনি প্রার্থী রয়েছেন কংগ্রেস প্রার্থী যুবের এনাম, উনি একটা হেলদি লিড বা ওনাকে ছুয়াই যাচ্ছে না বলতে গেলে, উনি এখন পর্যন্ত 80,120 ভোট পেয়েছেন 13 নম্বর রাউন্ডের পর এবং নিকট

0: তুমি জন্য প্রার্থী রয়েছেন জাকির হোসেন লস্কর, এজিপির প্রার্থী, উনি পেয়েছেন 14,714টি ভোট, অর্থাৎ উনি দেখা যাচ্ছে যে প্রায় 60,000 ভোটের লিডে আছেন। তো সব মিলিয়ে দেখা যাচ্ছে যে একটি আসন কংগ্রেস হাইলাকান্দি জেলা থেকে পাওয়াটা প্রায় এক প্রকার নিশ্চিত হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে আলগাপুর কাটলিচোরা আসন। এবং যেটি আসন রয়েছে হাইলাকান্দি সদর আসন যেটি, সেখানে বিজেপি প্রার্থী ডক্টর মিলন দাস হেলদি একটা লিড পেয়েছেন, উনি 21,000 ভোটে এগিয়ে আছেন।
1: ঠিক আছে, ধন্যবাদ ধন্যবাদ।
2: গৌরব গগৈ হেরেই যাচ্ছেন
1: বিশাল খবর এটা,
2: বিশাল খবর।
1: তবে আমাদের হাতে কিন্তু সময় আর একদমই নেই, আমাদের আলোচনা সমাপ্তি করতে হবে। তো সমাপ্তিতে আমরা হয়তো এটাই বলতে পারি যে প্রত্যাবর্তন হচ্ছে শুধুমাত্র আসামে।
2: আমি আরেকটা জিনিস একটু জানিয়ে দিচ্ছি, স্যার যেটা জানতে চাইছিলেন তামিলনাড়ুটা, তামিলনাড়ুতে ডিএমকে 57, এআইএডিএমকে 79 এবং টিভিকে মানে বিজয়ের দল 104টি আসনে এগিয়ে রয়েছে।
3: তামিলনাড়ুতে এখন ইন্টারেস্টিং হবে কোয়ালিশন গভর্নমেন্টটা কিভাবে হয়।
1: তামিলনাড়ু সম্ভবত ঝুলন্ত বিধানসভার দিকে, ত্রিশঙ্কু বিধানসভার দিকে এগিয়ে যাচ্ছে।
3: কংগ্রেসের কত প্রতিশত সেটা নির্ভর করবে, টিভিকের সঙ্গে কংগ্রেস চলে আসতে পারে।
1: আচ্ছা, আমাদের হাতে আর একদমই সময় নেই, আলোচনা শেষ করার আগে এতটুকুই বলবো যে কথাটা দিয়ে আমরা শুরু করেছিলাম প্রত্যাবর্তন এবং পরিবর্তন। প্রত্যাবর্তন আসামে নিশ্চিত এবং পশ্চিমবঙ্গ এবং কেরলাতে সম্ভবত পরিবর্তন, পশ্চিমবঙ্গে নিশ্চিত পরিবর্তন মনে হচ্ছে, কেরলেও পরিবর্তন, তামিলনাড়ুটা এখনো ঠিক বোঝা যাচ্ছে না, সম্ভবত ত্রিশঙ্কুর দিকে যাচ্ছে। তো এই পরিস্থিতিতে জনতা জনার্দন বিধানসভা ভোটে তাদের রায় দিয়েছেন, আমরা আশা করব জনতার রায় সবাই মাথা পেতে নেবেন এবং ভারতীয় গণতন্ত্রকে এই নির্বাচন আরো শক্তিশালী করবে, গণতন্ত্র আরো শক্তিশালী আরো ক্ষমতাশালী হয়ে উঠবে। স্টুডিওতে আসার জন্য অধ্যাপক ভট্টাচার্য আপনাকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। অরিজিৎ, তোমার ব্যস্ত কাজকর্মের মধ্যে তুমি আমাদের সময় দিয়েছো, তোমাকে অসংখ্য ধন্যবাদ। আর শ্রোতা বন্ধুরা, আপনাদের সবাইকে নমস্কার জানিয়ে আমি হিতব্রত ভট্টাচার্য আজকের এই আলোচনা এখানেই শেষ করছি, নমস্কার।
4: এতক্ষণ শুনছিলেন বিশেষ নির্বাচন ফল নিয়ে আলোচনা স্টুডিও থেকে সরাসরি। এতে যারা অংশগ্রহণ করেছেন বিভূতিভূষণ গোস্বামী, অরিজিৎ আদিত্য, দেবাশিস ভট্টাচার্য এবং সঞ্চালনে ছিলেন হিতব্রত ভট্টাচার্য। আকাশবাণী শিলচর, এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী।

রেজুয়ানা চৌধুরীর কণ্ঠে শুনলেন রবীন্দ্রসঙ্গীত আকাশবাণী শিলচর। স্টুডিওর ঘড়িতে এখন সময় 1:49 হয়ে 50 সেকেন্ড। এখন শুনবেন কলকাতা কেন্দ্র থেকে বাংলায় প্রচারিত জাতীয় সংবাদ।

0: আকাশবাণী কলকাতা খবর পড়াইদিন কল্পনা মুর্মু।
1: পরিবর্তনের আভাস।

আকাশবাণী কলকাতা খবর পাওয়া দিন কল্পনা মুর্মু। পশ্চিমবাংলা, অসম, কেরালা, তামিলনাড়ু আর কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরি ভোট লেখায় চালান। পশ্চিমবাংলা পনত বিধানসভা বাচনা দক্ষিণ চব্বিশ পরগনার ফালতাবাদ কাতে বারসাই আড়েগেল পে গটাং আসন সেতা ইরেল টাড়াং ভোট লেখা এতহব আকান। পৈলোতে পোস্টাল ব্যালট লেখা, তাইম চালান ইভিএম লেখা। বাচন কমিশন লেখা সে গণনা প্রক্রিয়া নাই নাপাইতে করা।

অনিবার্য কারণবশত বাংলা সংবাদ শোনানো সম্ভব হয়ে ওঠেনি। আকাশবাণী শিলচর। এখন শুনবেন বিশেষ নির্বাচনী সংবাদ শিলচর কেন্দ্র থেকে।

আকাশবাণী শিলচর বিশেষ নির্বাচনী সংবাদ পড়ছি মণিদীপা দেব। এই মুহূর্তে রাজ্যে ভোট গণনার ফলাফল ধীরে ধীরে আসতে শুরু করেছে। জোড়হাট আসনে আসাম প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি তথা বর্তমান সাংসদ গৌরব গগৈ পরাজিত হয়েছেন। তিনি বিজেপি প্রার্থী হিতেন্দ্রনাথ গোস্বামীর কাছে 19,725 ভোটে পরাজিত হয়েছেন। শ্রী গোস্বামী পেয়েছেন 59,755 ভোট এবং শ্রী গগৈ পেয়েছেন 40,030 ভোট। আসামের 126 বিধানসভা আসনে এ পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী বিজেপি 79 আসনে, কংগ্রেস দল 25 আসনে, অসম গণ পরিষদ 8, বড়োল্যান্ড পিপলস ফ্রন্ট 10 আসনে, রাইজার দল 2 আসনে এবং এআইইউডিএফ 2 আসনে এগিয়ে রয়েছে। দশম রাউন্ডের গণনা শেষে শিলচর আসনে বিজেপি প্রার্থী রাজদীপ রায় 20,705 ভোটে কংগ্রেসের প্রার্থী অভিজিৎ পাল থেকে এগিয়ে রয়েছেন। এই আসনে ডক্টর রায় পেয়েছেন 54,753 ভোট এবং কংগ্রেস প্রার্থী অভিজিৎ পাল পেয়েছেন 34,048 ভোট। লক্ষ্মীপুর আসনে বিজেপি প্রার্থী কৌশিক রায় বিশাল ব্যবধানে এগিয়ে রয়েছেন। চতুর্দশ রাউন্ড গণনা শেষে বিজেপি প্রার্থী রাজ্যের বর্তমান মন্ত্রী কৌশিক রায় তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের ডক্টর শান্তিকুমার সিংহের থেকে 59,387 ভোটে এগিয়ে রয়েছেন। এই আসনে শ্রী রায় পেয়েছেন 106,700 ভোট এবং ডক্টর সিংহ পেয়েছেন 24,048 ভোট। ধলাই আসনে দ্বাদশ রাউন্ডের গণনার পর বিজেপি প্রার্থী অমিয় কান্তি দাস 25,897 ভোটের ব্যবধানে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেস প্রার্থী ধ্রুবজ্যোতি পুরকায়স্থ থেকে এগিয়ে রয়েছেন। শ্রী দাস পেয়েছেন 68,913 ভোট এবং শ্রী পুরকায়স্থ পেয়েছেন 43,016 ভোট। এদিকে উধারবন্দ বিধানসভা আসনের ত্রয়োদশ রাউন্ডের গণনা শেষে বিজেপি প্রার্থী রাজদীপ গোয়ালা তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেস প্রার্থী অজিত সিং থেকে 37,285 ভোটে এগিয়ে রয়েছেন। শ্রী গোয়ালা পেয়েছেন 77,852 ভোট এবং শ্রী সিং পেয়েছেন 40,566।

0: ভোট। অন্যদিকে কাটিগড়া আসনের সপ্তম রাউন্ডের গণনা শেষে বিজেপি প্রার্থী কমলাক্ষ দেবপ্রকাশ তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের অমরচাঁদ জৈন থেকে 29,588 ভোটে এগিয়ে রয়েছেন। শ্রী প্রকাশ তো পেয়েছেন 47,356 ভোট এবং কংগ্রেস প্রার্থী শ্রী জৈন পেয়েছেন 17,768 ভোট। বরখলা আসনে একাদশ রাউন্ডের গণনা শেষে বিজেপি প্রার্থী কিশোরনাথ তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেস প্রার্থী ডাক্তার অমিত কালওয়ার থেকে 434,633 ভোটে এগিয়ে রয়েছেন। বিজেপি প্রার্থী শ্রী নাথ পেয়েছেন 59,810 ভোট, কংগ্রেস প্রার্থী শ্রী কালুয়ার পেয়েছেন 15,177 ভোট। সোনাই আসনে অষ্টম রাউন্ডের গণনা শেষে কংগ্রেস প্রার্থী আমিনুল হক লস্কর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অসম গণ পরিষদ প্রার্থী করিমউদ্দিন বড়ভিয়া থেকে 14,740 ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন। এই আসনে কংগ্রেস প্রার্থী শ্রী লস্কর পেয়েছেন 42,111 ভোট এবং শ্রী বড়ভিয়া পেয়েছেন 27,371 ভোট। শ্রীভূমি জেলার পাথারকান্দি বিধানসভা কেন্দ্রে একাদশ রাউন্ড গণনা শেষে বিজেপি প্রার্থী কৃষ্ণেন্দু পাল 31,444 ভোটে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেস প্রার্থী কার্তিক সেনা সিনহা থেকে এগিয়ে রয়েছেন। বিজেপি প্রার্থী কৃষ্ণেন্দু পাল 60,042 ভোট পেয়েছেন। এই আসনে কংগ্রেস প্রার্থী কার্তিক সেনা সিনহা পেয়েছেন 28,598 ভোট। অন্যদিকে দক্ষিণ করিমগঞ্জ আসনে দশম রাউন্ড গণনা শেষে কংগ্রেস প্রার্থী আমিনুর রশিদ চৌধুরী 54,344 ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। এই আসনে অসম গণ পরিষদ দলের প্রার্থী ইকবাল হোসেন পেয়েছেন 16,128 ভোট। তৃণমূল কংগ্রেস প্রার্থী পেয়েছেন 15,690 ভোট। উত্তর করিমগঞ্জ আসনে দশম রাউন্ড গণনা শেষে কংগ্রেস প্রার্থী জাকারিয়া আহমেদ 13,995 ভোটে এগিয়ে রয়েছেন। কংগ্রেস প্রার্থী জাকারিয়া আহমেদ পেয়েছেন 52,924 ভোট। এই আসনে বিজেপি প্রার্থী সুব্রত ভট্টাচার্য পেয়েছেন 38,929 ভোট। রামকৃষ্ণনগর বিধানসভা আসনের দশম রাউন্ড গণনা শেষে বিজেপি প্রার্থী বিজয় মালাকার 34,766 ভোটে এগিয়ে রয়েছেন। বিজেপি প্রার্থী বিজয় মালাকার 63,554 ভোট পেয়েছেন। ওই আসনে কংগ্রেসের সুরুচি রায় 28,788 ভোট পেয়েছেন। হাইলাকান্দি আসনে দ্বাদশ রাউন্ড গণনার পর বিজেপি প্রার্থী ড মিলন দাস 13,595 ভোটে কংগ্রেস প্রার্থী রাহুল রায় থেকে এগিয়ে রয়েছেন। এই আসনে বিজেপি প্রার্থী ড মিলন দাস পেয়েছেন 52,759 ভোট এবং কংগ্রেস প্রার্থী রাহুল রায় পেয়েছেন 39,164 ভোট। অন্যদিকে আলগাপুর কাটলিছড়া আসনে দশম রাউন্ড গণনার পর কংগ্রেস প্রার্থী জুবের এনাম মজুমদার 58,424 ভোটে অসম গণ পরিষদ দলের প্রার্থী থেকে এগিয়ে রয়েছেন। এই আসনে কংগ্রেস প্রার্থী জুবের এনাম মজুমদার পেয়েছেন 72,840 ভোট এবং অসম গণ পরিষদ দলের প্রার্থী জাকির হোসেন লস্কর পেয়েছেন 14,416 ভোট। এই আসনে 15 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। এদিকে পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস দল বিজেপি থেকে পিছিয়ে রয়েছে। রাজ্য বিধানসভার মোট 294টি আসনের মধ্যে বিজেপি 193টি আসনে এগিয়ে রয়েছে, তৃণমূল কংগ্রেস পেয়েছে 94টি আসন। কেরালামে মোট 140টির মধ্যে 127টি আসনের গণনা চলছে, কংগ্রেস দল 59টি আসনে এগিয়ে রয়েছে, সিপিআইএম 26টি আসনে এগিয়ে রয়েছে, সিপিআই নটি, IUML পেয়েছে 22টি। পদুচেরিতে 30টি আসনের মধ্যে 16টি আসনের গণনা অনুযায়ী AINRC 9টি আসনে এগিয়ে রয়েছে, বিজেপি 2টি আসনে, DMK 1টি এবং কংগ্রেস 1টি আসনে এগিয়ে রয়েছে। তামিলনাড়ুতে 234টি আসনের মধ্যে TVK 109টি আসনে এগিয়ে রয়েছে, AIDMK 57টি আসনে, DMK 49টি আসনে, PMK 5টি আসনে, কংগ্রেস 4টি, CPIM 2টি এবং বিজেপি 1টি আসনে এগিয়ে রয়েছে। বিশেষ নির্বাচনী সংবাদ এখনকার মতো শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 3টায়।
1: বিশেষ নির্বাচনী সংবাদ শুনলেন আকাশবাণী শিলচর। এখন শুনবেন ভজন, গেয়েছেন সন্ধ্যা গোস্বামী।

সন্ধ্যা গোস্বামীর কণ্ঠে শুনলেন ভজন আকাশবাণী শিলচর। কিছুক্ষণের মধ্যে শুনতে পাবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত হিন্দি সংবাদ।

0: और एआईडीएमके के साथ सरकार
1: बने।
2: और एट द एंड ऑफ द डे यू नो पॉलिटिक्स नथिंग बट
1: चीफ मिनिस्टर आई एम सॉरी और चीफ मिनिस्टर हो विजयन और एआईडीएमके डिप्टी चीफ मिनिस्टर बनाए ये पॉसिबल
2: जी जैसा मैं कह रही थी कि राजनीति कॉम्प्रोमाइज का ही दूसरा नाम है और ये तो जो जो जो संतुलन होता है कौन बनेगा कि सब तो चलता ही रहता है। सो वी आर रीचिंग द एंड ऑफ आवर प्रोग्राम एंड बिफोर वी वाइंड अप दिस सेगमेंट ऑफ आवर प्रोग्राम लेट्स क्विकली गिव यू अनदर अपडेट ऑन द ट्रेंड्स एंड रिजल्ट्स कमिंग इन। विशाल
3: जी, असम की 126 में से सभी सीटों की रुझान हमारे सामने है और भारतीय जनता पार्टी 53 सीटों पर बढ़त बनाए हुए है और 28 सीटें जीत चुकी है।
2: इन केरल द इंडियन नेशनल कांग्रेस इज लीडिंग ऑन 38 सीट्स। इन पुदुचेरी AINRC इज लीडिंग ऑन has leading on 2 and has won 9 seats।
3: और पश्चिम बंगाल में भारतीय जनता पार्टी बड़ी जीत की ओर बढ़ती दिखाई दे रही है, 194 सीटों पर बढ़त बनाए हुए हैं।
2: एंड दैट्स ऑल वी हैव टाइम फॉर इन दिस सेगमेंट। डू जॉइन अस एट 7:10 PM व्हेन वी विल कंटिन्यू दिस डिस्कशन। थैंक यू, नमस्कार।
4: जनादेश 2026।
5: আকাশবাণী শিলচর বিশেষ নির্বাচনী সংবাদ পড়ছে পঞ্চতপা চৌধুরী। 126 আসন বিশিষ্ট আসাম বিধানসভার ভোট গণনার 3টি আসনের ফলাফল ঘোষিত হয়েছে। এর মধ্যে ধেমাজি আসনে রাজ্যের বর্তমান শিক্ষামন্ত্রী বিজেপি প্রার্থী ডাক্তার রণজ বেগু 32,229 ভোটে জয়লাভ করেছেন। তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের শৈলেন সনোয়ালকে পরাজিত করেছেন। ডাক্তার বেগু পেয়েছেন 83,649 ভোট এবং শ্রী সনোয়াল পেয়েছেন 51,420 ভোট। সিসি বরগাঁও আসনে বিজেপি প্রার্থী জীবন গগৈ তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রাইজোর দলের প্রার্থী দুলাল চন্দ্র বড়ুয়াকে 40,593 ভোটের ব্যবধানে পরাজিত করেছেন। শ্রী গগৈ পেয়েছেন 75,758 ভোট এবং শ্রী বড়ুয়া পেয়েছেন 35,165 ভোট। জোরহাট আসনে আসাম প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি তথা বর্তমান সাংসদ গৌরব গগৈ পরাজিত হয়েছেন। তিনি বিজেপি প্রার্থী হিতেন্দ্রনাথ গোস্বামীর কাছে 23,182 ভোটে পরাজিত হয়েছেন। শ্রী গোস্বামী পেয়েছেন 69,439 ভোট এবং শ্রী গগৈ পেয়েছেন 46,257 ভোট। আসামের 126 বিধানসভা আসনে এ পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী বিজেপি 3টি আসনে জয়ের পাশাপাশি 78 আসনে এগিয়ে রয়েছে। এছাড়া কংগ্রেস দল 21 আসনে, অসম গণ পরিষদ 8টি, বড়োল্যান্ড পিপলস ফ্রন্ট 10টি আসনে, রাইজোর দল 2টি আসনে এবং AIUDF 2টি আসনে এবং অন্যান্যরা 2টি আসনে এগিয়ে রয়েছে। দ্বাদশ রাউন্ডের গণনা শেষে শিলচর আসনে বিজেপি প্রার্থী রাজদীপ রায় 32,249 ভোটে কংগ্রেস প্রার্থী অভিজিৎ পাল থেকে এগিয়ে রয়েছেন। এই আসনে ডক্টর রায় পেয়েছেন 69,828 ভোট এবং কংগ্রেস প্রার্থী অভিজিৎ পাল পেয়েছেন 37,579 ভোট। লক্ষ্মীপুর আসনে বিজেপি প্রার্থী কৌশিক রায় বিশাল ব্যবধানে এগিয়ে রয়েছেন। চতুর্দশ রাউন্ডের গণনা শেষে বিজেপি প্রার্থী রাজ্যের বর্তমান মন্ত্রী কৌশিক রায় তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের ডক্টর শান্তিকুমার সিংহের থেকে 82,652 ভোটে এগিয়ে রয়েছেন। এই আসনে শ্রী রায় পেয়েছেন 1,67,000 ভোট এবং ডাক্তার সিংহ পেয়েছেন 24,048 ভোট। ধলাই আসনে 16 রাউন্ডের গণনার পর বিজেপি প্রার্থী অমিয় কান্তি দাস 41,165 ভোটের ব্যবধান পেয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেস প্রার্থী ধ্রুবজ্যোতি পুরকায়স্থ থেকে এগিয়ে রয়েছেন। শ্রী দাস পেয়েছেন 94,054 ভোট এবং শ্রী পুরকায়স্থ পেয়েছেন 52,889 ভোট। এদিকে উদারবন্দ বিধানসভা আসনের 15 রাউন্ডের গণনা শেষে বিজেপি প্রার্থী রাজদীপ গোয়ালা তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেস প্রার্থী অজিত সিং থেকে 49,628 ভোটে এগিয়ে রয়েছেন। শ্রী গোয়ালা পেয়েছেন 93,527 ভোট এবং শ্রী সিং পেয়েছেন 43,899 ভোট। অন্যদিকে কাটিগড়া আসনের 9 রাউন্ডের গণনা শেষে বিজেপি প্রার্থী কমলাক্ষ দেপুরকায়স্থ তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের অমর চাঁদ জৈন থেকে 31,615 ভোটে এগিয়ে রয়েছে। শ্রী পুরকায়স্থ পেয়েছেন 56,387 ভোট এবং কংগ্রেস প্রার্থী শ্রী জৈন পেয়েছেন 24,772 ভোট। বরখোলা আসনে 14 রাউন্ডের গণনা শেষে বিজেপি প্রার্থী ডাক্তার কিশোরনাথ তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেস প্রার্থী ডাক্তার অমিত কালোয়ার থেকে 58,541 ভোটে এগিয়ে রয়েছেন। বিজেপি প্রার্থী শ্রী নাথ পেয়েছেন 93,596 ভোট, কংগ্রেস প্রার্থী শ্রী কালোয়ার পেয়েছেন 35,055 ভোট। সোনাই আসনে দ্বাদশ রাউন্ডের গণনা শেষে কংগ্রেস প্রার্থী আমিনুল হক লস্কর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অসম গণ পরিষদ প্রার্থী করিমউদ্দিন বরভূঁইয়া থেকে 19,454 ভোটে

0: এগিয়ে রয়েছেন। এই আসনে কংগ্রেস প্রার্থী শ্রী লস্কর পেয়েছেন 61,604 ভোট এবং শ্রী বড়ভূইয়া পেয়েছেন 42,150 ভোট। সর্বশেষ তথ্য অনুযায়ী শ্রীভূমি জেলার পাথারকান্দি বিধানসভা কেন্দ্রে 14 রাউন্ড গণনা শেষে বিজেপি প্রার্থী কৃষ্ণেন্দু পাল 37,491 ভোটে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেস প্রার্থী কার্তিক সেনাসিনহা থেকে এগিয়ে রয়েছেন। বিজেপি প্রার্থী কৃষ্ণেন্দু পাল 74,046 ভোট পেয়েছেন। ওই আসনে কংগ্রেস প্রার্থী কার্তিক সেনাসিনহা পেয়েছেন 36,555 ভোট। অন্যদিকে দক্ষিণ করিমগঞ্জ আসনে দ্বাদশ রাউন্ড গণনা শেষে কংগ্রেস প্রার্থী আমিনুর রশিদ চৌধুরী 67,580 ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। এই আসনে অসম গণ পরিষদ দলের প্রার্থী ইকবাল হোসেন পেয়েছেন 19,148 ভোট। এই আসনে তৃণমূল কংগ্রেস প্রার্থী পেয়েছেন 17,839 ভোট। উত্তর করিমগঞ্জ আসনে দ্বাদশ রাউন্ড গণনা শেষে কংগ্রেস প্রার্থী জাকারিয়া আহমেদ 16,343 ভোটে এগিয়ে রয়েছেন। কংগ্রেস প্রার্থী জাকারিয়া আহমেদ পেয়েছেন 63,633 ভোট। এই আসনে বিজেপি প্রার্থী সুব্রত ভট্টাচার্য পেয়েছেন 47,290 ভোট। রামকৃষ্ণনগর বিধানসভা আসনে 13 রাউন্ড গণনা শেষে বিজেপি প্রার্থী বিজয় মালাকার 85,285 ভোট পেয়ে কংগ্রেস প্রার্থী সুরুচি রায় থেকে এগিয়ে রয়েছেন। হাইলাকান্দি আসনে 18 রাউন্ড গণনার পর বিজেপি প্রার্থী ডক্টর মিলন দাস 31,439 ভোটে কংগ্রেস প্রার্থী রাহুল রায় থেকে এগিয়ে রয়েছেন। এই আসনে 24 রাউন্ড ভোট গণনা হবে। এই আসনে বিজেপি প্রার্থী ডক্টর মিলন দাস পেয়েছেন 85,198 ভোট এবং কংগ্রেস প্রার্থী রাহুল রায় পেয়েছেন 53,759 ভোট। অন্যদিকে আলগাপুর কাটলিছড়া আসনে 13 রাউন্ড গণনার পর কংগ্রেস প্রার্থী জুবের এনাম মজুমদার 73,941 ভোটে অসম গণ পরিষদ দলের প্রার্থী জাকির হোসেন লস্কর থেকে এগিয়ে রয়েছেন। এই আসনে কংগ্রেস প্রার্থী জুবের এনাম মজুমদার পেয়েছেন 94,419 ভোট এবং অসম গণ পরিষদ দলের প্রার্থী জাকির হোসেন লস্কর পেয়েছেন 20,478 ভোট। হাফলং তপশিলী জনজাতি আসনে নবম রাউন্ডের গণনার পর বিজেপি প্রার্থী রূপালী লাংথাসা তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের নন্দিতা গার্লোসা থেকে 19,570 ভোটে এগিয়ে রয়েছেন। রূপালী লাংথাসা পেয়েছেন 34,670 ভোট এবং নন্দিতা গার্লোসা পেয়েছেন 15,153 ভোট। এনপিপির ড্যানিয়েল লাংথাসা 10,395 ভোট পেয়েছেন। পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস দল বিজেপি থেকে পিছিয়ে রয়েছে। রাজ্য বিধানসভার মোট 294 আসনের মধ্যে বিজেপি 191 আসনে এগিয়ে রয়েছে, তৃণমূল কংগ্রেস পেয়েছে 96 আসন। অন্তিম বিশেষ নির্বাচনী সংবাদ, আমাদের বিকেল 5টায় বিশেষ নির্বাচনী সংবাদ শেষ হলো।
1: শুনলেন বিশেষ নির্বাচনী সংবাদ, আমাদের প্রথম অধিবেশন এখানেই শেষ হলো। দ্বিতীয় অধিবেশন শুরু হবে বিকেল 5টায়। আমাদের স্টুডিওর ঘড়িতে এখন সময় বেলা 3টে বেজে 55 মিনিট।

শুরু হলো আমাদের দ্বিতীয় অধিবেশন। অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 362.32 মিটারে, অর্থাৎ 828 কিলোহার্টজে, এবং FM 102.3 মেগাহার্টজে। অধিবেশনের শুরুতে শুনুন বিশেষ নির্বাচনী সংবাদ।

আকাশবাণী শিলচর বিশেষ নির্বাচনী সংবাদ পড়ছি শান্তশ্রী সোম। 126 আসন বিশিষ্ট আসাম বিধানসভার এ পর্যন্ত ঘোষিত 25টি আসনের মধ্যে বিজেপি 22টি, বিপিএফ 1টি, অসম গণ পরিষদ 1টি এবং এআইইউডিএফ দল 1টি আসনে জয়লাভ করেছে। কাছাড় জেলার 4টি আসন সহ এ পর্যন্ত ঘোষিত আসনে ভারতীয় জনতা পার্টির ফলাফল হচ্ছে। নিউ গুয়াহাটি আসনে দীপ্লু রঞ্জন শর্মা, দেরগাঁও আসনে মৃদুল কুমার দত্ত, মার্ঘারিটা আসনে ভাস্কর শর্মা, সরুপাথার আসনে বিশ্বজিৎ ফুকন, গোলাঘাট আসনে রাজ্যের বর্তমান মন্ত্রী অজন্তা নেওগ, গোয়ালপাড়া পশ্চিম আসনে পবিত্র রাভা, মহামরা আসনে সুরজ দিহিঙ্গিয়া, টিংখং আসনে বিমল বড়া, নগাঁও বটদ্রবা আসনে রূপক শর্মা, মাজুলি আসনে ভুবন গাম, জোরহাট আসনে হিতেন্দ্রনাথ গোস্বামী, খুমটাই আসনে মৃণাল শইকিয়া, টংলা আসনে বিকান চন্দ্র ডেকা, ধেমাজি আসনে রাজ্যের বর্তমান শিক্ষামন্ত্রী ডাক্তার অনুজ পেগু, সিসি বরগাঁও আসনে জীবন গগৈ, জোনাই আসনে ভুবন পেগু, বিহালি আসনে মুনীন্দ্র দাস এবং জাগিরোড আসনে পীযূষ হাজরিকা জয়ী হয়েছেন। এছাড়া মাঝবাট আসনে বিপিএফ প্রার্থী চরণ বড় এবং দলগাঁও আসনে এআইইউডিএফ প্রার্থী মুজিবুর রহমান ও বোকাখাত আসনে অসম গণ পরিষদ প্রার্থী এবং দলের সভাপতি অতুল বড়া বিজয়ী হয়েছেন। আসামের 126টি বিধানসভা আসনে এ পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী বিজেপি 22টিতে জয়লাভের পাশাপাশি 60টি আসনে এগিয়ে রয়েছে। এছাড়া বিপিএফ 1টিতে জয়লাভ করেছে এবং 9টিতে এগিয়ে রয়েছে। এআইইউডিএফ 1টি আসনে জয়ী হয়েছে এবং 1টিতে এগিয়ে রয়েছে। অসম গণ পরিষদ দল 1টিতে জয়ী হয়েছে এবং 8টিতে এগিয়ে রয়েছে। অন্যদিকে ভারতীয় জাতীয় কংগ্রেস দল এখন পর্যন্ত কোন আসন পায়নি। দল 19টি আসনে রাইজোর দল 2টিতে, তৃণমূল কংগ্রেস 1টিতে এবং 1টি আসনে নির্দল প্রার্থী এগিয়ে রয়েছেন। কাছাড় জেলার 7টি আসনের মধ্যে 4টি আসনে চূড়ান্ত ফল ঘোষণা করা হয়ে গেছে। উধারবন্দ, বরখোলা, ধলাই এবং লক্ষ্মীপুর আসনের ভারতীয় জনতা পার্টি দখল করে নিয়েছে। ধলাই আসনে বিজেপি প্রার্থী অমিয় কান্তি দাস 44,462 ভোটের ব্যবধানে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেস প্রার্থী ধ্রুবজ্যোতি পুরকায়স্থকে হারিয়ে বিজয়ী হয়েছেন। শ্রী দাস পেয়েছেন 1,634 ভোট এবং শ্রী পুরকায়স্থ পেয়েছেন 56,172 ভোট। বরখোলা আসনে বিজেপি প্রার্থী কিশোর নাথ তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেস প্রার্থী ডাক্তার অমিত কালোয়ারকে 36,613 ভোটে হারিয়ে জয়লাভ করেছেন। বিজেপি প্রার্থী শ্রী নাথ পেয়েছেন 1,02,775 ভোট। কংগ্রেস প্রার্থী শ্রী কালোয়ার পেয়েছেন 66,162 ভোট। এই আসনে তৃতীয় স্থানে রয়েছেন নির্দল প্রার্থী অমলেন্দু দাস, তিনি পেয়েছেন 3,713 ভোট। এদিকে উধারবন্দ বিধানসভা আসনে বিজেপি প্রার্থী রাজদীপ গোয়ালা জয়লাভ করেছেন। তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেস প্রার্থী অজিত সিং থেকে 55,464 ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন। শ্রী গোয়ালা পেয়েছেন 1,03,331 ভোট এবং শ্রী সিং পেয়েছেন 47,867 ভোট। এই আসনে 2,291 ভোট পেয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী তাপস দাস তৃতীয় স্থানে রয়েছেন। লক্ষ্মীপুর আসনে বিজেপি প্রার্থী কৌশিক রায় বিজয়ী হয়েছেন। তিনি 99,401 ভোটে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের ডাক্তার শান্তিকুমার সিংহকে পরাজিত করেছেন। এই আসনে শ্রী রায় পেয়েছেন 1,25,302 ভোট এবং ডাক্তার সিং পেয়েছেন 25,901 ভোট। অন্যদিকে কাটিগড়া আসনে 13টি রাউন্ডের গণনা শেষে বিজেপি প্রার্থী কমলাক্ষ দেপুরকায়স্থ তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের অমরচাঁদ জৈন থেকে 40,751 ভোটে এগিয়ে রয়েছেন। শ্রী দেপুরকায়স্থ পেয়েছেন 74,679 ভোট এবং কংগ্রেস প্রার্থী শ্রী জৈন পেয়েছেন 42,586 ভোট। 19 রাউন্ডের গণনা শেষে শিলচর আসনে বিজেপি প্রার্থী রাজদীপ রায় 51,991 ভোটে কংগ্রেসের প্রার্থী অভিজিৎ পালের থেকে এগিয়ে রয়েছেন। এই আসনে ডক্টর রায় পেয়েছেন 1,08,190 ভোট এবং কংগ্রেস প্রার্থী শ্রী পাল পেয়েছেন 56,199 ভোট। সোনাই আসনে 15 রাউন্ডের গণনা শেষে কংগ্রেস প্রার্থী আমিনুল হক লস্কর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অসম গণ পরিষদ প্রার্থী করিমউদ্দিন বড়ভূয়া থেকে 21,759 ভোটে এগিয়ে রয়েছেন। এই আসনে কংগ্রেস প্রার্থী শ্রী লস্কর পেয়েছেন 76,226 ভোট এবং শ্রী বড়ভূয়া পেয়েছেন 54,467 ভোট। শ্রীভূমি জেলার পাথারকান্দি বিধানসভা কেন্দ্রে অন্তিম রাউন্ড গণনা শেষে বিজেপি প্রার্থী কৃষ্ণেন্দু পাল 40,931 ভোটে জয়ী।

0: রয়েছেন বলে আমাদের সংবাদদাতা জানিয়েছেন। তবে আনুষ্ঠানিক ঘোষণা এখনও বাকি রয়েছে। শ্রীপাল 97,941 ভোট পেয়েছেন, তবে আনুষ্ঠানিক ঘোষণা হয়নি। ওই আসনে কংগ্রেস প্রার্থী কার্তিক সেনা সিনহা পেয়েছেন 50,725 ভোট। অন্যদিকে দক্ষিণ করিমগঞ্জ আসনে 20তম রাউন্ড গণনা শেষে কংগ্রেস প্রার্থী আমিনুর রশিদ চৌধুরী 1,06,729 ভোট পেয়ে বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন। এই আসনে অসম গণ পরিষদ দলের প্রার্থী ইকবাল হোসেন পেয়েছেন 36,650 ভোট। এই আসনে তৃণমূল কংগ্রেস প্রার্থী পেয়েছেন 30,231 ভোট। উত্তর করিমগঞ্জ আসনে 17 রাউন্ড গণনার শেষে কংগ্রেস প্রার্থী জাকারিয়া আহমেদ 19,599 ভোটে এগিয়ে রয়েছেন। কংগ্রেস প্রার্থী জাকারিয়া আহমেদ পেয়েছেন 87,463 ভোট। এই আসনে বিজেপি প্রার্থী সুব্রত ভট্টাচার্য পেয়েছেন 67,747 ভোট। রামকৃষ্ণনগর বিধানসভা আসনের 20তম রাউন্ড গণনা শেষে বিজেপি প্রার্থী বিজয় মালাকার 81,299 ভোট পেয়ে কংগ্রেস প্রার্থী সুরুচি রায় থেকে এগিয়ে রয়েছেন। তার প্রাপ্ত ভোট হচ্ছে 1,30,488 এবং এই আসনে কংগ্রেস প্রার্থী পেয়েছেন 49,189 ভোট। এদিকে হাইলাকান্দি আসনে বিজেপি প্রার্থী ডক্টর মিলন দাস 55,845 ভোটে জয়ী হয়েছেন বলে আমাদের হাইলাকান্দি সংবাদদাতা জানিয়েছেন। এই আসনে বিজেপি প্রার্থী ডক্টর মিলন দাস পেয়েছেন 1,18,628 ভোট এবং কংগ্রেস প্রার্থী রাহুল রায় পেয়েছেন 63,766 ভোট। অন্যদিকে আলগাপুর কাটলিছড়া আসনে 19 রাউন্ড গণনার পর কংগ্রেস প্রার্থী জুবের এনাম মজুমদার 93,776 ভোটে অসম গণ পরিষদ দলের প্রার্থী জাকির হোসেন লস্কর থেকে এগিয়ে রয়েছেন। এই আসনে কংগ্রেস প্রার্থী জুবের এনাম মজুমদার পেয়েছেন 1,24,417 ভোট এবং অসম গণ পরিষদ দলের প্রার্থী জাকির হোসেন লস্কর পেয়েছেন 30,641 ভোট। বিশেষ নির্বাচনী সংবাদ এখানেই শেষ হল। পরবর্তীতে রয়েছে আঞ্চলিক সংবাদ সন্ধে 7:45 মিনিটে।
1: নির্বাচনী সংবাদ আকাশবাণী শিলচর। এখন শুনবেন মণিপুরী অনুষ্ঠান।

এতক্ষণ শুনলেন মণিপুর এই অনুষ্ঠান আকাশবাণী শিলচর। এখন শুরু হচ্ছে ডিমাসা অনুষ্ঠান।

এব আকাশবাণী প্রোগ্রাম কানাইল সিনে সানসিনে জিনি ডিমাশা প্রোগ্রাম জেনকা লুগু জেনবা লুগু লুগু হামজমা কাসমা খানারি প্রোগ্রাম জেনডু মিডিয়াম ইপনি মিটার রাজাতাম বিশাতাম মাগনি পয়েন্ট মাকতাম মাগনি গ্রাউডে রাজা যায় মাকন যায় কিলো হারজা ওদেহে এফএমনি রাজাশি মাগনি পয়েন্ট মাকতাম মেগা হারজা দিনী সিমবাড়ি বসায় মেয়েবটাইনি সাইমব্রি ইংরেজি মাইটিনি রিজিংনি মাইটি কন্দ যিনি ডিমাশা প্রোগ্রাম হা দিনী খানারি নাং সিকাংথা রাজাবটাই হাকজেরা রাজাব হাগং ওদেহে এহংথা নালাইনাই নিং সাইসিনি গ্রাউ জমা দোয়া সিকাংথা সিঙ্কি জারাম বসানী খুরং হা রাজাবটাই খানালাইনাং

সিনকি জানামুসানী খুরাং সুরু সুরু রাজাবাই থাইব্রি খানা লেগা দু আকাশবাণী শিলচর দুহা রাজাব হাকং খানা নাম জয়ন্ত জয়কান্ত বর্মনী খুরাংহা।

ভোট মাইবা। লক্ষীপুর সিট নি বিজেপি ক্যান্ডিডেট কৌশিক রায় স্কাং জাহিরং হাবা জিডো রাউন্ড নে বুথ সাইনসভা মাপি বিজেপি ক্যান্ডিডেট মন্ত্রী কৌশিক রায় বুনের গঙ্গবা কংগ্রেস ক্যান্ডিডেট ডক্টর শান্তি কুমার সিংহকে রেজিং জাং বিশাবরি জি যাই রেজাসকু মাজাই বুথ জাং স্কাং জাহিরং এবু সিটা মুশ্রী রায় মাইকা লাক্সি রিজিং খনব্রি রিজাবমা বিশাটাম ডো ওডেহে ডক্টর সিং রিজিং জাং কনমা রেজা ডো মাদান যাই বুট মাইবা। দোলাই সিট নি মাজিডো রাউন্ডটা বুট সাইনসভা মাপি বিজেপি ক্যান্ডিডেট অমিয়কান্তি দাস রিজিং জাং বিশাগ্নি মাসি রেজাসি বিশাটাম মা বুট জাং থাংরাও ফাইডো জাহির গঙ্গবানি ক্যান্ডিডেট ধ্রুবজ্যোতি পরিকাশ তথিনে বাংলোহি দং মুশ্রী দাস রিজিং জাং বিশাব্রি জি যাই ডান যাইটা বুট মাইবা ওদেহে মুশ্রী পরিকাশ তো রিজিং জাং ডান কিনি রেজা যাই বিশাব্রি স্কুটা বুট মাইবা টিহি গ্রাউজ মামাইবা। এজেঙ্গিদি উদারবঙ্গ বিধানসভা সিট নি মাজিজরা রাউনি বুট সাইনসভা মাপি বিজেপি ক্যান্ডিডেট রাজদীপ গোয়ালা বুনির গঙ্গবানি ক্যান্ডিডেট অজিত সিংকে রিজিং জাং বিশাব্রিসকু রেজাডো খনজাই বুজজাং স্কাং জাহি দং মুশ্রী গোয়ালা মাইবা রিজিং জাং বিশাব্রি জিতাম জাবমা খন সিতা বুট অদেহে সিং রিজিং জাং বিশাটাম মাকতাম রেজা যাই বিশাব্রি জিসকুটা বুট মাইবা তিহি রাউজমা মাইবা। গিবিনগেডে কাটিগড়া সিট নি রাউন্ড জিগনি মাপি বিজেপি ক্যান্ডিডেট কমলক্ষ দেবপুরকাস্ত বুনি রঙ্গবানী কংগ্রেস ক্যান্ডিডেট অমর চাঁদ জৈন নিফ্রাং রিজিং জাং বিশাগ্নি জাসনি ডানসে বুট জাং স্কাং জাহি দং। বরকলা সিট নি মাজিজরা রাউন্ড নি বুথ সাইনসভা মাপি বিজেপি ক্যান্ডিডেট কিশোর নাথ বুনির গঙ্গবানী ক্যান্ডিডেট ডক্টর অমিত কালোয়ার টেনে রিজিং ডানগনি রেজাসকু থিম জিতাম বুথ জং স্কাং জাহি দং টিহি রাউজ মামাইবা। সুনাই সিট নি রাউন্ড মাজিজরা নি বুথ সাইনসভা মাপি কংগ্রেস ক্যান্ডিডেট অমিনুল হক লস্কর বুনির গঙ্গবানী ক্যান্ডিডেট আসাম গণ পরিষদ নি ক্যান্ডিডেট করিমুদ্দিন বরবুইয়া টেনে রিজিং কনসে রেজাসনি মাডান স্কু বুট জাং স্কাং জাহি দং। দোয়াশুষি বুট সাইনসভানি রেজাল মাইবা মাপি মাজুলি সিটা বিজেপি ভুবন গাম যোরহাটা বিজেপি নি ক্যান্ডিডেট হিতেন্দ্র নাথ গোস্বামী গুমটা সিট নি বিজেপি মৃণাল শইকীয়া টংলা সিটা বিজেপি নি ক্যান্ডিডেট বিকান চন্দ্র দেখা ধেমাজি সিটা রাজনীতি মন্ত্রী ডক্টর রনোজ পেগু সিসি বরগাঁও সিটা বিজেপি নি ক্যান্ডিডেট জীবন গগৈ জুনাই সিটা বিজেপি ক্যান্ডিডেট ভুবন পেগু বিহালি সিটা মুনীন্দ্র দাস ওডেহে জাগিরুট সিটা পেজুস হাজারিকা দেখাটিহি গ্রাউজমা মাইবা। এবকি গাড়িব মাজাই সিটা বিপিএফ ক্যান্ডিডেট চরণ বড় ওডেহে দলগাঁও সিটা এ আই ইউডিএফ ক্যান্ডিডেট মুজিবুর রহমান দেখাটিহি গ্রাউজমা মাইবা। আসাম নির্জাসি খণ্ড বিধানসভা সিট নি দোয়াশুষিয়া গ্রাউজ মাইবা মাপি বিজেপি মাস্কু সিটা দেখা ওদেহে বিশাটাম জিগনিতা সিটা স্কাং জাহি দং। এবকি গাড়িব বিপিএফ মাসিহা দেখা ওদেহে মাস্কু সিটা স্কাং জাহি দং এ আই ইউডিএফ মাসে সিটা দেখা ওদে মাসি গিদে স্কাং জাহি দং টিহি গ্রাউজ মামাইবা। গ্রাউজ মা ফরিবা দিন দে এরানু জামকা আকাশবাণী শিলচর যিনি ডাকনানি মারবারি বিষয়নি ডিমাসা প্রোগ্রাম আসনা দিকে যা দং খারি আদু সিগাং তহারা গিবিন গিবিন রাজায়রনি কুরংহার জাপটাইনি প্রোগ্রাম থাই রেলিনি বেরেলি ওদে এহন তলা নালাইলাইনু সাইচিনি গ্রাউজমা ক্রিপ নে হামজমা কসমা কনারিপিনি সাইচিনি যিনি ডিমাসা প্রোগ্রামেরানু সিজামগার দু চুটাই।

0: एक जमाने से कहानी है सुना रही आकाशवाणी, फिर आया एंटरटेनमेंट का रेवोल्यूशन, जब कोने कोने पहुंचा दूरदर्शन। कहानी नहीं बदली, स्टाइल गया है बदल। जो कहानियां हम सुनते आए, देखते आए, अब वही वैसी ही कहानी सुनाएगा डिजिटल।
1: डाउनलोड वेव्स ओटीटी ऐप नाउ एंड वॉच फॉर फ्री।
2: আকাশবাণী শিলচর, এখন শুনবেন অনুষ্ঠান পরিচিতি। প্রথমে শুনবেন আজকের বাকি অনুষ্ঠানের সময়সূচি। যুবা বন্ধুদের জন্য প্রচারিত অনুষ্ঠান যুববাণী শুনবেন সন্ধে ৬টা বেজে ১৫ মিনিটে। সন্ধে ৬টা বেজে ৪৫ মিনিটে শুনবেন অনুষ্ঠান চাষাবাদের কথা। এতে ছাগল পালন নিয়ে বলবেন রহেশ্বরী ডেকা। নির্বাচনী ফলাফল নিয়ে দ্বিভাষিক আলোচনা শুনবেন দিল্লি কেন্দ্র থেকে রাত ৭টা বেজে ১০ মিনিটে ও রাত ৯টা বেজে ১৫ মিনিটে। বিভিন্ন শিল্পীর কণ্ঠে বাংলা গান শুনবেন রাত ৮টায়। লঘু শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে অশোক কুমার রায়ের সন্তুর বাদন শুনবেন রাত ৮টা বেজে ৩০ মিনিটে। রাত ১০টায় শুনবেন নাটক বিবাদ। এতক্ষণ শুনলেন আজকের বাকি অনুষ্ঠানের সময়সূচি, এবারে শুনবেন আগামীকালের বিস্তারিত অনুষ্ঠান পরিচিতি। আগামীকাল ভক্তিমূলক গানের অনুষ্ঠান বন্দনা শুনবেন সকাল ৬টা বেজে ১০ মিনিটে। সকাল ৬টা বেজে ৩০ মিনিটে শুনবেন অনুষ্ঠান খেতে খামারে। লোকগীতি শুনবেন সুস্মিতা হোম চৌধুরীর পরিবেশনায় সকাল ৬টা বেজে ৩৫ মিনিট ও বেলা ১১টা বেজে ৩০ মিনিটে। এছাড়া শুনবেন মিষ্টি দত্তের পরিবেশনায় দুপুর ১টা বেজে ৪০ মিনিটে আব্দুল কাদের বড়বহিয়ার পরিবেশনায়। সকাল ৭টা বেজে ৫ মিনিটে শুনবেন সুপ্রভাত। দেশবন্দনা অনুষ্ঠানটি শুনবেন সকাল ৭টা বেজে ২০ মিনিটে। রবীন্দ্রসঙ্গীতের শিল্পী তনুশ্রী বসু সরকার সকাল ৭টা বেজে ৪০ মিনিটে। বিভিন্ন শিল্পীর কণ্ঠে শুনবেন গান বেলা ১২টায়। বিভাস কান্তি ঘোষের পরিবেশনায় নজরুল গীতি শুনবেন সকাল ৮টা বেজে ৪০ মিনিটে। বাংলা ছবির গান শুনবেন সকাল ৮টা বেজে ৫০ মিনিট বেলা ১০টায় ও সন্ধে ৬টা বেজে ১৫ মিনিটে। সকাল ৯টা বেজে ৩০ মিনিটে শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে ওস্তাদ আসাদ আলী খাঁর রুদ্রবীণা বাদন শুনবেন। হিন্দি ছবির গান শুনবেন বেলা ১০:৩০, বেলা ১২টা ও রাত ৭টা বেজে ১৫ মিনিটে। বেলা ১১টায় আধুনিক গানের শিল্পী জয়শ্রী গুপ্ত ও দ্বিজেন মুখোপাধ্যায়। দুপুর ১টা বেজে ১৫ মিনিটে শিল্পী পূরবী দত্ত। বেলা ১১টা বেজে ৩০ মিনিটে আমার কথা, এতে শ্যামল ভট্টাচার্য পালের নিজের কথা শুনবেন। দুপুর ২টায় ইন্দ্রজিৎ দাসের পরিবেশনায় দোতারা ও সমীর শঙ্কর মোদকের ম্যান্ডলিন বাদন শুনবেন রাত ৮টা বেজে ১৫ মিনিটে। ভজনের শিল্পী পণ্ডিত মহাবীর চট্টোপাধ্যায় দুপুর ২টা বেজে ৩০ মিনিটে। মানুষের কণ্ঠে গীত শুনবেন দুপুর ২টা বেজে ৪৫। মণিপুরী অনুষ্ঠান শুনবেন বিকেল ৫টা বেজে ৫ মিনিটে। বিকেল ৫টা বেজে ৩৫ মিনিটে শুনবেন ডিমাসা অনুষ্ঠান চাষাবাদের কথা। অনুষ্ঠানটি শুনবেন সন্ধে ৬টা বেজে ৪৫ মিনিটে। রাত ৮টায় হিন্দি অনুষ্ঠান ঠুমরি শুনবেন তনিমা ঠাকুরের।

এর কণ্ঠে রাত 8:30 দিল্লি কেন্দ্রের প্রচারিত অনুষ্ঠান স্পটলাইট শুনবেন রাত 9:15। হরকান্ত নাথ ভৌমিকের পরিবেশনায় কীর্তন শুনবেন রাত 9:30। রাত 10:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল শুনবেন বিদুষী মনু মঞ্জুষা মজুমদারের কণ্ঠে। এতক্ষণ শুনলেন প্রথমে আজকের পরবর্তী অনুষ্ঠানের এবং এরপর শুনলেন আগামীকালের বিস্তারিত অনুষ্ঠান পরিচিতি।

0: इफको नैनो उर्वरकों का कमाल, हर खेत किसान बने खुशहाल।
1: আকাশবাণী শিলচর, এখন শুনবেন যুবা বন্ধুদের জন্য প্রচারিত অনুষ্ঠান যুববাণী।

0: নমস্কার বন্ধুরা, যুববাণী অনুষ্ঠানে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আশা করি সকলেই ভালো আছো। আবারও হাজির হয়েছি নতুন কিছু গল্প কথা নিয়ে। বন্ধুরা, আমরা পৌঁছে গিয়েছিলাম মাস কমিউনিকেশন অর্থাৎ গণজ্ঞাপন বিষয়ের বিশেষজ্ঞ তথা আমাদের বরাক উপত্যকার একজন উদীয়মান সাংবাদিক ডক্টর অরিন্দম গুপ্তের কাছে। তিনি আজ তোমাদের বলবেন কেন এই বিষয় পড়বে বা কি তার ব্যাপারে আজকে জানবো। তো চলো শুনে নিই তিনি কি বলছেন। নমস্কার, যুববাণী অনুষ্ঠানে ডক্টর অরিন্দম গুপ্তকে স্বাগত। তিনি আসাম বিশ্ববিদ্যালয়ে গণজ্ঞাপন বিভাগ থেকে পিএইচডি করেছেন এবং সাংবাদিকতার পাশাপাশি বিভিন্ন গবেষণামূলক কাজে জড়িত আছেন। নিজের প্রিয় বিষয় ডক্টর গুপ্ত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গণজ্ঞাপন নিয়ে বক্তৃতা ও ছাত্রছাত্রীদের মধ্যে এই বিষয় নিয়ে আলোচনা করেছেন। তো আজকে ওনার থেকে আমরা এই বিষয়ের খুঁটিনাটি নিয়ে কিছু জিজ্ঞাসাবাদ করব, জানব। প্রথমেই আমি সরাসরি প্রশ্ন করছি, গণজ্ঞাপন বা মাস কমিউনিকেশন বিষয়টি কি?
1: নমস্কার, আকাশবাণীর যুববাণী অনুষ্ঠানের যারা শ্রোতারা রয়েছেন তাদেরকে অনেক শুভেচ্ছা, ধন্যবাদ এই বিষয়টা নিয়ে কথা বলার জন্যে, আমাকে চয়ন করার জন্যে অনেক ধন্যবাদ। মাস কমিউনিকেশন বিষয়টা খুবই বিষয়, বিশেষ করে আমরা যারা খবরের দুনিয়ায় রয়েছি, আমরা যারা খবর সন্ধানী লোক, যারা খবর নিয়ে চর্চা করি, খবর নিয়ে খোঁজ খবর রাখি বা খবর নিয়ে নিজের পেশাটাকে এগিয়ে নিয়ে যাচ্ছি, লোকে খবর পড়ে আনন্দ পায়, খবর নিয়ে চর্চা করে, কিন্তু আমরা যারা রয়েছি ছাত্ররা, কমিউনিকেশনের দুনিয়ার যারা ছাত্ররা রয়েছি, আমরা খবরটার একেবারে শেকড়ে গিয়ে, খবরটার ভেতরে গিয়ে, আমাদের কমিউনিকেশনে একটা কথা আছে যে নিউজ বা খবর তখনই হবে যখন একটা বিষয় এবং মানুষের ওই বিষয় সম্পর্কে আগ্রহ, যেটাকে আমরা যদি ইংরেজিতে একটু বলতে চাই, ইভেন্ট প্লাস পিপলস ইন্টারেস্ট, হ্যাঁ, যেটার যোগফল হবে নিউজ। তো এই যে গোটা দুনিয়াটা মাস কমিউনিকেশন

এটা হচ্ছে আদান প্রদানের বিষয়। মানে আমি যা জানি আমি লোককে বোঝাবো, লোককে বলবো, এবং সরল ভাষায় বলাটাই সবচেয়ে বড় চমৎকার। আমি এমন একটা বিষয় জানি সেটা আমি বলতেই পারলাম না, তাতে কমিউনিকেশন হচ্ছে না। মানে যেমন হতো আমাদেরকে ছোট সময়, আমাদের যারা টিচাররা রয়েছেন ওনারা বলতেন যে তোমরা কি করছো যদি বোঝাতে না পারো, বা কী বলছো যদি বোঝাতে না পারো, তখন তোমাদের কমিউনিকেশন স্কিল ডেভেলপমেন্ট হবে না। তো কমিউনিকেশন এই ব্যাপারটা নিয়েই কাজ করে যে একটা একটা ঘটনা, একটা ঘটনার সরল বিবরণ সেটাই মানুষের কাছে তুলে ধরা। হ্যাঁ, তার বিষয়টার ভেতরে অনেক রকমের পদ্ধতি রয়েছে একটা বিষয়কে বলা নিয়ে বা একটা বিষয়কে লেখা নিয়ে। যেমন একটা বই আছে আমাদের, কি লিখবো কেন লিখবো, হ্যাঁ, এই বিষয়টা এই বইটার মধ্যে এই সব বিষয় নিয়ে কথা বলা আছে যে আমরা কার জন্যে লিখবো, লোকেদের জন্য লিখবো, আমরা কি লিখবো, সারাংশ লিখবো। আমরা তো এখানে কাউকে শিক্ষিত করতে আসছি না, আমরা শুধু জানাতে আসছি যে একটা ঘটনা ঘটেছে তার বিষয়ে একটা খবর।

0: একটা বিষয়কে লিখা নিয়ে, যেমন একটা বই আছে আমাদের কি লিখবো কেন লিখবো, হ্যাঁ এই বিষয়টা এই বইটার মধ্যে এই সব বিষয় নিয়ে কথা বলা আছে, যে আমরা কার জন্যে লিখবো, লোকেদের জন্য লিখবো, আমরা কি লিখবো, সারাংশ লিখবো, আমরা তো এখানে কাউকে শিক্ষিত করতে আসছি না, আমরা শুধু জানাতে আসছি যে একটা ঘটনা ঘটেছে তার বিষয়ে একটা খবর, এবং খবরটা কত দ্রুত এবং কত আকর্ষণীয়ভাবে রোমাঞ্চকরভাবে মানুষকে দিতে পারা যায় সেটাই হচ্ছে কমিউনিকেশনের আসল নির্যাস যেটা, বা আসল প্র্যাকটিস যেটা বলা যায়। এবং মাস কমিউনিকেশন হচ্ছে, আমি যদি আক্ষরিক অর্থে তাকে দেখতে যাই, যে সে খুব বড় একটা অডিয়েন্সকে ডিল করছে। যেমন কমিউনিকেশন হচ্ছে, যেমন আমি আর আপনি আজকে কথা বলছি, এটাকে আমরা ইন্টারপার্সোনাল কমিউনিকেশন বলবো, বা আমরা অনেক সময় নিজের সঙ্গে, যেটা নাটকে অনেক সময় দেখা যায় থিয়েটারে, যে একটা লোক একটা ক্যারেক্টার প্লে করছে, সে নিজের মানসিক যে কথাবার্তা সে নিজের সঙ্গে নিজে কথা বলছে, সেটাকে আমরা ইন্ট্রাপার্সোনাল বলি, মানে নিজের সঙ্গে নিজের কথাবার্তা। অনেক সময় আমরা সবসময়ই করি, ঘুম থেকে উঠলে আমরা এখন ব্রাশ করব, আমরা এখন চা খাবো, আমরা বাজারে যাব, সেটা তো আমি অনেক অন্য কেউ বলবো না, তখন আমাকে জিজ্ঞেস করে যদি কেউ যে কোথায় যাচ্ছ, তখন ওটা ওই একে অপরের সাথে কথা, তখন ওটা ইমিডিয়েটলি তার ধরনটা চেঞ্জ হয়, ইন্টারপার্সোনাল হয়ে যায়। তারপরে যেমন আজকে আমাদের ঘরে যদি চারজন লোক আছে, এই চারজনের একটা স্মল গ্রুপ হয়ে গেল, তো এটাকে আমরা গ্রুপ কমিউনিকেশন বলবো। পাঁচজন ছাত্র নিয়ে একজন লোক কথা বলছে, সে গ্রুপ অফ স্টুডেন্টস, তো এটাকে গ্রুপ কমিউনিকেশন বলবো। মাস কমিউনিকেশনের ধরনটা একটু অন্যরকম, আমরা যদি একদম সরল ভাষায় বলার চেষ্টা করি, সেটা হচ্ছে একটা বড় গ্রুপ, গ্রুপও বলবো না, একটা বড় পরিসর যেখানে অনেক লোক আছে, কিন্তু যে বক্তা সে কিন্তু ওই বড় যে গোষ্ঠী তাকে চিনে না। যেমন আপনি ধরুন দশটা লোককে চিনছেন, একজন দুজন সবার নাম আপনি জানছেন, কিন্তু আপনি যদি পঞ্চাশ জন বা তার থেকে বেশি একশো জনের উপরে লোকের সাথে কথা বলেন, সম্ভব না যে আমি একশো জনের নাম জানবো, সম্ভব না। তো এই যে আমি জানি না অথচ আমি কথা বলছি, এটাই হচ্ছে একটা তার বৈশিষ্ট্য, যে একটা পার্ট। এবং সেই যে লোকগুলা, সেই লোকগুলা কিন্তু সব এক ধরনের লোক নয়। তো এটা আরেকটা চারিত্রিক বৈশিষ্ট্য হচ্ছে মাস কমিউনিকেশনের, যেটাকে আমরা ইংলিশে বলবো হেটেরোজেনাস, মানে হোমোজেনিটি নাই, এক মানে এক ধরনের বিষয় নেই, আলাদা আলাদা বিষয়। মানে ধরুন একটা কাগজ খুললে প্রথম পাতায় আমরা হয়তো রাজনৈতিক খবর পাচ্ছি, দু নম্বর পাতায় হচ্ছে বিজ্ঞাপনের খবর পাচ্ছি, তিন নম্বর পাতায় শহরাঞ্চলের খবর পাচ্ছি, চার নম্বরে সম্পাদকীয় খবর পাচ্ছি, পাঁচ নম্বরে রাষ্ট্রীয় আন্তঃরাষ্ট্রীয় এসব খবর পাচ্ছি। তো বিভিন্ন যে রুচি, এই রুচি নিয়েই কিন্তু আমাদের এই মাস কমিউনিকেশনের দুনিয়া। হ্যাঁ, তো এখানে আমি বক্তা হিসেবে আমি জানি না, অথচ আমাকে লোকে চিনে। যেমন ধরুন একটা একদম সহজ ভাষায় যদি আমরা বলি, যেটা আমি সচরাচর সবাইকে বলে থাকি, যে আমরা একটা জায়গায় কথা বলছি, তার বাইরে রাস্তা দিয়ে একজন অটোওয়ালা চিৎকার দিয়ে যাচ্ছে যে ডিসকাউন্ট সেল চলছে, রিডাকশন সেল চলছে। যে এই সেলটা কাকে বললো, সে আমাকেও বলছে, সে আমার এখানে দশজন মানুষ আছে সেও শুনছে, তো সে তো আর জানে না সে কাকে বলছে, খবরটা দিয়ে চলে গেছে। সো এই হচ্ছে মাস কমিউনিকেশনের আসল বিষয়, যে কমিউনিকেশন লেভেল, আমি যেগুলো ছোটো ছোটো কমিউনিকেশনের পার্টগুলো বললাম তার থেকে একটু আলাদা এবং অনেকটাই আকর্ষণীয়, অনেকটাই রোমাঞ্চকর বিষয় হয়ে যায়। তার যে পরিসরটা আছে, তার অনেক রকমের টাইপস আছে, ভেরিয়েশনস আছে। এইগুলো যারা এই সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছে বা আমরা যারা এটা নিয়ে চর্চা করি, তাদের মধ্যে কিন্তু এই বিষয়গুলো সাংঘাতিকভাবে কাজ করে।
1: তো আপনার কথায় বুঝলাম, মোটমাট এটা হচ্ছে জনতার জন্য, সবার জন্য, সবাইকে নিয়ে যেটা করতে হয় এটাই। তো আমি পরবর্তী প্রশ্নটি করছি আপনাকে, আজকের দিনে এই মাস কমিউনিকেশনের চাহিদা কেমন?
0: খুবই সুন্দর প্রশ্ন এবং খুবই তাৎপর্যপূর্ণ প্রশ্ন। মাস কমিউনিকেশনের চাহিদা আজকের দিনে যথেষ্ট মাত্রায় আছে, যেটা আগেও ছিল। কারণ আমি একটু ছোট্ট একটা উদাহরণ দিই, এই যে বিষয়টা, আমি যদি আমাদের দেশের ইতিহাস একটু ঘেঁটে দেখি, এই বিষয়টা কিন্তু অনেক পুরনো।

এই এটা নতুনভাবে এসছে, একটা শৈক্ষিক পরিবেশে এসছে, এটা ঠিক। কিন্তু বিষয় যেটা আপনি বলছেন মাস কমিউনিকেশন, সেটা অনেক পুরনো। আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, আমাদের যে স্বাধীনতা সংগ্রাম, এই স্বাধীনতা সংগ্রামের সময় আমরা জানি অনেক বিপ্লবী যারা ছিলেন তারা কিন্তু সাংবাদিকের কাজও করেছেন, মানে সাংবাদিকতাও করেছেন। যেমন আমরা যদি বাল গঙ্গাধর তিলক বলি বা রাজা রামমোহন রায় বলি, তারা কিন্তু তাপুটে সাংবাদিক ছিলেন। তারা তাদের কাছে হয়তো আমরা যারা শিক্ষাগত ডিগ্রি লাভ করে সাংবাদিকতায় এসেছি সেরকম হয়তো ওদের কাছে সেই ডিগ্রি বা আক্ষরিকতে এমএ ইন জার্নালিজম বা বিএ ইন জার্নালিজম ছিল না, কিন্তু তাদের যে লেখনী, এই লেখনীটা যদি আমরা দেখি, লেখনীগুলো যদি আমরা পড়ি, সে ওগুলাতে বুঝতে পারবো যে মনোজাগরণ যে বিষয়টা থাকে, পাবলিক অ্যাওয়েকনিং বা অ্যাওয়ারনেস, এই বিষয়টাকে বিরাট একটা মাত্রায় পৌঁছে দিয়েছিলেন যারা ওই বিপ্লবী যারা ছিলেন। এটাকে আমরা বলতাম, আমাদের শিখার সময় আমরা বলতাম মিশন জার্নালিজম। মানে জার্নালিজমের মাধ্যমে, গণযোগাযোগের মাধ্যমে বা মাস মিডিয়াকে ইউজ করে, মাস মিডিয়ার সাহায্যে ভারতবর্ষের ইস্ট ওয়েস্ট নর্থ সাউথে যে মানুষ রয়েছেন, নেতাজি সুভাষ কী করছেন বা ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে কী হচ্ছে, হ্যাঁ, যেমন অনেক পত্রিকা রয়েছে। তো ওই সময়টা, মানে প্রাক স্বাধীনতার সময়টা, যেখানে আমাদের দেশের যারা সংগ্রামীরা ছিলেন ওরা যা করে গেছেন তাকে আমরা মিশন জার্নালিজম বলি। শিক্ষার ক্ষেত্রে আমরা মিশন জার্নালিজম বলি, যে সাংবাদিকতার মাধ্যমে, হ্যাঁ, নবজাগরণ বা নবচেতনা তৈরি করার যে প্রচেষ্টা ছিল সেটা পরবর্তী সময়ে, মানে স্বাধীনতার পরবর্তী সময়ে সেটা দাঁড়িয়েছে ভিশন জার্নালিজম। কারণ বলি, যে প্রতিষ্ঠানগুলো তৈরি হয়েছিল, যেমন ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ মাস কমিউনিকেশন বা বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলকাতা বিশ্ববিদ্যালয় হোক বা এ অঞ্চলের প্রতিষ্ঠানগুলো হোক বা এশিয়ান স্কুল অফ জার্নালিজম হোক, বিভিন্ন প্রতিষ্ঠিত যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, তাদের মধ্যে সাংবাদিকতাকে একটা ক্যারিয়ার বা কোর্স হিসাবে পড়ানোর, মানে শিক্ষার মাধ্যমে যে নানান দিক রয়েছে, একটা বিষয়কে নিয়ে পর্যালোচনা করা, বিষয়কে বোঝা এবং তাকে নিয়ে কিভাবে এগিয়ে যাওয়া যায় সেটাকে গুছিয়ে, একটা বস্তুকে গুছিয়ে লেখা, একটা বিষয়কে গুছিয়ে লেখা, সেটা শিক্ষার মাধ্যমে এই দেশে যারা এই বিষয়ে পড়তে আগ্রহী তাদের কাছে পৌঁছে দেওয়া, সেটা ছিল এক ধরনের ভিশন জার্নালিজম। তার জন্য অনেক ধরনের চেষ্টা শুরু হয়েছিল। তার মধ্যে আমরা দেখেছি বিভিন্ন ধরনের টেলিভিশন নেটওয়ার্কস এসছে পরবর্তী সময়ে, স্বাধীনতার পরবর্তী সময়ে, এবং বর্তমান সময়ে আমি যদি 1990 থেকে ধরি, যেখানে এলপিজি শুরু হয়ে গেছিল, লিকুইড, যেটা আমাদের ইকোনমিক লিবারালাইজেশন শুরু হয়েছিল, তো ওই সময়ে যদি আমি দেখি, তার পরবর্তী সময় জিনিসটা কিন্তু আর ওই মিশন থেকে ভিশন হয়ে এখন পুরোপুরি এটা প্রফেশন। মানে এখন যদি ছাত্রছাত্রীরা ইউনিভার্সিটিজ বা কলেজেসে যায়, এখন তো কলেজ স্তরেও এসে গেছে, হ্যাঁ, এই জিনিসটা পড়াশোনার জায়গাটা একটা সাবজেক্ট হিসাবে কলেজ স্তরে পৌঁছে গেছে, তো এটা হয়ে যাবে, হ্যাঁ, এই এই ব্যাপারটা থেকে যাচ্ছে যে প্রফেশন জার্নালিস্ট, মানে আমি শিক্ষাগত যোগ্যতা নিয়ে এই লেখালেখির দুনিয়ায় আমি প্রবেশ করলাম, হ্যাঁ, আমার কাছে একটা ডিগ্রি বা একটা সার্টিফিকেট আছে। হ্যাঁ, এটা আবার অন্য দিকও আছে, যে আমি যদি ডিগ্রি না নিয়ে কাজ করি তাতে কি আমাকে চাকরি দেবে না, এটা নয়। কিন্তু কারণ কি, আজকে অনেক সময় দেখা যায় যারা ইঞ্জিনিয়ার তাদের ক্ষেত্রেও বিষয়গুলো চাপ হয়ে যায়, কিন্তু আমরা বিপদে পড়লে এমন একজনকে পাবো যে তার কাছে কোনো ডিগ্রি নেই কিন্তু সে কাজটা করে দিচ্ছে, সো এটা অন্য বিষয়। কিন্তু আমি মাস কমিউনিকেশন একটা প্রফেশনাল যে তার জার্নি, সেটা কিন্তু ওইভাবে এগিয়ে এসছে। এবং হ্যাঁ, আজকের দিনে যে চাহিদাটা বা বিষয়টা, যেটা শুরুর দিকে প্রশ্নটা ছিল আপনার, যথেষ্ট মাত্রায় আছে। নাহলে ওই যে বললাম, কলেজ স্তরে বা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সাবজেক্ট হিসাবে আসতো না। এবং আমার তো এটা বলতে খুবই ভালো লাগে যে এ অঞ্চলের অনেক ছাত্ররা, অনেক ছাত্রছাত্রী

0: ছাত্রীরা এই পড়াশোনা করে বিশ্ববিদ্যালয়ে, এখন যাও আমাদের সময় যা ছিল আজ এতে 15-20 বছর আগে বা এখনের সময়, এটা নিয়ে কাজ করার কিন্তু যথেষ্ট চাহিদা আছে। এটার মধ্যে মানুষের একটা ধারণা থাকে যে আমি যদি এই সাবজেক্টটা নিয়ে পড়ি শুধু আমি খবরের দুনিয়ায় ঘোরাফেরা করব, আমি একজন কলমে সাংবাদিক হব বা টিভির দুনিয়ায় ক্যামেরা নিয়ে সাংবাদিকতা করব। নয় কিন্তু, তার আমি আগেই বলেছিলাম তার বিভিন্ন রকমের স্তর আছে। হ্যাঁ, সেটা নিয়ে সে সিনেমার জগতে যথেষ্ট সাকসেসফুল হতে পারবে, সে বিজ্ঞাপনের দুনিয়ায়, অ্যাডভার্টাইজমেন্ট কিন্তু একটা বিরাট দুনিয়া। সাংবাদিকতা পড়াশোনা করে যদি আমি অ্যাডভার্টাইজমেন্টের দুনিয়াটা বেছে নিই এবং আমার মাথার মধ্যে যদি ওই পোকাটা থাকে যে আমি নতুনত্ব আনব, হ্যাঁ একটা সাবানের প্যাকেটের ডিজাইন, আমি 10 বছর পুরনো সাবানের প্যাকেটের ডিজাইনকে আমি নতুনভাবে দেখাতে পারবো, তার চেয়ে বড় শিল্পী শিল্পচর্চার জায়গাটা থাকে না। মানে ওই ওই জায়গাটা কিন্তু বিরাটভাবে দ্বিগুণ তিগুণ হয়ে বেরিয়ে যায় যে অ্যাডভার্টাইজমেন্টের দুনিয়া। হ্যাঁ, বিভিন্ন ধরনের কম্পোজিশনসের দুনিয়া আছে, আজকাল তো ইউটিউবের দুনিয়া, আজকাল ইউটিউব শর্টস বনছে, রিলস বনছে। হ্যাঁ, তাতে তার গুণগত জায়গাটা একটু বিচার্য বিষয়, এই জায়গাটাকে আমি ধরছি না, কিন্তু কাজের সুযোগ এই ব্যাপারে যথেষ্ট মাত্রায় আছে। যেমন আমি আমার ব্যক্তিগত কথাই বলি, আমি ইংরেজি সাহিত্যের ছাত্র, আমার ঘরে আমাকে বলা হয়েছিল যে তুমি ইংরেজি সাহিত্য নিয়ে পড়াশোনা করে এগিয়ে যাও, তুমি হয়তো কলেজে বা কোনো জায়গায় শিক্ষকতা করবে। আমি দেখলাম একটা ছাত্র জীবনে একটা ব্যাপার থাকে, আমি কলেজ জীবন শেষ করে ইউনিভার্সিটি লাইফ শেষ করে আমি চাকরি করব। চাকরি পাওয়ার জায়গাটা সহজভাবে যদি পেয়ে যাই তাহলে কিন্তু তার চেয়ে বড় মজাটা হয় না। এবং এই সাবজেক্ট পড়ে চাকরি পাওয়ার জায়গাটা কিন্তু যদি কেউ ঠিকঠাক সাবজেক্টের প্রতি শ্রদ্ধা রেখে পড়াশোনা করে যায়, চাকরি পাওয়াটা খুব কঠিন না। চাকরি পেয়ে যাওয়াটা এবং তাকে এগিয়ে নিয়ে যাওয়া সেটা হচ্ছে ব্যক্তিগত চর্চার বিষয় বা কাজ যেভাবে কে এগিয়ে নিয়ে যাচ্ছে, বাট চাকরি আছে। তো মাস কমিউনিকেশন পুরো মাত্রা একটি কেরিয়ার ওরিয়েন্টেড বিষয়, এবং কেরিয়ার গড়তে হলে যদি এই সাবজেক্টকে ভালো করে পড়া যায় বা তার খুঁটিনাটি বিষয়, হ্যাঁ এখন আরেকটা দিক বেরিয়ে এসেছে, রিসার্চ। মাস কমিউনিকেশনের দুনিয়ায় রিসার্চের একটা সাংঘাতিক ভূমিকা রয়েছে। তো এইসব বিষয় আছে আর কি এই সাবজেক্টে।
1: তো আপনি বলছেন যে এই বিষয়ের চাহিদা আগেও ছিল, আজও আছে, বরং আরো বেড়ে গেছে আজকের দিনে। সেখান থেকে একটি প্রশ্ন করছি, এই বিষয়টি নিয়ে পড়াশুনো করে ভবিষ্যতে কি কেরিয়ার অপশন আছে?
0: খুবই সাময়িক প্রশ্ন এবং খুবই তাৎপর্যপূর্ণ প্রশ্ন। আজকের দিনে একটা ছাত্র যদি এই বিষয়টা নিয়ে পড়তে চায়, সে কলেজ স্তরে হোক বা বিশ্ববিদ্যালয় স্তরে হোক, অনেকে আছে পলিটিক্যাল সায়েন্স নিয়ে তার প্রাথমিক পড়াশোনা করেছে কিন্তু তার মাস কমিউনিকেশনের প্রতি বা নিউজ বা মিডিয়া জগতের প্রতি তার আগ্রহ রয়েছে। যেমন দিল্লি বিশ্ববিদ্যালয়ে যারা গ্রাজুয়েশন করেন, আমার যারা বন্ধু স্তরের যারা রয়েছেন, তারা অনেকেই ফিজিক্স নিয়ে পড়াশোনা করেছেন কিন্তু তাদের একটা চোখ কিন্তু কমিউনিকেশনের দুনিয়ায় ছিল, বা অনেকে হয়তো পলিটিক্যাল সায়েন্স নিয়ে পড়াশোনা করেছেন কিন্তু ইন্টারন্যাশনাল রিলেশনস নিয়ে পড়ছেন কিন্তু তাদের একটা সাবজেক্ট, একটা বিষয়ে মাস কমিউনিকেশন বা কমিউনিকেশনের কোনো একটা পার্ট। যেমন আজকে আমাদের এই মাস কমিউনিকেশনের যে বিষয়গুলো রয়েছে তাদের মধ্যে কমিউনিটি কমিউনিকেশন আছে, ডেভেলপমেন্ট কমিউনিকেশন আছে, অ্যাডভার্টাইজমেন্টস আছে, পাবলিক রিলেশনস আছে, সিনেমা আছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আছে, ফিল্ম অ্যান্ড টেলিভিশন টেকনিক্স আছে, স্ক্রিন রাইটিং আছে, ইলাস্ট্রেশনস আছে, ভয়েস ওভার আর্টিস্ট আছে, রেডিও আছে, রেডিও আপনি আকাশবাণীর অনুষ্ঠানে আমি কথা বলছি, রেডিওর বিষয়টা কিন্তু এখনো সজীব। FM রেডিওতে মানে হুলস্থুলভাবে চাকরি পাওয়া যায় যদি তার নিজস্ব ক্ষমতা বা নিজস্ব চাহিদা থাকে, তার গলা নিয়ে খেলা করার একটা চর্চা থাকে। ভয়েস ওভার আর্টিস্ট সাংঘাতিকভাবে কিন্তু একটা বিরাট বড় কেরিয়ার অপশন আছে, বা রেডিও জকি, হ্যাঁ বা রেডিও অনুষ্ঠান উপস্থাপক। তো এইসব বিষয়ে খোলা আছে। আবার আরেকটা দিকও আছে, আমি যে শুধু নিউজ, আমি শুরুতেই বলেছিলাম যে আমি শুধু নিউজে যাব, মানে আমার পরিধিটা শুধু নিউজের মধ্যে রাখবো, যে চায় সে যেতে পারে। মানে আমি নিজে নিউজে রয়েছি, আমি নিজে নিউজে আছি, আমার ভালো লাগছে, আমি কাজ করছি, আরে 10-15 বছর হয়ে গেছে আমি কাজ করছি, আমার ভালো লাগছে। কিন্তু আমি যে শুধু নিউজে যাব সেটা কিন্তু নয়, আমি

0: অ্যাডমিনিস্ট্রেটিভ পরীক্ষাও দিতে পারি। আমার কমিউনিকেশনের দুনিয়াটায় একটা কথা আছে, যেটা আমাদের ক্লাসে বলা হতো, যে কমিউনিকেশনের ছাত্র হিসেবে ইউ শুড নো সামথিং অফ এভরিথিং আন্ডার দ্য সান। মানে আমি কেমিস্ট্রিরও বিষয় জানতে হবে, আমি বিভিন্ন রকমের রোগ যে অসুখ এইসব বিষয় জানতে হবে, আমার সূর্য বা তারামণ্ডলের বিষয়ে জানতে হবে, বা ধরুন এই যে কোভিড গেল, কোভিডের যে নানান ধরনের কথাবার্তা ছিল বা তার টেকনিক্স ছিল বা তার ভিতরের যে কথাবার্তাগুলো নিয়ে আমরা খবরের চর্চা করেছি, এগুলোর বিষয়ে আমাদের অনেকটা জানকারি রাখতে হয়। তো আমাদের এই বিষয়টা, আমাদের এই মাস কমিউনিকেশনের দুনিয়াটা আমাদেরকে কিন্তু একটা ওই অলরাউন্ডার কাইন্ড অফ থিং বানিয়ে দেয়। তারপরে সে নিজস্বভাবে সে কোন বিষয় নিয়ে স্পেশালাইজ করতে চাইছে, সে সিনেমায় যেতে চাইছে না লিখতে চাইছে না পাবলিশিংয়ে যেতে চাইছে না নিউজে যেতে চাইছে না ধরুন অ্যাক্টিংয়ে যেতে চাইছে, ওই সব বিষয় নিজস্ব চয়নের উপর নির্ভর করে। কিন্তু ক্যারিয়ার অপশন অনেকটাই রয়েছে, অ্যাডভার্টিজমেন্ট থেকে আরম্ভ করে ডিজাইনিং। ডিজাইনিং শুধু আকার ডিজাইনিং নয়, টেক্সটাইল ডিজাইনিং একটা বিষয় আছে, এখানেও কিন্তু মাস কমিউনিকেশনের বিরাট বড় ভূমিকা। মাস কমিউনিকেশন একটা মানে বলবো না একটা আমব্রেলা সাবজেক্ট, তার নিচে ছাতার মতো, তার নিচে কিন্তু যথেষ্টভাবে অনেক রকমের ব্যাপারগুলো থেকে যাচ্ছে, যেখানে আমরা যদি ভালোভাবে মনোনিবেশ করি আমরা নিজের ক্যারিয়ারটা কিন্তু গড়ে নিব। এবং এই যে ক্যারিয়ারগুলো, পাবলিক রিলেশনস একটা বিরাট দুনিয়া, সে ব্যাংকিংয়েও অ্যাপ্লিকেবল আছে, সে বিভিন্ন ধরনের কোম্পানিজ আছে, তাদের ইভেন্ট ম্যানেজমেন্ট হয়, ইভেন্ট ম্যানেজ আজকে শিলচরে দেখুন অনেক ধরনের ইভেন্ট ম্যানেজমেন্টের কাজ হচ্ছে। তাদের কাজ কি? তাদের কাজ হচ্ছে লোকের কমিউনিকেশন যে চাহিদা সেটা মেটানো, যে আমার এটা চাই আমাকে এটা দাও, আমার কিছু করতে হবে না, সারা ইভেন্ট ম্যানেজমেন্ট করে চলে যাবে, শুধু কমিউনিকেশনটা ঠিক থাকলেই হলো। তো ইভেন্ট ম্যানেজমেন্ট হলো, বা রেডিওর ক্ষেত্রে রেডিওর নানা অনুষ্ঠানে কাজ করার সুযোগ থাকছে, বা নিজস্বভাবে পডকাস্টিং এখন নতুন একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে, পডকাস্টিং, আগে এটা ন্যারো কাস্টিং ছিল, হ্যাঁ, তারপরে ইউটিউব রিলস বা ইনস্টাগ্রামে কাজ হচ্ছে, এইসব বর্তমানে এইসব রয়েছে, এবং তার থেকে উপার্জনের ক্ষেত্রটাও কিন্তু অনেকটা খুলে যাচ্ছে, যে আমি নিউজে থাকবো, আমি এক ধরনের কাজ করব, সেটা তো একদিক রয়েছে, কিন্তু এই যে ছোট ছোট ছোট ছোট বিষয়গুলো, তাতে কিন্তু উপার্জনের ক্ষেত্রটা অনেকটাই বেড়ে যাচ্ছে। আমি গতকালকে একজন একজন মানুষের ইন্টারভিউ দেখছিলাম, সে বলছে সে দিব্যাঙ্গ, কিন্তু তার মনের মধ্যে ছিল যে আমি ওই রিল বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমি কিছু করতে চাই, আমি নিজের কাজটাকে মানুষের কাছে দেখাতে চাই। সে কোনো না কোনোভাবে এটা করলো, প্রথম দিকে হয়তো সেরকম ভালো হয়নি, কিন্তু আজকে ও একটা সুপরিচিত সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। তো এই ধরনেরও বিষয় রয়ে গেছে আর কি, এটা বর্তমান যুগের সঙ্গে তাল মিলিয়ে কিন্তু এইসব হচ্ছে। এবং শিক্ষাগত ক্ষেত্রে আমি যদি দেখি, মানে কোর্স কারিকুলামে এইসব বিষয়েও কিন্তু স্কিল ডেভেলপমেন্টের ক্ষেত্রে অনেকটাই ইম্পর্টেন্স দেওয়া হচ্ছে।
1: আচ্ছা, আপনাকে সবশেষে একটি প্রশ্ন করছি, আপনি তো বিভিন্ন সময়ে বিভিন্ন কলেজে এই বিষয়ে ছাত্রছাত্রীদের মধ্যে কথাবার্তা বলেন বা ওদেরকে কাজ করেছেন, তো সেই ব্যাপার থেকে একটু অভিজ্ঞতা আমাদের সঙ্গে আলোচনা করুন।
0: খুব ইন্টারেস্টিং বিষয়। আমি বলি, আমি বিভিন্ন কলেজে গিয়ে ছাত্রছাত্রীদের সঙ্গে তাদের এই কমিউনিকেশন নিয়ে চর্চা করেছি। একটা বিষয় আমার খুব ইন্টারেস্টিং লেগেছে, এবং সব জায়গায় এটা বলি, 2024 ডিসেম্বর মাস কাছাড় কলেজে মিডিয়া রাইটিংয়ের উপরে তাদের একটা বক্তৃতা অনুষ্ঠান ছিল, তা আমাকে আমন্ত্রণ দেওয়া হয়েছিল যে আপনি এই বিষয়টা নিয়ে বলবেন, এটা আমাদের সিলেবাসের পার্টে আছে। তো মিডিয়া রাইটিং মানে কি, প্রিন্ট মিডিয়ার একটা অন্য একটা ভাষা আছে, তার অ্যাপ্রোচটা একটু আলাদা, রেডিওর লেখার অ্যাপ্রোচটা আলাদা, টিভির জন্য আলাদা, এবং অনলাইনের জন্য আলাদা। তো এই চারটা বিষয় নিয়ে আমাকে বলার জন্য বলা হয়েছিল। তো তখন ওখান থেকে সায়েন্স ডিপার্টমেন্টের কোনো ছাত্রী হবে, সে হাত তুলে বলল, আমি যখন বললাম যে কোনো প্রশ্ন আছে কি না, তো বলল, স্যার আমি নেভিতে যেতে চাই, তো আমাকে কি কমিউনিকেশন হেল্প করবে? হ্যাঁ, আমি নেভিতে, আমি সায়েন্সের ছাত্রী, আমি নেভিতে যেতে চাই, আমাকে কমিউনিকেশন হেল্প করবে? আমি বললাম, তুমি কি ধরনের হেল্প চাইছো? আমি যদি কমিউনিকেশন নিয়ে পড়ি, আমি কি

0: পাবো? আবার জিজ্ঞেস করলাম যে তুমি কি ধরনের হেল্প চাইছো, তুমি তো নেভিতে যাবে, ভালো কথা, নেভি যথেষ্ট সম্মানের জায়গা, ভারতবর্ষের অন্যতম একটা ডিফেন্স লাইন নৌসেনা। বলছে স্যার প্রথম সমস্যাটা হচ্ছে আমি আমার বাড়িতে আমার বাবা মাকে আমি কি করে বোঝাই যে আমি নেভিতে যেতে চাই। আমি বললাম এই যে কমিউনিকেশন, এখানেও তো কমিউনিকেশনের জায়গাটা থেকে যায়। তো এই ধরনের কিন্তু অনেকটাই আমরা পাই যে মানুষ করতে চায় কিন্তু তার হয়তো সেই কনফিডেন্স লেভেলটা নেই। কমিউনিকেশন কনফিডেন্স লেভেলটাকে চূড়ান্ত মাত্রায় বাড়িয়ে দেবে। আমি যে আমার বলার ক্ষমতা, আমি 10টা মানুষের সামনে বলবো, সেই বলার ক্ষমতা বা স্টেজ ফিয়ার যেটা থাকে পাবলিক কমিউনিকেশনের স্টেজ ফিয়ার, আমি হয়তো বলতে পারি, সাজিয়ে গুছিয়ে বলতে পারি, কিন্তু ওই হিন্দিতে একটা কথা আছে, লোক ক্যা কহেঙ্গে, মানুষ কি বলবে বা পাশের বাড়ির মানুষ কি বলবে, সেটা ভেবে হয়তো আমরা বলি না। যেটা আমাদের মিডিয়ার ভাষায় তাকে বলে স্পাইরাল অফ সাইলেন্স, মানে আমি বলতে চাইছি কিন্তু 3 নম্বর মানুষ যদি আমাকে ধমকে দিয়ে বলে তুমি বলবে না, তো ওই যে একটা স্পাইরাল হয়ে তার আমি নীরব হয়ে গেলাম, তো আমার বলার জায়গাটা থাকলো না। তো এই জিনিসগুলো অনেকভাবেই কেটে যায় যদি সঠিকভাবে আমরা কমিউনিকেশন নিয়ে চর্চা করি। কমিউনিকেশন নিয়ে, হ্যাঁ, এটার জন্য একটা দাওয়াই আছে, রোজ পড়তে হবে, রোজ পড়তে হবে। এবং আমি একটা ছোট্ট ঘটনা বলি, আমি যখন এই সাবজেক্ট নিয়ে পড়তে চাইতাম, মানে আমার চিন্তা ছিল যে আমি সাবজেক্ট নিয়ে পড়বো, আমি ডাঙ্গিরখাড়ি শহরের ডাঙ্গিরখাড়ি এরিয়ায় একটা বইয়ের দোকানে, আমি তখন হায়ার সেকেন্ডারি পড়ি, আমি গিয়ে একটা পত্রিকার খবর করছিলাম, মানে দেখছিলাম খবর বেরিয়েছে, আনন্দবাজার পত্রিকা বা কোনো একটা পত্রিকা হবে, আমার অনেক আগে আমি মনে নেই, আমি খবরটা দেখছিলাম। তো আমাকে একজন জিজ্ঞেস করছে এটা কেন দেখছো তুমি, বলে না আমি আমার ইচ্ছে আছে আমি কমিউনিকেশনের ইয়েতে পড়াশোনা করবো, কমিউনিকেশন নিয়ে পড়াশোনা করবো, তো আমার একটু ভাল লাগছে খবরটা, ইন্টারেস্টিং লাগছে আমার। তখন উনি একটু সরে গিয়ে রাস্তায় পড়ে থাকা একটা ঠোঙা উঠিয়ে আনলেন, এনে বললেন তুমি এটা পড়েছো, ঠিক আছে এটা পড়ো। আমি বললাম এটা কি নোংরা ঠোঙরা একটা ঠোঙা একটা দিয়েছেন, ব্যাপারটা কি? বলে না এটা পড়ো। মানে এটা কি পড়বো, এটা তো খুব পচা ঠোঙরা একটা, মানে কি ব্যাপার? বলে না এই ঠোঙার মধ্যে কি আছে? কি আছে মানে কিছুই নাই। বলে না এটার মধ্যে খবর আছে, কারণ খবরের কাগজ দিয়ে ঠোঙা বানানো। তো অনেক সময় হয় কি, অনেক ইম্পর্টেন্ট খবরও কিন্তু ওইসবে থেকে যায়, থেকে যায়। তো এটার বলার পেছনে কারণটা ছিল যে আমরা সবসময় আমাদের সেন্স অ্যালার্ট থাকবে, অ্যাওয়্যার থাকবে, এবং এসব বিষয় নিয়ে আমরা যাতে সব কিছু নিয়ে আমরা যাতে জানতে পারি। যেমন আজকে আমেরিকার যুদ্ধ, এই যে মধ্যপ্রাচ্যে যে যুদ্ধটা হচ্ছে, এটা নিয়ে যদি আমরা জানি না, ইন্টারভিউ টেবিলে আমার কোয়ালিফিকেশান, আমি মাস কমিউনিকেশনের ছাত্র নিয়ে গেলাম, আমি ওটা নিয়ে কিছুই বলতে পারলাম না, তখন তো হবে না। তো এই ব্যাপারগুলো আমাদের এই অঞ্চলের যারা এই সাবজেক্ট নিয়ে পড়তে চাইছে, এবং বিশেষ করে একটা জিনিস আমি বলবো, যেহেতু আপনাদের অনুষ্ঠানটা যুবকদের জন্যে, তাদের বাড়িতে কিন্তু এগুলো নিয়ে চর্চা হতে হবে, যে এই সাবজেক্টটা শুধু একটা পরিসরে সীমাবদ্ধ আছে এটা নয়, নিউজ নিয়ে থাকা মাস কমিউনিকেশন নয়, এবং এটা শুধু হয়তো বা ছেলেদের জন্যে সাবজেক্ট বা মেয়েদের জন্যে নয়, এটাও কিন্তু নয়, এটা সবার জন্যে। হ্যাঁ, কারণ আমার জানা মতো অনেক মেয়েরা বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠানে এই সাবজেক্ট পড়ে আজকে নিজের যে ক্যারিয়ার ভালোভাবেই প্রতিষ্ঠিত, তারা সিনেমার দিকে প্রতিষ্ঠিত, তারা পাবলিক রিলেশনসে প্রতিষ্ঠিত। শিলচর শহরের, আমার নামটা মনে আসছে না, শিলচর শহরের একজন আমাদের সিনিয়র, সে কিন্তু ইন্ডিয়া হেড করেছে একটা পাবলিক রিলেশন কোম্পানি। তো এই ধরনের জিনিস, এই ধরনের জিনিস চর্চা হওয়া দরকার প্রতিটি পরিবার। এগুলো নিয়ে যারা, এই মাত্র গতকাল আমাদের উচ্চ মাধ্যমিকের ফলাফল হয়েছে বা মাধ্যমিকের ফলাফল হয়েছে, অনেকেই কিন্তু এইসব সাবজেক্ট নিয়ে পড়তে চাইবে, কিন্তু হয়তো যারা জানে না তার জন্য এই সব হয়তো সাবজেক্টটা নিয়ে এগোতে চাইবে না, কিন্তু যারা এগুলো নিয়ে জানবে, এগুলো নিয়ে চর্চা করবে। আগে একটা ম্যাগাজিন বেরোতো, সেখানে খুব প্রতিনিয়ত এই বিষয়গুলো নিয়ে চর্চা হতো, মাস কমিউনিকেশন। কলকাতায় কিন্তু এসব নিয়ে যথেষ্ট চর্চা আছে, আমাদের বরাকেও আছে কিন্তু কম, এগুলো নিয়ে হওয়া উচিত।
1: তো যুব প্রজন্মের

0: ছেলে মেয়েদেরকে আপনি কি বলবেন?
1: এই যে বললাম, নিজেকে সবসময় রেডি রাখতে হবে, নিজেকে সবসময় মানে আগ্রহী রাখতে হবে যে আমি ব্যাপার বিষয়ে সব জানবো। সবাই কিন্তু সব জানে, আজকে মুঠোফোনের মানে সাহায্যে আমি মিনিটের মধ্যে সব খবর পেয়ে যাচ্ছি, কিন্তু সেই খবরগুলো কতটুক ভ্যালিড আছে, তার মধ্যে অনেক ফেক ইনফরমেশন থেকে যাচ্ছে। এই যে ফিল্ট্রেশনের ব্যাপারগুলো, এগুলোও কিন্তু কমিউনিকেশনের মাধ্যমে সলভ হয়, এবং কমিউনিকেশন যদি কেউ পড়তে চায়, এইসব বিষয়ে আমি যেগুলো যেগুলো চর্চা হলো আমার আজকের এই আপনাদের সঙ্গে আলোচনায়, এগুলো নিয়ে যদি কেউ ঠিকঠাক এগিয়ে যায়, তার জন্য কিন্তু দুনিয়াটা খোলা, পরিসর খোলা আছে। সে ভারতবর্ষ কেন, বিভিন্ন জায়গায় গিয়ে কাজ করতে পারবে। ভারতবর্ষে তো বটেই, আমরা চাইবো আমাদের এই অঞ্চলে কাজ কাজের সম্ভাবনা যথেষ্ট আছে, শুধু মানুষ এগুলো নিয়ে চর্চা করতে হবে, এবং শুধু ছাত্রছাত্রীদের মধ্যে না, তাদের পরিবারের মধ্যেও কিন্তু এগুলো নিয়ে চর্চা করতে হবে। এই যে সাবজেক্টটা, এই সাবজেক্টটার কিন্তু চাহিদাটা দারুণ, তো এটাকে কাজে লাগানো দরকার, এবং কাজে লাগিয়ে নিজেদের ক্যারিয়ার যাতে ভালোভাবে শেপ করতে পারে, এটা নিয়ে কাজ কর।
0: অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে আমাদেরকে এই বিষয় নিয়ে জানালেন। বন্ধুরা, এতক্ষণ শুনলে তিনি কি বললেন, আমার মনে হয় এর থেকে তোমরা অনেক কিছু জানতে পারলে তোমাদের অনেক লাভও হবে। আজ সময় শেষ হয়ে এসেছে, আশা করি অনুষ্ঠানটি ভালো লাগলো। আবারও কথা হবে পরবর্তী অন্য কোনো অনুষ্ঠানে।

এতক্ষণ শুনলেন অনুষ্ঠান যুবা বন্ধুদের জন্য প্রচারিত অনুষ্ঠান যুববাণী। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন পৌলমী শীল।

0: কৃষক বন্ধুদের অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের চাষাবাদের কথা অনুষ্ঠানটি। তো বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজ অনুষ্ঠানে আমরা ছাগল পালন নিয়ে কিছু কথা জানব। ছাগল পালন নিয়ে বলছেন রোহেশ্বরী ডেকা।
1: আসামের কৃষকদের আর্থসামাজিক উন্নয়নের ক্ষেত্রে পশুপালনের প্রচুর সম্ভাবনা রয়েছে। উপযুক্ত বৈজ্ঞানিক জ্ঞান এবং প্রযুক্তির প্রয়োগ ছাড়াই কৃষিজীবীরা গ্রামীণ অর্থনীতির উন্নয়নে নিয়োজিত রয়েছেন। আসামের জলবায়ু গরম, আর্দ্র এবং বৃষ্টিপাতের পরিমাণ বেশি হওয়ার জন্য এখানে প্রচুর পরিমাণে সবুজ ঘাস জন্মে, তাই তৃণভোজী পশুপালন করা অতি সহজ। যিহেতু এই রাজ্যের অধিকাংশ গ্রামবাসী ভূমিহীন, ক্ষুদ্র এবং মাঝারি কৃষক, তারা সীমিত উৎস ব্যবহার করে ছাগল পালন করতে পারেন। আসামের মানুষ সাধারণত আমিষ

0: ভোজী। এইজন্য ছাগলের মাংসর চাহিদা সর্বাধিক হয় এখানে,
1: প্রচুর দাম রয়েছে,
0: প্রচুর দাম রয়েছে। এইজন্য মাংস উৎপাদন করার জন্য ছাগল পালন এক গুরুত্ব ভূমিকা পালন করে আছে এবং অধিক লাভবান হওয়ার সুযোগ রয়েছে।
1: আচ্ছা, তারপরে যে প্রশ্নটা আছে যে ছাগল পালন বা ছাগল পোষাটা কিভাবে লাভজনক?
0: ছাগল পোষাটা অধিক লাভজনক হয় কেন, ছাগল পুষতে অধিক মূলধনের প্রয়োজন হয় না। কম কষ্ট আর কম খরচ করে ছাগল পালন করা যায়, মানে অন্য জীব জন্তু মানে তুলনায় এটা ছাগল কম খরচে করা যায়,
1: সহজ।
0: সহজ যেহেতু ছাগল আকারে ছোট এবং শান্ত প্রকৃতির হওয়ার ফলে এক পরিবারে একজন মানুষ অতি সহজে 8 থেকে 10টি ছাগল প্রতিপালন করতে পারেন। ছাগলের খাদ্য খুব কম, মানে বেশি খাদ্য দেওয়ার প্রয়োজন নেই, দরকার নেই। দানাজাতীয় আহারও কম পরিমাণে দিতে হয়। এদের হজম ক্ষমতা অধিক থাকার জন্য সবুজ ঘাস, ছোট ছোট গাছের ডাল, ফুল পাতা খেয়ে ছাগল জীবিত থাকতে পারে। আর ছাগল রাখার জন্য কম জায়গার প্রয়োজন হয়। ছাগলের ঘর অতি সাধারণভাবে সাজানো যায়, অর্থাৎ 3 থেকে 5টি ছাগলের জন্য মাত্র 5 ফুট চওড়া আর 7 ফুট লম্বা হতে হয়। বেশি জায়গার প্রয়োজন হয় না।
1: এটা
0: ছাগলের দুধ সহজে হজম হয়। ছোট বাচ্চা, বৃদ্ধ এবং রোগীর জন্য সুষম খাদ্য, এই যে ছাগলের দুধটা রোগীর জন্য সুষম খাদ্য হয়। আর ছাগলের রোগটাও কম হয়,
1: মানে অন্যান্য প্রাণীর চেয়ে
0: অন্য জীব জন্তুর তুলনায় ছাগলের রোগটা কম হয়। আর রোগ প্রতিরোধ করার ক্ষমতা অনেক বেশি, যার জন্য সাধারণত সব ধরনের জলবায়ুর সাথে খাপ খাওয়াতে পারে
1: ছাগলটা।
0: হ্যাঁ, প্রতিরোধ করার ক্ষমতা থাকার জন্য সব
1: করতে পারে। তো ছাগল পোষার ক্ষেত্রে প্রথম কি কি কথার উপরে গুরুত্ব দিতে হবে?
0: যেসব ছাগলের বাচ্চার ওজন তুলনামূলকভাবে বেশি, অর্থাৎ জন্মের সময় 1 থেকে 2 কেজি হয় জন্মের সময়, এদের ভবিষ্যৎ প্রজননে ব্যবহার করার জন্য বেছে বের করে রাখতে হয়। যেগুলি বাচ্চা তাহলে তুলনামূলকভাবে ওজনটা বেশি থাকে ওই বাচ্চাগুলি প্রজননের জন্য রাখতে হয়। আর যেসব ছাগল কম বয়সে প্রজনন ক্ষমতা পায়, সাধারণত ছাগল 6 মাস থেকে 12 মাসে প্রজনন ক্ষমতা পায়, আর এবং শরীরের গঠন ও ওজন ঠিক থাকে, সেরকম ছাগলকে ভবিষ্যৎ বংশধর হিসাবে রাখতে হয়। যেসব ছাগল ঘন ঘন এবং একবারে বেশি সংখ্যক বাচ্চার জন্ম দেয় সেরকম ছাগল পোষাটা ভালো। অর্থাৎ মানে প্রথম কি হবে, একটা বাচ্চা দেবে আমার যেগুলি স্থানীয় যায়, তারপরে দুইটা বা 3টা থেকে বাচ্চা পাওয়া যায়। আর কি হয়, 8 মাস অন্তরে এটা বাচ্চা দেওয়া যেগুলি ছাগলের ক্ষমতা আছে। আর 2 বছরে 3 বার বাচ্চা জন্ম দেওয়া, এগুলি ছাগল মানে পালন করতে হয়। ছাগলের আর কি হয়, ছাগলের পাতগুলি সুগঠিত হওয়া উচিত এবং যথাস্থানে থাকতে হয়, আর পাতগুলি কোমল হওয়া উচিত।
1: আচ্ছা, তো এই প্রসঙ্গে আসি যে বিভিন্ন জাত রয়েছে ছাগলের, তাই না? ছাগলের তো বিভিন্ন জাত রয়েছে, তো আমাদের এই অঞ্চলে অর্থাৎ আসামে কি কি রকমের ছাগল পাওয়া যায়?
0: আসামে আমার যেগুলি জাত পাওয়া যায় এগুলি হলো আপনার স্থানীয় জাত, আসামের স্থানীয় জাত। এটা সাধারণত মাংসের জন্য এদের পোষা হয়। প্রজনন ক্ষমতা 6 মাস থেকে আপনার 12 মাসের ভিতরে দেখা যায়।
1: 6 মাস থেকে 12 মাসের
0: ভিতরে দেখা যায়। আর এদের 2টা বা ততোধিক বাচ্চা দেওয়ার ক্ষমতা আছে, যেগুলি আমার আসামের

0: স্থানীয় জাত এইগুলির দুই থেকে তিনটি বাচ্চা দেওয়ার ক্ষমতা আছে। শরীরের গঠন ছোট যদিও এক বছর বয়সে প্রায় 14 কেজি পর্যন্ত হয়।
1: আচ্ছা, ওজনটা
0: ওজনটা আর যেহেতু আমরা স্থানীয় জাতটা শুধু মাংসের জন্য পোষা হয়, দুধ দেওয়ার ক্ষমতা অনেক কম, মাত্র 200 থেকে 400 গ্রাম। যদি দুধটা মানে 200 থেকে 400 গ্রাম মানে প্রতিদিন পাওয়া যায়। আর তারপরে আছে আপনার উন্নত জাত, একটা হলো যমুনাপারি।
1: আচ্ছা, মানে এই আসামের যেটা,
0: আসামে, এটা আসামে না, এটা যমুনাপারিটা হলো এটা উন্নত জাতের, উত্তরপ্রদেশে পাওয়া যায়।
1: আচ্ছা,
0: যমুনা আর গঙ্গা নদীর কিনারে এগুলি পাওয়া যায়, পুরো উত্তরপ্রদেশে পাওয়া যায়। এগুলি আকার মানে আমার স্থানীয় জাত থেকে অনেক বড় হয়। আপনার দুধ মানে দুধ এবং মাংস এই দুইটার জন্য এই ছাগলটা পোষা হয়। আর প্রতিদিন আপনার গড়ে 1.5 লিটার পর্যন্ত দুধ দেওয়ার ক্ষমতা রয়েছে
1: প্রতিদিন।
0: আর এক বছরে ওজন প্রায় 29 কেজি হয়।
1: আচ্ছা,
0: এটা কিন্তু এই যমুনাপারি ছাগলটা যেহেতু এখানে পিওর ব্রিডটা আমরা জলবায়ুর সাথে
1: খাপ খায় না,
0: এটা কৃত্রিম প্রজননের ব্যবস্থা নেই, এটা কৃত্রিম প্রজননের ব্যবস্থা করা হয়নি, কারণ ফার্টিলিটির একটা প্রবলেম হয়ে যায় প্রজননের ক্ষেত্রে, একটা সমস্যা দেখা যায়। তারপর আর একটা আছে বিটেল, এটা পাঞ্জাব আর হারিয়ানায় পাওয়া যায়। এই জাতের ছাগলটা পাঞ্জাব আর হারিয়ানায় পাওয়া যায়, এটা মাংস এবং দুধ দুইটার জন্য এটা মানে পালন করা হয়। আর এইটা এই পিটেল ছাগলটা আমরা মানে আসামের জলবায়ুর সাথে অতি সহজে খাপ খাওয়াতে পারে এই জাতের ছাগলটা। এই ছাগলের জাতটি সাধারণত কালো রঙের হয়, প্রায় 90% কালো রঙের হয়, আর বাকি 10% আপনার শতকরা 10-10% মুগা বরণের হয়। কানগুলি লম্বা থাকে এবং বহল থাকে, ঝুলিয়া থাকে। এই জাতের ছাগলগুলি মাংস এবং দুধ দুইটার জন্য পোষা হয় এবং প্রতিদিন 1 থেকে 1.5 লিটার পর্যন্ত দুধ দেওয়ার ক্ষমতা আছে। এক বছর বয়সে এদের ওজন প্রায় 21 কেজি পর্যন্ত হয়। আর বয়স্ক পুরুষ ছাগলের সর্বাধিক শরীরে ওজন প্রায় 50 থেকে 62 কেজি পর্যন্ত হয়, যেগুলি মানে পুরুষ ছাগল হবে বয়স্ক, এগুলি 50 থেকে 62 কেজি হয়। আর আমাদের যেগুলি স্থানীয় জাত আছে এগুলি ম্যাক্সিমাম 16 বা 15-16 কেজি হয়, কিন্তু বিটেলে 50 থেকে 62 কেজি পর্যন্ত হতে পারে। আর স্ত্রী ছাগলে 35 থেকে 40 কেজি হয় এই বিটেল জাতটা। আর শত্রু থেকে আপনার লাম্বাটা, ছাগলটা কিন্তু অনেক লাম্বা থাকে আমার স্থানীয় জাত থেকে, এই বিটেলে একটু লাম্বা থাকে, আপনার 70 থেকে 86 সেন্টিমিটার পর্যন্ত লাম্বা থাকে। আর এক বছরে প্রথম মানে আপনার কি হয়, এদের 1 থেকে 2 বাচ্চা দেওয়ার ক্ষমতা আছে, 53% আপনার 2 বাচ্চা দেওয়ার ক্ষমতা আছে। যদিও আমরা স্থানীয় জাতে ম্যাক্সিমাম 2 থেকে 3 বাচ্চা পাওয়া যায়। এদের প্রজনন ক্ষমতা প্রায় 10 মাস থেকে 11 মাস প্রজনন ক্ষমতাটা আপনার 10 থেকে 11 মাস লাগে। আমার স্থানীয় জাতের 6 মাস থেকে আপনার 12 মাস পর্যন্ত ভিতরে প্রজনন ক্ষমতা পায়। আর বর্তমানে আসামে এই জাতের ছাগলের অর্থাৎ বিটেল জাতির কৃত্রিম প্রজননের ব্যবস্থা রয়েছে, কারণ যেহেতু এই জাতটা আমার আসামে সহজে জলবায়ুর সাথে খাপ খায়, এই জন্য কৃত্রিম প্রজননের ব্যবস্থাটা আছে। বরাকেও এই সুবিধাটা রয়েছে, কৃত্রিম প্রজননের ব্যবস্থাটা এখানেও আছে।

0: ইচ্ছুক ছাগল পালকরা স্থানীয় নিকটবর্তী পশু চিকিৎসালয়, কৃত্রিম গো প্রজনন কেন্দ্র এবং উপকেন্দ্রগুলিতে যোগাযোগ করে এই সুবিধাটা গ্রহণ করতে পারেন।
1: আচ্ছা,
0: আর স্থানীয় স্ত্রী ছাগল থেকে কৃত্রিম প্রজনন করে জন্ম পাওয়া বাচ্চা অর্থাৎ বর্ণসংকর ছাগলের আকার স্থানীয় ছাগল থেকে একটু বড় হবে এবং দুধ দেওয়ার ক্ষমতা একটু বেশি হবে। যেগুলি বর্ণসংকর হবে বিটেল থেকে আমরা কৃত্রিম প্রজনন করে যেগুলি বাচ্চা পাবো
1: স্থানীয় জাতের সঙ্গে দুধের ক্ষমতা বাড়বে,
0: দুধের ক্ষমতা বাড়বে এবং ছাগলের ওজনটা বাড়বে।
1: আচ্ছা, তো এই প্রসঙ্গে বলছি যে ছাগলের প্রজননের উপযুক্ত সময়টা কখন?
0: ছাগলের প্রজননে সাধারণত প্রজননের জন্য সাধারণত স্ত্রী ছাগল সাধারণত আপনার 6-12 মাস বয়সে প্রথম গরম হয়, আমরা যেগুলি স্থানীয় জাত।
1: হ্যাঁ হ্যাঁ।
0: আর 18-25 দিনের মাথায় এইটা পুনরাবৃত্তি হয়, যতদিন পর্যন্ত মানে গর্ভে স্থাপিত না হয় এটা পুনরাবৃত্তি হয়ে থাকবে। একটি স্ত্রী ছাগল 2-3 দিন ধরে গরম হয়ে থাকে, আর সময়মতো অর্থাৎ দ্বিতীয় দিন উপযুক্ত পুরুষের দ্বারা প্রজনন করাতে হয়।
1: আচ্ছা,
0: দ্বিতীয় দিন করাতে হয়। সাধারণত পুরুষ ছাগলটির বয়স 18-24 মাস অর্থাৎ 2 বছর হতে হয়।
1: আচ্ছা,
0: প্রাকৃতিকভাবে যেগুলি পুরুষ ছাগলের দ্বারা যদি কৃত্রিম প্রজনন করতে চায় তাহলে পুরুষ ছাগলটির বয়স 18-2 বছর পর্যন্ত হতে হয়। আর কৃত্রিম প্রজননের ক্ষেত্রেও ছাগলটি গরম হওয়ার সাথে সাথে স্থানীয় পশু চিকিৎসালয় বা কৃত্রিম গো প্রজনন কেন্দ্র বা উপকেন্দ্রগুলিতে যোগাযোগ করতে হয়।
1: আচ্ছা, এখানে যোগাযোগ করলে তারা
0: কোন টাইমে কৃত্রিম প্রজননটা করতে হবে,
1: এই উপযুক্ত সময়টা জানবে,
0: উপযুক্ত সময় উপযুক্ত সময়ে গিয়া কৃত্রিম প্রজনন করে দেবে।
1: আচ্ছা, তো ছাগলের গর্ভধারণ কালটা কখন?
0: ছাগলের গর্ভধারণ কাল 144-151 দিন অর্থাৎ করে 148 দিন। আর বাচ্চা জন্ম হওয়ার 30-4 ঘন্টার ভিতরে ফুলটি বের হয়ে আসতে হয়।
1: আচ্ছা,
0: যখন গর্ভধারণ হবে, গর্ভধারণের পরে 148 দিনের পরে যখন বাচ্চা জন্ম হবে, বাচ্চা জন্ম হওয়ার পরে 30-4 ঘন্টার ভিতরে ফুলটি বের হয়ে আসতে হয়। যদি এরকম না হয় তবে ডাক্তারখানাতে যোগাযোগ করতে হয়।
1: আচ্ছা, অর্থাৎ ডাক্তারের সঙ্গে পরামর্শ করতে হবে
0: পরামর্শ
1: যদি এটা না হয়।
0: না হয়।
1: আচ্ছা, তো পুরুষ ছাগলের যে চাপা বা খাসি করার উপযুক্ত সময়টা কখন?
0: যে সমস্ত পুরুষ ছাগল প্রজনন উপযোগী নয় এদের 3 মাস বয়সে খাসি করে দেওয়া উচিত।
1: আচ্ছা,
0: উপযুক্ত টাইম হলো 3 মাস, 3 মাসে খাসি করে দেওয়া উচিত।
1: আচ্ছা,
0: খাসি কেন করা লাগে? খাসি করলে কি হয়, দেহের ওজন বাড়ে আর মাংসের গুণাগুণ বাড়ে।
1: আচ্ছা,
0: আর অবাঞ্ছিত প্রজনন রোধ করা যায়।
1: আচ্ছা আচ্ছা, এটা এইগুলোর জন্য আমরা চাপা বা খাসি যেটা বললেন সেটা হচ্ছে উপযুক্ত সময় 3 মাস, তাই তো? তো বাচ্চার যত্নটা কিভাবে নেওয়া হবে?
0: জন্মের পরে বাচ্চার নাক থেকে তরল পিছলি পদার্থগুলি শুকনো করে মুছে ফেলতে হয়।
1: আচ্ছা,
0: যদি নাভি ছিঁড়ে না যায় তবে 4-7 সেন্টিমিটার দূরে রেখে কেটে টিংচার আয়োডিন লাগিয়ে দিতে হয়।
1: আচ্ছা,
0: আর বাচ্চার জন্মের 30 মিনিট পর মায়ের ফেহু দেওয়া দরকার। দিনে 3-5 বার করে মায়ের ফেহুটা দেওয়া দরকার হয়।
1: কেন?
0: মায়ের প্রথম দুধ যেটা নাকি ফেহু বলা যায়, এটা দিনে 3-5 বার করে দিতে হয়, কারণ এটা ভবিষ্যতে হতে পারা বহু রোগ থেকে বাচ্চাকে রক্ষা করে।
1: আচ্ছা,
0: আর বাচ্চাগুলিকে 3-4 মাস বয়সে মায়ের দুধ ছাড়াতে হয়।
1: আচ্ছা, 3-4 মাস
0: বয়সে মানে দুধ ছাড়াতে হয়। আর কাঁচা ঘাস কম পরিমাণে দানার যোগান ধরতে হয়। যখন দুধ ছাড়ার পরে মানে কাঁচা ঘাস এবং আর

0: অন্যান্য খাবার
1: মানে কম পরিমাণে দানার যোগান দিতে হয়।
0: আচ্ছা,
1: আর পশু চিকিৎসকের পরামর্শ অনুযায়ী 4 সপ্তাহ বয়সে আরম্ভ করে সময়ে সময়ে কৃমির ঔষধ খাওয়াতে হয়।
0: আচ্ছা, তো সেটা তো গেল ছাগলের ব্যাপারে আমরা অনেক কিছু জানলাম। তো ছাগলের ঘরটা কিভাবে তৈরি করতে হবে যেখানে ছাগলকে রাখা হবে?
1: ছাগল সাধারণত মুক্ত হাওয়া আর শুকনো জায়গা ভালোবাসে। ছাগলের ঘরের জন্য উঁচু, শুকনো আর বাতাস চলাচল করা এবং আলো পড়া স্থান নির্বাচন করা করতে হবে। উত্তর পূর্বাঞ্চলে যেহেতু বৃষ্টিপাতের পরিমাণ আর আর্দ্রতা বেশি, তাই এই অঞ্চলের চাংঘর অতি উত্তম। মানে উত্তর পূর্বাঞ্চলে চাংঘরটা উত্তম হয়, যেটা নাকি মাসাংঘর বলে। এখানে
0: ছাগল মাটির সঙ্গে
1: মাটির সঙ্গে মানে থাকতে হবে না, একটু উঁচু জায়গায় চাং করে করতে হয়। ছাগল থাকা মেঝেটা ঘরের ভিত থেকে 3 থেকে 3.5 ফুট পর্যন্ত মানে যদি উঁচু হয় তাহলে পরিষ্কার করতে সুবিধা হয়। চাং ঘরে রাখলে ছাগলের মলমূত্র নিচে পড়ে যায়, যার জন্য ছাগলগুলি মলমূত্র সম্পর্কে আসে না, ফলে এরা বহু ধরনের কৃমি এবং ফুসফুসের রোগ থেকে মুক্ত থাকে, রক্ষা পায়।
2: কৃষক বন্ধুরা, আমরা এতক্ষণ ছাগল পালন নিয়ে কিছু কথা জানলাম। ছাগল পালন নিয়ে বললেন রহেশ্বরী ডেকা। আশা করি আপনারা অনুষ্ঠানটি শুনে উপকৃত হয়েছেন। তো ঘড়ির কাঁটা জানান দিচ্ছে আমাদের অনুষ্ঠান এখানেই শেষ করতে হবে। আগামীকাল আবার আপনাদের সাথে কথা হবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার।

আকাশবাণী শিলচর। আজকের সন্ধ্যার আঞ্চলিক সংবাদ পড়ছি আমি শান্তশ্রী সোম এবং আমার সঙ্গে রয়েছেন মৌসুমী ধর। আজকের বিশেষ বিশেষ খবর হল, আসাম বিধানসভা নির্বাচনের ফলাফলে বিজেপির নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভের দিকে অগ্রসর, রাজ্যে পুনরায় এনডিএ মিত্রজোটের সরকার গঠনের পথ প্রশস্ত, নির্বাচনী ফলাফলে বিরোধীদের শোচনীয় পরাজয়, গৌরব গগৈ সহ বিরোধীদের বহু শীর্ষ নেতা পরাস্ত, এবং বরাক উপত্যকার ১৩টি আসনের মধ্যে বিজেপি ৯টি এবং কংগ্রেস ৪টি আসনে বিজয়ী। এবারে বিস্তারিত খবর। আসাম বিধানসভা নির্বাচনের ফলাফলে বিজেপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভের দিকে অগ্রসর হচ্ছে, রাজ্যে পুনরায় এনডিএ মিত্রজোটের সরকার গঠনের পথ প্রশস্ত হয়েছে। ১২৬ সদস্য বিশিষ্ট আসাম বিধানসভা এপর্যন্ত ঘোষিত ১১১টি আসনের মধ্যে বিজেপি ৮২টি, বিপিএফ ১০টি, কংগ্রেস ১৯টি, অসম গণ পরিষদ ১০টি এবং এআইইউডিএফ ২টি, রাইজোর দল ১টি এবং তৃণমূল কংগ্রেস ১টি আসনে জয়লাভ করেছে। কাছাড় জেলার ১৩টি আসন সহ এপর্যন্ত ঘোষিত আসনে ভারতীয় জনতা পার্টির বিজয়ীদের মধ্যে রয়েছেন অভয়াপুরী আসনে ভূপেন রায়, পলাশবাড়ি আসনে হিমাংশু শেখর বৈশ্য, রঙ্গিয়া আসনে ভবেশ কলিতা, কমলপুর আসনে দিগন্ত কলিতা, মাকুমা আসনে সঞ্জয় কিষান, ডিগবই আসনে সুরেশ ফুকন, খোয়াং আসনে চক্রধর গগৈ, ডিমৌ আসনে সুশান্ত বরগোহাই, দুধনৈ আসনে টঙ্কেশ্বর রাভা, বকো ছয়গাঁও আসনে রাজু মেষ, দিশপুর আসনে প্রদ্যোৎ বরদলৈ, গুয়াহাটি সেন্ট্রাল আসনে বিজয় কুমার গুপ্তা, বরক্ষেত্রী আসনে নারায়ণ ডেকা, তামুলপুর আসনে বিশ্বজিৎ দৈমারী, শিপাঝার আসনে পরমানন্দ রাজবংশী, মঙ্গলদৈ আসনে নীলিমা দেবী, মরিগাঁও আসনে রমাকান্ত দেউরী, নদুয়ার আসনে পদ্ম হাজরিকা, বিশ্বনাথ আসনে পল্লব লোচন দাস, গহপুর আসনে উৎপল বরা, বিহুপুরী আসনে ভূপেন কুমার বরা, তিনসুকিয়া আসনে পুলক গোহাই, চাবুয়া লাহোয়াল আসনে বিনোদ হাজরিকা, দুমদুমা আসনে রূপেশ গোয়ালা, ডিব্রুগড় আসনে প্রশান্ত ফুকন, দুলিয়াজান আসনে রামেশ্বর তেলে, নাহরকটি আসনে তরঙ্গ গগৈ, সোনারী আসনে ধর্মেশ্বর কুঁয়ার, নাজিরা আসনে ময়ূর বরগোহাই, মরিয়ানী আসনে রূপজ্যোতি কুর্মী, টিটাবড় আসনে ধীরজ গোয়ালা, বোকাজান আসনে সূর্য রংফার, নিউ গুয়াহাটি আসনে দীপ্লু রঞ্জন শর্মা, দেরগাঁও আসনে মৃদুল কুমার দত্ত, মার্ঘেরিটা আসনে ভাস্কর শর্মা, সরুপাথার আসনে বিশ্বজিৎ ফুকন, গোলাঘাট আসনে রাজ্যের বর্তমান মন্ত্রী অজন্তা নেওক, গোয়ালপাড়া পশ্চিম আসনে পবিত্র রাভা, মাহমুড়া আসনে সুরজ দিহিঙ্গিয়া, টিংখং আসনে বিমল বরা, নগাঁও বটদ্রবা আসনে রূপক শর্মা, মাজুলি আসনে ভুবন গাম, জোরহাট আসনে হিতেন্দ্রনাথ গোস্বামী, খুমতাই আসনে মৃণাল শইকিয়া, টংলা আসনে বিকান চন্দ্র ডেকা, ধেমাজি আসনে রাজ্যের বর্তমান শিক্ষামন্ত্রী ডাক্তার রনোজ পেগু, শিশিবরগাঁও আসনে জীবন গগৈ, জোনাই আসনে ভুবন পেগু, বিহালী আসনে মুনীন্দ্র দাস এবং জাগিরুড আসনে পীযূষ হাজরিকা জয়ী হয়েছেন।

0: এছাড়া বিপিএফ এর হয়ে মাঝবাট আসনে চরণ বড়, উদালগুড়িতে রিহন দুইমারি, ভেরগাঁওতে মহেশ্বর বড়, বাক্সাতে মানেশ্বর ব্রহ্ম, মানুষ আসনে থানেশ্বর বসুমাতারী, সিডলি সিরাঙে পানিরাম ব্রহ্ম এবং দোতমা আসনে রবিরাম নার্জারী জয়ী হয়েছেন। কংগ্রেসের বিজয়ী প্রার্থীদের মধ্যে রয়েছেন সামারিয়া আসনে রেকিবউদ্দিন আহমেদ, জলেশ্বর আফতাব উদ্দিন মোল্লা, লাহিড়িঘাটে ডক্টর আসিফ মোহাম্মদ নজর, আলগাপুর কাটলিছড়া আসনে জুবের এনা মজুমদার এবং সৃজনগ্রামে মোহাম্মদ নুরুল ইসলাম। এআইইউডিএফ এর মুজিবুর রহমান দলগাঁও আসনে জয়ী হয়েছেন। অসম গণ পরিষদের দখলে যাওয়া আসনগুলির মধ্যে রয়েছে বোকাঘাটে দলের সভাপতি অতুল বরা, বরপেটায় দীপক কুমার দাস, ডিমুরিয়াতে ডক্টর তপন দাস, কুলিয়াবড়ে কেশব মহন্ত এবং তেজপুরে পৃথ্বীরাজ রাভা। রাইজোর দলের প্রার্থী মেহবুব মুক্তার ধিং ও অখিল গগৈ বিজয়ী হয়েছেন। তৃণমূল কংগ্রেসের শেরমান আলী আহমেদ মান্ডিয়া আসনে জয়ী হয়েছেন। রাজ্যে এবারের বিধানসভা নির্বাচনে কংগ্রেস নেতৃত্বাধীন বিরোধী মিত্রজোট বিজেপি নেতৃত্বাধীন এনডিএ মিত্রজোটের বিরুদ্ধে কঠিন প্রতিযোগিতায় অবতীর্ণ হলেও আশানুরূপ ফল পাওয়া যায়নি। রাজ্যের মূল বিরোধী দল কংগ্রেস 126 সদস্যের বিধানসভায় 61 আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিল, তবে দলটি এ পর্যন্ত ঘোষিত আসনের মধ্যে মাত্র 8টি আসনেই জয়লাভ করতে সক্ষম হয়েছে। দলের পরাজিত প্রার্থীদের মধ্যে রয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈ, বিধানসভার বিরোধী দলনেতা দেবব্রত শইকিয়া, দলের প্রাক্তন সভাপতি রিপুন বরা প্রমুখ। বিরোধী মিত্রজোটের অন্যতম অংশীদার অসম জাতীয় পরিষদ দল একটি আসনেও জয়লাভ করতে পারেনি। দলটির সভাপতি লুরিনজ্যোতি গগৈ খোয়াং আসনে বিজেপি প্রার্থীর কাছে পরাজিত হয়েছেন। আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমে শোনা যাচ্ছে। এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং এক্স হ্যান্ডেল @AIRNews_শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে।
1: বরাক উপত্যকার তিন জেলার 13টি আসনের মধ্যে কাছাড় জেলার 7টি, হাইলাকান্দি জেলার 2টিতেই এবং শ্রীভূমি জেলার 4টি আসনের ফলাফল ঘোষিত হয়েছে। অর্থাৎ 13টি আসনের মধ্যে সবকটির ফল জানা গেছে, তবে উত্তর করিমগঞ্জ ও দক্ষিণ করিমগঞ্জ 2টি আসনের ফল এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। ঘোষিত ফলাফল অনুযায়ী ভারতীয় জনতা পার্টি 9টিতে, ভারতীয় জাতীয় কংগ্রেস 4টি আসনে বিজয়ী হয়েছে। ধলাই আসনে বিজেপি প্রার্থী অমিয় কান্তি দাস 44,462 ভোটের ব্যবধানে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেস প্রার্থী ধ্রুবজ্যোতি পুরকায়স্থকে হারিয়ে বিজয়ী হয়েছেন। শ্রী দাস পেয়েছেন 1,634 ভোট এবং শ্রী পুরকায়স্থ পেয়েছেন 56,172 ভোট। প্রথমবার জয়লাভ করে শ্রী দাস আকাশবাণীকে বলেন,
2: আজকে যে দায়িত্ব নিয়ে আমরা কাজ করে যাচ্ছি, সেই দায়িত্ব নিয়ে কাজ করে দেবো না, নেতৃত্ব আমরা কাজ করে যাবো, ওই কারণে করে যাবো যে আমাদের যে স্বপ্ন আছে আসামকে একটা বিকশিত রাজ্যে পরিণত করা, একটা সুরক্ষিত, একটা স্বয়ংসম্পূর্ণ, একটা আত্মনির্ভর আসামে পরিণত করা, সেই অনুযায়ী আমরা কাজ করে যাবো। যে আমাদের সরকার যে সমস্ত কাজ করেছে, সরকারের কাজ করে ফসল আমরা পেয়েছি এবং মানুষ জনগণ উন্নয়ন চায়, সেটাই বোঝা গেছে যে উন্নয়নের সঙ্গে জনগণ আছে, বিকাশের সঙ্গে জনগণ আছে এবং জনগণ সেই হেতু আমাদেরকে ভোট দিয়েছেন।
1: বরখলা আসনে বিজেপি প্রার্থী কিশোর নাথ তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেস প্রার্থী ডাক্তার অমিত কালোয়ার থেকে 36,613 ভোট বেশি পেয়ে জয়লাভ করেছেন। শ্রী নাথ পেয়েছেন 1,02,775 ভোট এবং শ্রী কালোয়ার পেয়েছেন 66,162 ভোট। এই আসনে তৃতীয় স্থানে রয়েছেন নির্দল প্রার্থী অমলেন্দু দাস, তিনি পেয়েছেন 3,713 ভোট। এদিকে 1,00,000-এরও বেশি ভোটে জয়ী হয়ে বিজেপি প্রার্থী শ্রী নাথ নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন,
2: আজকে আমার খুব ভালো লাগছে, আমরা খুব আনন্দিত, আমার দলের কার্যকর্তা বন্ধুরা সকলে আমার সঙ্গে রয়েছেন, জনগণ আমার সঙ্গে রয়েছেন, জনগণদের দুই হাত ধরে আমাকে আশীর্বাদ দিয়েছেন, তার ফল আজকে আমি পেয়েছি, সেটা আপনারা সামনে আপনারা বুঝতে পেরেছেন। যে আমরা যে সবসময় বলতাম যে মানে বিপুল ভোটে জয়ী হব, সেটা একটা প্রমাণ হয়েছে।
1: উদয়বন্ধ বিধানসভা আসনে বিজেপি প্রার্থী রাজদীপ গোয়ালা জয়লাভ করেছেন। তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেস প্রার্থী অজিত সিংহের থেকে 55,464 ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন। শ্রী গোয়ালা পেয়েছেন 1,03,331 ভোট এবং শ্রী সিং পেয়েছেন 47,867 ভোট। এই আসনে 2,291 ভোট পেয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী তাপস দাস তৃতীয় স্থানে রয়েছেন। প্রথমবার জয়লাভ করে শ্রী গোয়ালা বলেন,
3: মমতা গান্ধীর আশীর্বাদত, উদারবন্দর জনগণের আশীর্বাদত এটু সম্ভব হয়েছে। আর আমার ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার আশীর্বাদত তেখেতর পরিশ্রমর ফল আজি আমি অসমত পাইছো। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির মার্গদর্শন

0: চনত আজি আমি এই বিজয় লাভ কৰাৰ ওপৰতে সক্ষম হৈছো।
1: লক্ষীপুর আসনে বিজেপি প্রার্থী রাজ্যের বর্তমান মন্ত্রী কৌশিক রায় বিজয়ী হয়েছেন। তিনি 99,401 ভোটে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের ডাক্তার শান্তি কুমার সিংহকে পরাজিত করেছেন। এই আসনে শ্রী রায় পেয়েছেন 1,25,302 ভোট এবং ডাক্তার সিংহ পেয়েছেন 25,901 ভোট। শ্রী রায় তার প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন,
2: লক্ষ্মীপুরের মানুষ উন্নয়নের জন্য লক্ষ্মীপুরের মানুষ ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের নেতৃত্বে যে আমরা কাজ করেছি বিগত দিনে সেটারই এই ভোটে এটা প্রতিফলিত হয়েছে। আমি লক্ষ্মীপুরের প্রত্যেক জনগণকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আগামী 5 বছর যাতে বিগত 5 বছর থেকে আরও বেশি কাজ লক্ষ্মীপুরের জন্য করতে পারি সেই চেষ্টা আমি করব। আমরা আগে বলেছিলাম যে বরাক উপত্যকা 91 রেকর্ড ভাঙবে আর আমরা 91 ইংরেজিতে 15 মধ্যে 9টি আসন পেয়েছিলাম, এবার 13 মধ্যে আমরা 9টি আসন পেয়েছি।
1: শিলচর আসনে প্রাক্তন সাংসদ বিজেপি প্রার্থী ডাক্তার রাজদীপ রায় জয়ী হয়েছেন। তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের প্রার্থী অভিজিৎ পালের থেকে 53,997 ভোট বেশি পেয়ে জয়লাভ করেছেন। এই আসনে ডাক্তার রায় পেয়েছেন 1,10,758 ভোট এবং শ্রী পাল পেয়েছেন 56,761 ভোট। ডাক্তার রায় নিজের হয়ে খুশি ব্যক্ত করে বলেন,
3: একটা রোল নিয়ে আজকে শিলচর বিধানসভা 118 নম্বর শিলচর বিধানসভা চক্রে আমাদের ডিলিমিটেশনের পরেও যে ভারতীয় জনতা পার্টির একটা বিশেষ একটা জায়গা ছিল, বিশেষ করে মালুগ্রাম, ইটখোলা, কালীবাড়ির চর, জানিগঞ্জ এলাকা, এটার উদ্ধারবন্দে যাওয়া সত্ত্বেও আজকে যদি শিলচর শহরে আমরা 50,000 ভোটে জিততে পারি তাহলে এটা অনেক রাজনৈতিক মানে অ্যানালাইসিসে একটা নতুন কোন চ্যাপ্টার লিখতে হবে।
1: সোনাই আসনে কংগ্রেসের আমিনুল হক লস্কর 27,170 ভোটে অসম গণ পরিষদের করিমউদ্দিন বরভুইয়াকে পরাজিত করেছেন। শ্রী লস্কর পেয়েছেন 89,957 ভোট এবং শ্রী বরভুইয়া পেয়েছেন 62,787 ভোট। কাটিগড়া আসনে বিজেপি প্রার্থী কমলাক্ষ দেবরকায়স্থ 37,680 ভোটে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের অমরচাঁদ জৈনকে পরাজিত করেছেন। শ্রী দেবরকায়স্থ পেয়েছেন 1,10,758 ভোট এবং শ্রী জৈন পেয়েছেন 73,078 ভোট। শ্রীভূমি জেলার পাথারকান্দি বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী কৃষ্ণেন্দু পাল 46,764 ভোটে কংগ্রেস প্রার্থী কার্তিক সেনা সিনহাকে পরাজিত করেছেন। শ্রী পাল 98,101 ভোট পেয়েছেন। এই আসনে কংগ্রেস প্রার্থী কার্তিক সেনা সিনহা পেয়েছেন 51,337 ভোট। অন্যদিকে দক্ষিণ করিমগঞ্জ আসনে কংগ্রেস প্রার্থী আমিনুর রশিদ চৌধুরী জয়ী হয়েছেন। তিনি তার নিকটতম প্রার্থী অসম গণ পরিষদ দলের প্রার্থী ইকবাল হোসেনকে 85,162 ভোটের ব্যবধানে পরাজিত করেছেন। তিনি পেয়েছেন 1,34,727 ভোট। এই আসনে অসম গণ পরিষদ দলের প্রার্থী ইকবাল হোসেন পেয়েছেন 49,565 ভোট। এই আসনে তৃণমূল কংগ্রেস প্রার্থী 39,414 ভোট পেয়ে তৃতীয় স্থানে রয়েছেন। উত্তর করিমগঞ্জ আসনে কংগ্রেস প্রার্থী জাকারিয়া আহমেদ তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী সুব্রত ভট্টাচার্যকে 11,696 ভোটের ব্যবধানে পরাজিত করেছেন। কংগ্রেস প্রার্থী জাকারিয়া আহমেদ পেয়েছেন 1,21,056 ভোট। এই আসনে বিজেপি প্রার্থী সুব্রত ভট্টাচার্য পেয়েছেন 94,460 ভোট। তবে এই দুটি আসনের ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। রামকৃষ্ণনগর বিধানসভা আসনে বিজেপি প্রার্থী বর্তমান বিধায়ক বিজয় মালাকার জয়ী হয়েছেন। তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের সুরুচি রায় থেকে 83,765 ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন। তার প্রাপ্ত ভোট হচ্ছে 1,34,013। এই আসনে কংগ্রেস প্রার্থী সুরুচি রায় পেয়েছেন 50,248 ভোট। হাইলাকান্দি জেলার দুটি আসনের মধ্যে একটিতে কংগ্রেস ও একটি আসনে বিজেপি জয়ী হয়েছে। হাইলাকান্দি আসনে বিজেপি প্রার্থী ড মিলন দাস তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের রাহুল রায় থেকে 55,817 ভোট বেশি পেয়ে জয়ী হয়েছেন। এই আসনে বিজেপি প্রার্থী ড মিলন দাস পেয়েছেন 1,19,591 ভোট এবং কংগ্রেস প্রার্থী রাহুল রায় পেয়েছেন 63,774 ভোট। অন্যদিকে আলগাপুর কাটলিছড়া আসনে কংগ্রেস প্রার্থী জুবের এনাম মজুমদার 1,05,448 ভোটে জয়লাভ করেছেন। তিনি পেয়েছেন 1,45,661টি ভোট এবং অসম গণ পরিষদ দলের প্রার্থী জাকির হোসেন লস্কর পেয়েছেন 40,213টি ভোট। নির্দল প্রার্থী নিজামুদ্দিন

চৌধুরী 3,391টি ভোট পেয়ে তৃতীয় স্থানে রয়েছেন। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরও একবার। আসাম বিধানসভা নির্বাচনের ফলাফলে বিজেপির নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভের দিকে অগ্রসর। রাজ্যে পুনরায় এনডিএ মিত্রজোটের সরকার গঠনের পথ প্রশস্ত। নির্বাচনী ফলাফলে বিরোধীদের শোচনীয় পরাজয়। গৌরব গগৈ সহ বিরোধীদের বহু শীর্ষ নেতা পরাস্ত। বরাক উপত্যকার 13টি আসনের মধ্যে বিজেপি 9টি এবং কংগ্রেস 4টি আসনে বিজয়ী। আঞ্চলিক সংবাদ আজকের মতো শেষ হল। পরবর্তী সংবাদ আগামীকাল সকাল 7:35।

আকাশবাণী শিলচর। এখন বাংলা গান শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। অনুষ্ঠানের প্রথম লোকখানি গান শুনবেন শ্রীকুমার চট্টোপাধ্যায়ের কণ্ঠে।

অনুষ্ঠানে পরপর দুখানি গান শুনলেন শ্রীকুমার চট্টোপাধ্যায়ের কণ্ঠে। বাংলা গানের অনুষ্ঠানে এবারের গানটি শুনবেন সুজাতা সরকারের কণ্ঠে।

গানটি শুনলেন সুজাতা সরকারের কণ্ঠে। এই গানটির সাথেই শেষ হলো বাংলা গানের অনুষ্ঠান।

0: इफको नैनो उर्वरकों का कमाल, हर खेत किसान बने खुशहाल।
1: আকাশবাণী শিলচর লঘুশাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে এখন অশোক কুমার রায়ের শরৎবাদন শুনবেন।

0: এতক্ষণ শুনলেন নির্বাচনী ফলাফল নিয়ে দ্বিভাষিক আলোচনা। অনুষ্ঠানটি প্রচারিত হল দিল্লি কেন্দ্র থেকে। আকাশবাণী শিলচর। এখন শুনবেন নাটক বিবাদ।
1: আকাশবাণী শিলচর, আজকের নাটক বিবাদ। রচনা ও নির্দেশনা চিত্রভানু ভৌমিক, পরিবেশনায় দশরূপক শিলচর, প্রযোজনা হিমাদ্রি চক্রবর্তী। নাটক বিবাদ।

0: প্রতাপবাবু, এই মাত্র শ্যামল নামে একটি ছেলে আমাদের টিচার্স রুমে এসে আপনাকে খুঁজছিল।
1: শ্যামল মানে ক্লাস টেনের শ্যামল?
0: হ্যাঁ।
1: এখানে এসেছিল?
0: হ্যাঁ, বললো কি একটা সমস্যা।
1: ও একদম জ্বালিয়ে খেলো, মানে প্রতি মুহূর্তে ওর কমপ্লেন, কোথায় কে কার সঙ্গে ঝগড়া করছে, কে কাকে মেরেছে, সব আমাকেই সমাধান করতে হবে। আপনি চরিত্রটা বুঝুন। আপনি হাসছেন?
0: না না, আসলে ওর কথা শুনে আমার খোকনের কথা মনে পড়ে গেল।
1: খোকন?
0: হ্যাঁ, মানে আমি আগে যে স্কুলে চাকরি করতাম সেই স্কুলের পাশেই ওর বাড়ি। খুব সহজ সরল ছেলে, ঠিক শ্যামলেরই মতো, লোকের ঝগড়া একদম সহ্য করতে পারতো না। আর এ নিয়ে কত কাণ্ড যে ঘটিয়েছে, মানে ওর মা বাবা তো একেবারে অতিষ্ঠ।
1: আচ্ছা, বড় ইন্টারেস্টিং তো।
0: আপনি শুনতে চান ওর কথা?
1: হ্যাঁ, ধরুন ওই টিফিন পিরিয়ডটা, না হয় আজ খোকনের গল্পই শুনলাম।
0: প্রত্যেক দিনও নতুন নতুন ঘটনা ঘটাত। একদিন
2: ওই তো দাদুর জাদুর লাঠি, এইটাই তো খুঁজি।

0: কি সুন্দর
1: কুকন, এই কুকন কেনে রে তুই আমার জাদুর বাক্সটা আনছস?
0: দাদুভাই দাদুভাই, জাদু করতাম এই লাতি দিয়া।
1: আরে রাখ রাখ, হিতা এমনি হয় না রে দাদুভাই, শিখতে লাগে।
0: তুমি তুমি কেমনি করতাই?
1: এটা তো আমার পেশা আছিল রে, এইটা দিয়া আমি সংসার পালতাম।
0: সব সব বদলাইতে পারতাম?
1: হ্যাঁ সব সব বদলাইতে পারতাম, নতুন নতুন জিনিস আনতাম। আর কিছু কিছু জিনিস তো জানোস নি, আমি নিজেও হাওয়া হড়ে দিতাম, কিন্তু সব মানুষের চোখের সামনে।
0: দাদুভাই, মানুষের রাগ মানুষের ঝগড়া
1: সব বদলাই দিতাম, আর মানুষ মানুষ খালি হাসত। আর দাদুভাই, আমার লাঠির সামনে সবে সব রাগ ভ্যানিশ।
2: কুকন কুকন, হ্যাঁ কেন গো?
3: আচ্ছা
2: সব বাজারে সব।
3: হ্যাঁ না না না, দরকার নাই, ও কোনো তার এরকম বুদ্ধি শুদ্ধি হইছে না গো।
2: আরে আর হবে হইতো, আমরা মরি গেলিনি।
3: না না, তার একটু বড় হইতে দেও।
2: তার বয়সী ছেলেরা এখন ব্যবসা করে চাকরি করে।
3: তুমি সেখানে বুঝিয়াও বুঝো না, এ যে আর ফার্স্টটা ছেলের মতো নাই, তার চেয়ে সব কিছুতে একটু সময় লাগে গো।
2: বুঝি, কিন্তু সংসার নু বড় নির্মম রে গো, একলা পাইলি না সিঁড়িয়া খাইলি বা। এর লাগে আমরা বাসিয়া থাকতে থাকতে তারা কিছুটা কাম শিখাইয়া যাই, নাইলে না খাওয়ার সাথে ঠুকরেইয়া মারি লিব।
3: ইস ইস ইস ইস, আমার সে কি যন্ত্রণা।
2: শুনো, তুমি টেনশন না করিয়া শান্তিতে থাকো।
3: শান্তি শান্তি আমার কপালো নাই গো, শান্তি আমার কপালো নাই। যার ফুলা এমন সহজ সরল তার জীবন।
2: আরে চিন্তায় কোনো সমাধানই বহ। হ্যাঁ তানে বিশ্বাস রাখো, আর যাও যাও গিয়ে ওষুধটা খাও। সেন যাও
3: কিতা, আর ওষুধ ওষুধ
2: ও তো ও তো, তুমি কিন্তু তোমার শরীর আবার খারাপ করবা এমন কই আর।
3: শুনো, আমার লাগে তোমার বাবা রাখতো নাই, নিজের শরীরের দিকে একবার দেখো। জানি না সামনে যে মানার কত দুর্গতি আছে।
2: আরে আরে যাও গো, দেখা যাইব গো, ওখন ওষুধ খাইয়া আমার উদ্ধার করো।
3: তোমারে কইলাম নু, তুমি আমার উপদেশ দিও না।
2: উপদেশ দিও না, যখন বাড়ি মারি প্রেসারে ফেলাইব দড়াম করিয়া, তখন মুখের ফরফরানি বাড়ি যাইব, মনে নাই হিবার। শুনো শুনো, তানে ডাকো তানে ডাকো।
3: তাই তাই মনে হয় সব যন্ত্রণা আমার লাগে তুলিয়া রাখছো।
2: কিতা খালি বেবুজের মতো কথা কোসেন।
3: কিতা আমি কিতা বেবুজের মতো মারছি? সকাল থেকে তুমি আমার লাগে
2: আমি মারছিনি,
3: ফুয়াই গুরে আমার বুয়াই গো বুঝে না কিছু।
2: তুমি মারতা
4: বাবা বাবা বাবা মা, জোগরা বন্ধ করো জোগরা বন্ধ করো, আমার মাথা কিরকিরি করে মা।
2: ওই চল চল বাজারে, সব
4: বাজারও
2: ওই ওই দেখি রে বা, বাজারটা শিখাইতাম পারিনি, চল বাজারে সব।
3: নেও তোমার ব্যাগ লুইয়ে যাও।
5: বাবা
2: ও বাবা,
5: ইদারি
2: তোমরা ঝগড়া করো কেনে?
5: ইটা ঝগড়া নাই রে বাবা,
2: চিৎকার নু করলাই
5: বাবারে, চিৎকার করলেও খালি ঝগড়া হয় না, এটা হইলে একজনে আরেকজনের লাগে দুশ্চিন্তা রে বাবা, তোমার ভবিষ্যৎ চিন্তা।
2: আমি তো দেখলাম ঝগড়া করো
5: বাবারে, এটা বাইরের ছবি, ভিতরে রে বাবা প্রেম
2: প্রেম
5: ওই রে বাবা প্রেম, আমার মনের এই ভাবটা তারে যে কেমনে বুঝাইতাম, এই ভাব বুঝার ক্ষমতা তার নাই। আসলে বয়স আন্দাজে তার বুদ্ধি বাড়ছে না, আর মানুষে মানুষে ঝগড়া দেখলে এ কোনোদিনই সহ্য করতে পারে না, এটাই তার বড় দোষ। কিন্তু ঠিক আছে, বিচার বুদ্ধি না হইলে এই সংসারও থাকবো কেমনে, আমার বড় দুশ্চিন্তা হয়। কি তা যে করি, বাবা বাবা বাজারও বুধ আই গেছি বুঝছো না?
2: আচ্ছা আচ্ছা আচ্ছা,
5: বাজারও আই গেছে। ও না ও না, দেখানো
2: যাও যাও যাও,
5: দেখানো আর ও ব্যাগ রাখো, আজকে তুমি নিজের হাতে বাজার করো। হ্যাঁ
2: আচ্ছা আচ্ছা আচ্ছা,
5: দাম দর করো। হ্যাঁ
2: বাবা ইয়ো পানুনি,
5: আরে চেষ্টা করো বাবা, ফারবা না ফলতে তো আমি আছি।

0: ঠিক আছে
1: পন্দ্ৰ
2: ওই তো না রে বা একদম পঁচিশ
1: বাবা বাবা গো দে না গো বাবা
0: আরো দুই টাকা দিলা রে বা
1: ঠিক আছে তোমার আরে আমার কথা রইল তোমার কথা রইল 17 টাকা একটু আগে দেখি
3: তাজা মাছের টানে তারা আইছে
4: আরে আমি দেখছি তুই দেখছ
3: না আমি কইছি তাজা মাছ খাইতে হইলে আও বাজারের এক নম্বর মাছ
4: তার মানে কি আমি দুই নম্বরই খাইছি রে
5: হই ওই রে কি রে তুমি কি কা দরবার খুনাই তুমি না লাগা আমার ব্যবসা নষ্ট
4: আরে তুমি কা দরবার
6: আরে রোজ রোজ ঝগড়া কাস্টমার ভাগে
5: ওই আগে
4: তুমি দেখাই মারো ফালো মারো ডেইলি দেখি আমি
5: হই
0: কি তা মাছ
5: মাছিস না হ্যাঁ বড় বড় মাছ খাইবে তাজা খুইয়া দেছি
1: শুনো শুনো শুনো যোগরা না কুড়িয়া সমস্যার সমাধান করো না আমার কথা শুনো কাস্টমারে তাজা মাছ দিলাও আর তুমি তুমি রে বা পাল্লা মারিও না আর তুমি তুমি বুঝছো নি পচা মাছ তারে বরাক নদীর ফলাও না না আমি তো বুঝাই আর তোমরা রে
5: আমরা মাই হলি মরি তুই মাঝে মাথার
1: বাবা গো বাবা মাই দিছে বাবা মা মা গো ও মা
7: আরে আরে আরে আরে আরে আমার ফুলে কে মারছে রে কে মারি দিছে বাবা
1: মাই দিছে বা মাই দিছে
8: আরে বাজারো মাছ খারবাড়ি ওগলোর দরবার হে মাছ কানো মাঝি বড়িয়া
1: আমি তো বুঝাইতে গেলাম
8: আরে আমরে যারা মাইর করলো বেটা তারা কিচ্ছু হইল না আর তুই মাছ খাতে কি মাইর খেয়ে মরলে
1: ভাবলাম ওই জগরা বন্ধ হইলে ওই মাছালারও লাভ আর কাস্টমারেও লাভ
8: বাবা এটা জগরা নাই রে বাবা এটা জগরা নাই এখানে হইলো ব্যবসার লড়াই লাভের অঙ্ক হে খার থেকে বেশি লাভ করতো
1: তোমার লাগেনি মা
8: একটু আরাম বাইরে আনি না না না না তারে আমি গরু রাখতাম
7: আবার তারা কইলিয়া যেতে গিয়া তুমি গো
8: না না খাস করুম কিছু তো শিখাইতে হইব তাইলে খাইব কেমনে রে গো দেখি দেখি তুমি চিন্তা করবি না কোনো একটা নিরাপদ জায়গা তারে লাগাই আসতাম পারিনি তুমি এখন বিশ্রাম লো বুঝছো না নি বিশ্রাম লো এই বাবা চল রে
1: কই বাবা
8: দেখি রে বা এক পরিচিত জায়গা তোমার লইয়া যাই আর দেখি কোনো খাজও লাগাইতাম পারিনি
1: মা যাই
8: চল চল
9: তারপর কি হলো
6: তারপর সে আরেক ঘটনা
10: হ্যালো কিতা বললে হ্যাঁ বিষ্ণু আইতো পারত নয় অসুস্থ তা আগে তো আমার জানাই চাইতাও হ্যাঁ আজকেই কেউ গেল নি আজকে একটা এজিএম ওখানে আমি কিতা করি রে রাখ রাখ ফোন রাখ
8: বড় বাবু
10: আরে শঙ্কর কিরম আছো বা বহুত দিন পরে
8: না আসি বড় বাবু ইয়ো বড় বাবু আমার সেলেটারে লুইয়া ইসলাম আপনারা অ্যাসোসিয়েশনের অফিস যদি কোনো কাজও লাগাইতেন না না ওখানে কিছু দেওয়া লাগতো না বড় বাবু খালি খাসটা শিখুক
10: শঙ্কর একটা কাজ আছে বা আমার
11: আছে
10: মানে যে মানুষটা আগে খাস করতো
11: আচ্ছা আচ্ছা
10: হে অসুস্থ হয়ে গেছে।

0: কিন্তু ই বিচাৰাই ফাৰ্ব নিবা
1: বড় এনে সরল সুযোগ হইলে খাম শিখাইলে পারব আর হেকু কর্মটো এবং বিশ্বাসী বড়
0: না নাইটার লাগি না রে বা রাখলে তো তোমার বর্ষাতেও রাখতাম বা
1: ও বিশ্বাস তো আইলাম বড় বাবু আপনার কাছে
0: এমনি আমার বুচ্চনি শঙ্কর খাম বেশি নাই আজকের মিটিং ও একটু চা জল খাওয়ার দিত একটু ফাইফর মাস খাটত কি তারে ফারবেনি
2: পারমু বড় বাবু পারমু পারমু পারমু
0: আও আও আমার লগে আও
2: আচ্ছা
0: যার যার ভাগ্য দিয়ে যে খায় আর শুনো না সাজ কর্ম যদি একটু বালা করিয়া করিলা অনু থাকি যাইব কি দিমুনা নি কিচ্ছু তারে আর চলি
1: না বড় বাবু ওইব আপনি আছেন আমি চিন্তা করি না বাবা
2: ক বাবা
1: বাবা শুনো
2: হ্যাঁ
1: সবর মন জুগাইয়া কাজ করিও বুঝছুনি
2: ঠিক আছে ঠিক আছে
1: একবার যদি ঠিকটাই পারো তার চিন্তা নাই খালি স্বপ্ন দেখিও না বাবা
2: না না না আমি
1: শুনো আমি বাইরে আছি
2: আচ্ছা আচ্ছা
1: তুমি করো করো আমি যাই
2: আও নাও চেয়ার বুঝি লাইছি অকন তো সব আইব নানি আমি অকন গিয়া খালি চা টা রেডি করি
3: তাইলে এইবারের দ্বিবার্ষিক সভা শুরু হোক আজকের এজেন্ডা আইবের হিসাব নতুন কমিটি গঠন অবিবিদ
4: আমার একটা কথা আছে বৈধ অবৈধ সদস্যের ক্রাইটেরিয়া আগে ঠিক করা হোক
5: আরে এটা তো কমিটি গঠনের আগে
6: আগে তো কমিটি
7: আরে কোন সদস্য রে অবৈধ ঘোষণা করিয়া সাধারণ সভা হইতে পারে না সব সদস্য ভোট দিব
3: এটা তো আইনি ফতেবা
4: না না আইন শিখাইবা না অবৈধ ভাবে শেয়ার দখল করিয়া বইয়া আসো
5: আরে রাজনীতি করবা না
6: এটা রাজনীতি করার জায়গা না
5: নির্বাচিত কমিটির ফলাই দেওয়া অত সহজ
7: আইন কিন্তু আমরাও
2: স্যার শুনুন না আরে শুনুন না ইয় ঝগড়া করুন না সবাই তো বলা চাও নানি চেয়ার না টানিয়া না ভাঙিয়া সবে বইয়া কথা কও না তোমার কথা তাইন শুনবা তান কথা তুমি শুনবা সব সমস্যার সমাধান যে বালা যে যজ্ঞ হে এই চেয়ার বইব বড়বাবু বড়বাবু ও মা মারি দিচ্ছে আমারে
0: আমি
2: তো বড় বাবু ওই ঝগড়া থামাইতে গেলাম
0: আরে বেটা শহরের গণ্য মান্য মানুষরা মিটিং করে আর তুই তেরারে থামাইতে গেছ
2: তারা তো সহজ কথাটা বুঝে না
0: তারা সহজ কথাটা বুঝে না না যা তোর বাপে বুঝবো যা লুয়াই বাপরে দেখে আন
2: বাবা বাবা ও বাবা
0: বিশাল মাতব্য রই গেছে
1: কিতা করছো
0: শঙ্কর শঙ্কর যাও তাহলে লিয়ে যাও আমার গার্ড তো

0: ঈশ্বনী নামাও না শঙ্কর
1: রাম যাদা দেখি চল চল রাম যাদা চল চল বাড়ি চল
2: বিনয়টার চাকরি হয়ে গেল গিয়া ইস মাগো মা আমার খুকার জন্য চাকরিটা হয়ে যায় মা মাগো মা তেলে আমি বড় করে পূজা দিমু গো মা দেখিও মা দেখিও
3: মাগো মাগো ও মা ও মা মাগো মারি দিচ্ছে গো মা
2: কেনে বে কেনে তুমি চাকরি করাতে গেলে রে বাবা
1: না না না দাদা হে হোক বড় বড় মানুষে কেন তারা আলোচনা করে তুই তারা এই কেন মাথা ঢুকাইবার দরকার কিতা আছিস
3: না বাবা আলোচনা না ঝগড়া করে
1: বাবা রে ঝগড়া ঝগড়া বাবা এটা ঝগড়া নাই
3: ঝগড়া না
1: এটা হইল পলিটিক্স
3: পলিটিক্স পলিটিক্স পলিটিক্স চেয়ার টানে নি বাবা
1: বাবা রে এটা তো চেয়ারেরও খেলা রে বাবা কে খারে ফালাইতো কে রাজা হইয়া চেয়ারে বইতো কে খার উপরে সরি ঘুরাইতো বাবা এটা তোমার বুঝোর বাইরে বাবা ইস আমি তো রে মানুষ না করিয়া রে শান্তিতে বুঝে মরতাম ফারতাম না
4: দানা দানা দিদি আমি একটা কথা না হইয়া ফারিয়ান না রে তোরা আমার খারাপ পাইতে পারোস কিন্তু এই সভা বিতাইতে জামাইবু তারা রক্ত
2: বাদ দে বা বাদ দে বাদ দে
4: দিদি দিদি শোন আমি আমি একটা ফোদ ভাবছি
2: কিতাবে
4: বাইকিনা রে যদি আমার অফিসের উল্টা দিকে মানে উল্লাস কর স্ট্যাচুর সামনে একটা চপের দোকান দিয়ে বই দেওয়া যায়
1: সব
2: আমি গরম গরম বানাই দিলে তুমি ব্যস্ত পারবাই না নি বাবা
5: মাগো খালি
1: কিন্তু এটা ঠিক আছে কিন্তু আমি চিন্তা করি আর তোমার শরীর লইয়া তুমি বানাই ভাই কেমনে
2: তার একটা গতি হইলে আমি এমনি শান্তি পাইমু গো
4: আচ্ছা আচ্ছা শুন দিদি
2: কো
4: আমি এখন যাই গিয়া বুঝছস নি আমি গিয়া জায়গাটা আটকাই
2: ওই ওই ওই যা ভাই যা যা আচ্ছা পালা কবর দিলে
1: ঠিক আছে তে শুনো জিনিস শুনি শান্তি লাগবে না নিতা
2: শান্তি লাগবে তো শুনো তেল আনমু না নি
1: আর
2: বেসন
1: আর
2: ইয়া আলু
1: আচ্ছা আচ্ছা আচ্ছা ঠিক আছে
4: এদিকে
1: ওদিকে চপ রাখো বুঝছো নি আর ওদিকে ফকুলা রাখি রাখি তো
4: কিতা গন্ধ বাইছে রে বাইগনা টানিয়া তো বেটা কাস্টমার আনিলি
1: ইটা কিতা ব্যাত
4: কিগু নজর ভরাও জামাইব কোনো বেঠায় আর বাইগনার দোকানের নজর দিতা
1: লেবু আর কাঁচা মরিচ বাবা ওটা লকটাই দে লকটাই দে লকটাই দে
2: হে রাম ফিসে দেখি উল্লাস কর দত্তর স্ট্যাচু গো
1: আরে তাই তার অভিভাবক হিসাবে থাকবা রে গো বাবা তানে প্রণাম করো
5: কাস্টমার ফুলগড়ি
1: এরে দাম মনে আছিল বাবা
2: দত্তকায়
1: বাবা তুমি শুরু করে
2: দাও
5: পারমু চিন্তা করিও না
1: বাবা খালি স্বপ্ন দেখিও না রে বাবা
5: না না দেখতাম না দেখতাম
2: বাবা আবার একটু দামটা কষ না বাবা
5: দাম।

0: দাম ওই 20 টাকায় পাঁচটা আর 10 টাকায় দুইটা।
1: ঠিক আছে চলো চলো চলো, তারা সামলাইতে দেব রে গো, স্বাবলম্বী
2: হো। আচ্ছা
1: আটো আটো আটো আটো আটো আটো
2: শুনো, ইখানে দাঁড়াও, ইখানে দাঁড়াও।
1: আচ্ছা
2: ফার বলি গো, কি তাকো?
1: আরে একবার ঠেকবো গো, ঠেকে আছো শিখবো। চলো চলো
2: ঠিক আছে, দেখি তারপরে।
0: আও আও গলম গলম টাটকা তেলে ভাজা, একবার খাইলে বারবার খাইবা। আও।

0: solo.
1: Solo con el marido, chulo, mucho.
0: Ya
1: está, se habla.
0: Solo.
2: Wow, wow, wow. Golom, golom. Golom, golom. Ek bar khai le aar. Bulta hai na. Bare bar hai ba. Eh. Wow, wow, wow.
1: জাম লাগি গেছে নেকি?
3: আমি ভাগ দিয়া বুলেট লৈ আমাই দিম রে। আমার মানুষ ওয়েট করে টাইম মাঙ্গা
1: ঝগড়া লাগি গেছি কে
3: আমি সরতাম না
1: আমি সমাধান করিয়া দিয়া স্যার স্যার স্যার আপনি একটু বেগিয়ার মারুন আর টুকটুক ভাই ও টুকটুক ভাই তুমি আগের জায়গায় যাও গিয়া আর দাদা আপনি বাইকটা লইয়া একটু পিছে যাইন আর অটো ভাই ও অটো ভাই তুমি একটু ডান দিকে কাটাইলাও তো সব জট ছুটি যাইব সবে সুন্দর করিয়া চলো চলো
4: বুঝছো নি গো এ যে হকানো গিয়ে যে দোকানটা দিছে আমার জানি মনে খালি কুডাক ডাকের আমার মনে খালি হিকানো হে টিকত পারত না গো
1: আরে আগে দেখো না গে তুমি আগেও খুশিটা শুরু
4: না না শুনো না ইয়া আমি একটা কথা কই গুরুদেবে কইছিলা না নি আমার গুরুদেবে যে তার গ্রহের দোষ আছে তুমি এক কাজ করো না গো তার গ্রহ শান্তির লাগে একটা পূজা দেওয়া ওরে গো গুরুদেব রে কইয়া
1: না না ঠিক আছে তা তো গুরুদেব রে খো যে তাই একটা পূজার ব্যবস্থা করতে খরচা তো আমি দিব রে গো খরচা লাগে কোনো চিন্তা নেই তুমি যদি সান্ত্বনা পাও করো

0: ছোটবেলা কি হাসি খুশি বাচ্চা আসিল হে নানি, সবে হয়তো তোমার খুকন খুব সালা কইব, মুখে মুখে শুনিয়া এক থেকে বিশ পর্যন্ত কইতে পারত, ফুল পশু পাখি ইতা সব তার নাম কইতে পারত।
1: আর কি দৌড় দৌড়াইতো তখন, তার লোকের বাচ্চা হলে ফিসে ফেলাইতে পারত।
0: আর আমার মায় কইতা দেখবে নে বড়ইয়া হে হকল রে ফিসে ফেলাইব, তোমরা কিন্তু এই বাচ্চারে যত্ন করিও রে। কিন্তু কিন্তু হঠাৎ একটা ঘটনায় আমার জীবনটাও বদলে গেল।
1: বৃষ্টি পড়া আরম্ভ হয়ে গেছে, শুনো খোকনটা মাঝে আনো চাই না, ওখান তাড়াতাড়ি উঠো না, শাড়ি দিলেও বালা খরিমুজ থাকিয়া আবার অটো দেওয়া লাগবো, দিয়া তো আমার দিতে
0: কতদিন পরে যাইয়া নানি, মায় আমরা কতবার কইছ যাইতাম পারি না,
1: জন্মের পরে বোধ হয় খুকন বোধ হয়

0: প্ৰীত আর গেছে না নানি
1: না গো
0: তোমার তোমার যখন আলাপ হয়েছিল বুঝছুনি প্রথম প্রথম নিলাম বাজার
2: দিছি
3: কুকুন কুকুন

0: শুনলেন নাটক বিবাদ। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মা মিতালী রাজকুমারী, বাবা জয়ন্ত বিকাশ পুরকায়স্থ, দাদু ও বড়বাবু অশোক দত্ত, কোরাস এক ও দেবদাস শুভ্রেন্দু চক্রবর্তী, কোরাস দুই ও প্রতাপ বলরাম দে, কোরাস তিন শিবাশিস চক্রবর্তী, কোরাস চার ও মিস ঘোষ কথাকলি পাল, কোরাস পাঁচ ও জমাদার ভাস্কর ঘোষ, কোরাস ছয় আকাশদীপ দত্ত, খোকন সন্তোষ চক্রবর্তী, লেডি ডাক্তার ও শিশু খোকন নয়না চৌধুরী, ডাক্তার কাশী বিশ্বনাথ দাস, আবহ কাশী বিশ্বনাথ দাস, রচনা ও নির্দেশনা চিত্রভানু ভৌমিক, পরিবেশনায় দশরূপক শিলচর, সম্পাদনা অভিজিৎ নাথ ও প্রযোজনায় হিমাদ্রি চক্রবর্তী।
1: এতক্ষণ শুনলেন নাটক বিবাদ, আকাশবাণী শিলচর। আমাদের দ্বিতীয় অধিবেশনের আজ এখানে সমাপ্তি। আগামীকাল প্রথম অধিবেশন শুরু হবে যথারীতি সকাল 5:55। স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত 10:31। শুভরাত্রি।